আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1260 কিলোহার্টজে। সেই সঙ্গে আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মেও শোনা যাবে। আকাশবাণী আগরতলা, আজ রবিবার, 5ই আশ্বিন 1948 শকাব্দ, 9ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 27 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 54 মিনিট হয়ে 55 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন জীবনানন্দ দাশের রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ম্নি খরান। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ, 7:40 ককবরক সংবাদ, সকাল 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 কচি কাঁচাদের অনুষ্ঠান কাকলি, সকাল 9:10 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশ বন্দনা, সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, সকাল 9:30 শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান, সকাল 10:55 দিল্লি কেন্দ্র থেকে শুনবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এর পরপরই শুনবেন অনুষ্ঠানের বাংলা ও ককবরক তর্জমা। বেলা 12:30 অনুষ্ঠান খানিমারি। বেলা 12:55 চাষের কথা, আজকের বিষয় তরমুজ চাষ। 1:05 অঙ্গনা, বিষয় পূজার আগে মানসিক চাপ কমাতে আমাদের কী করণীয়। দুপুর 1:40 লোকগীতির শিল্পী আশিস গিরি। 1:50 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী অর্জুন চক্রবর্তী। শুনলেন আমাদের আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি।

0: এওকেও কবি, কবি কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা অভিজ্ঞতার স্বতন্ত্র সার্বত্তা রয়েছে এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নবনব কাব্য বিকিরণ তাদের সাহায্য করছে, সাহায্য করছে কিন্তু সকলকে সাহায্য করতে পারে না। যাদের হৃদয়ে কল্পনা ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সার্বত্তা রয়েছে তারাই সাহায্যপ্রাপ্ত হয়। নানা রকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করবার অবসর পায়। বলতে পারা যায় কি এই সম্মুখ কল্পনা আভা কোথা থেকে আসে? কেউ কেউ বলেন আসে পরমেশ্বরের কাছ থেকে। সে কথা যদি স্বীকার করি তাহলে একটি সুন্দর জটিল পাককে যেন হীরের ছুরি দিয়ে কেটে ফেললাম। হয়তো সেই হীরের ছুরি পরিদেশের কিংবা হয়তো সৃষ্টির রক্ত চলাচলের মতোই সত্য জিনিস, কিন্তু মানুষের জ্ঞানের এবং কাব্য সমালোচনার নমুনার নতুন নতুন আবর্তনে বিশ্লেষকেরা এই আশ্চর্য গীতকে আমি যতদূর ধারণা করতে পারছি মাথার ঘাম ফেলে খসাতে চেষ্টা করবেন। ব্যক্তিগতভাবে এ সম্বন্ধে আমি কি বিশ্বাস করি কিংবা দৃঢ়ভাবে বিশ্বাস করবার মতো কোনো সুস্থিরতা খুঁজে পেয়েছি কি না এ প্রবন্ধে, সে সম্বন্ধে কোনো কথা বলবো না আমি আর। কিন্তু যারা বলেন সম্পূর্ণ জ্ঞাতসারে পৃথিবীর কিংবা স্বকীয় দেশের বিগত ও বর্তমান কাব্য বেষ্টনীর ভেতর চমৎকার রূপে দীক্ষিত হয়ে নিয়ে কবিতা রচনা করতে হবে, তাঁদের এ দাবির সম্পূর্ণ মর্ম আমি অন্তত উপলব্ধি করতে পারলাম না। কারণ আমাকে অনুভব করতে হয়েছে যে খণ্ড বিখণ্ডিত এই পৃথিবী মানুষ ও চরাচরের আঘাতে উত্থিত মৃদুতম সচেতন অনুনয়ও এক এক সময় যেন থেমে যায়। একটি পৃথিবীর অন্ধকার স্তব্ধতার একটি মোমের মতন জ্বলে ওঠে হৃদয় এবং ধীরে ধীরে কবিতা জননের প্রতিভা ও আস্বাদ পাওয়া যায়। এই চমৎকার অভিজ্ঞতা যে সময় আমাদের হৃদয়কে ছেড়ে যায় সেসব মুহূর্তে কবিতার জন্ম হয় না, পদ্য রচিত হয়, যার ভিতর সমাজ শিক্ষা, লোকশিক্ষা, নানারকম চিন্তার ব্যায়াম ও মতবাদের প্রাচুর্যই পাঠকের চিত্তকে খোঁচা দেয় সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি করে। কিন্তু তবু যাদের প্রভাব ক্ষণস্থায়ী, পাঠকের মন কোনো আনন্দ পায় না কিংবা নিম্নস্তরের তৃপ্তি বোধ করে শুধু এবং বৃথাই কাব্য শরীরের আভা খুঁজে বেড়ায়। আমি বলতে চাই না যে কবিতা সমাজ বা জাতি বা মানুষের সমস্যা খচিত অভিব্যক্ত সৌন্দর্য হবে না, তা হতে বাধা নেই, অনেক শ্রেষ্ঠ কাব্যই তা হয়েছে, কিন্তু সে সমস্ত চিন্তা ধারণা মতবাদ মীমাংসা কবির মনে প্রাককল্পিত হয়ে কবিতার কঙ্কালকে যদি দেহ দিতে যায় কিংবা সেই দেহকে দিতে চায় যদি আভা, তাহলে কবিতা সৃষ্টি হয় না, পদ্য লিখিত হয় মাত্র, ঠিক বলতে গেলে পদ্যের আকারে সিদ্ধান্ত, মতবাদ ও চিন্তার প্রক্রিয়া পাওয়া যায় শুধু। কিন্তু আমি আগেই বলেছি কবির প্রণালী অন্যরকম, কোনো প্রাক নির্দিষ্ট চিন্তা বা মতবাদের জমাট দানা থাকে না কবির মনে, কিংবা থাকলেও সেগুলোকে সম্পূর্ণ নিরস্ত করে থাকে কল্পনার আলো ও আবেগ। কাজেই চিন্তা ও সিদ্ধান্ত, প্রশ্ন ও মতবাদ প্রকৃত কবিতার ভিতর সুন্দরীর কটাক্ষের পেছনে শিরা উপশিরা ও রক্তের কণিকার মতো লুকিয়ে থাকে, যেন লুকিয়ে থাকে, কিন্তু বিশিষ্ট পাঠক তাদের সে সংস্থান অনুভব করে, বুঝতে পারে যে তারা সঙ্গতির ভিতর রয়েছে, অসংস্থিত পীড়া দিচ্ছে না, কবিতার ভিতর আনন্দ পাওয়া যায়। জীবনের সমস্যা ঘোলা জলের মুশিকাঞ্জলির ভিতর শালিকের মতো স্নান না করে এবং যেন করে আসন্ন নদীর ভিতর বিকেলের সাদা রৌদ্রের মতো সৌন্দর্য ও নিরাকরণের স্বাদ পায়।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন জীবনানন্দ দাশের রচনা থেকে পাঠ। এবারে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অঞ্জলি অনুষ্ঠানে প্রথমেই শুনুন সবিতা দত্তের কণ্ঠে গানখানি।

অঞ্জলি পর্বে শুনছেন ভক্তিমূলক গান। প্রথম গানখানি শুনছিলাম আমরা সবিতা দত্তের কণ্ঠে। এবারে গানখানি শুনুন শিল্পী পণ্ডিত যশরাজ।

অঞ্জলি অনুষ্ঠানে শুনছিলেন ভক্তিমূলক গান। আজকের শিল্পীরা ছিলেন সবিতাব্রত দত্ত এবং পণ্ডিত যশরাজ। আকাশবাণী আগরতলা এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ুনি খরাং।

0: ফুংকাহাম
1: ফুংকাহাম
0: আকাশবাণী আগরতলা লামসকতে খাকাহাম ইয়াফারো আওয়াই খুকনাইতনে যতলোক রগ্ন তিনি হাইনি খরং পান্দাব তিনি ককতি সাল তালমাই তালনি সালবা সালমারি জিব্রিরা থামসিবা তিপ্রা বিশি সেপ্টেম্বর তালনি সাল নৈচি সিনি সালমারি নৈসাই নিচি দক ইংরাজি বিশি খনার জগি দঙ্গ মিটার নেরা থামচি দক পয়েন ব্রী মেগা হার্টস এবার সাসাই নেরা দকচি চকু কিলো হার্টস তে সারা সা পয়েন ব্রী মেগা হার্টস ও বাক্সা খেলাই ও হাইন খরং আওয়াই খেলাই জগি দঙ্গ ফাইদেনকে চেং হাইন খরং পল্যান খেলাই না হারলাইন কক কাহাম কাইটর নরত্ন বাজারা বিরিয়াটি খে নরক বৈন মাজরা তা বেদি দামনি হিনখে নরক বৈন মাজরা বেদিন কাইতর নরক নো মাজরা বেরনাই নরক বৈন খাইতেন কাইতর নরক নরক ন আবহাইন খেলাইনাই হাইকে তামুনি নিনিতা খুকনি মকল বুফাং বিফিরিং তংমা সিমিন নৌক নিনি মকলনি বুফাং বক চলে তামুনি নগিয়াছিলা নিনি মকল বুফাং বক চতংতই নং বাহাই খে নিনি তাকক ফাইদি নিনি মকল নি বুফাং বিফ্রিং তিখলাইগ্রানা হিনে সারাক দে

0: চিনি সিমি জিবা কম্পোজার হাইখাবা মসুক বিখি হাইখাবা মিসকিরু ইমান কাহিনখেবা বেলাইন চাও লগেও ব্রিজি কেজি রক ফসফেট এই সারা কেজি সে নিউরিটো পটাস ইমান খেব চাও হাকর মচাং দরফকে মা থগ্রাই তে আরো মিসকি বাই থাপলা সাপলই রেমাখে তাই বহাম কগো ওয়াতে জরাও ন আতাফল নাইমানকে বেলাই ন কাহাম বানি সিমি সিনিমিটার হাকজাল হাকজাল খে কাইন নাম গানো তে তালব্রম ব্রম ন জাবরা ববরা রক সাফ সুতরা খাই তনিনে নাগানো মাসিং জরাও খে কিসা তৈলনা নাগানো আতাফল বফাং আসক তথায়া বা বিসিং বিসিং কিসা মিসা মৈখিটং থাইকেটং ব কাই মানো হায়া খাবারম দি আন্দ্র সরক ব গজার গজারও কাই মানগ্রাও আতাফল বফাংন নামমানে জরাতেই বিথি রুই মানিয়া হিনকে আসে কাহামকে বথাই থাইগলা আতাফল না চিনতে ব হামারে নেব খাক নাইসেগি নাইখে নগো অবরকংখা তিরমা অংমা জাগারগ বন হুলই থেকা হিনকে ডাক্তি ডাক্তি ন মনই আর নই কুপ্তই নখরে থাঙ্গ হিনী সাজাগো ব্লাইন ব তৈরিয়াওই হুলই কসাব খাইয়ে বিসি পেচারা অংমা জাগরগ থেকা হানকে আবরক ডাক্তি ন রামপারা রুব আতাফল ন মন্দুদুগন খাগৈ মাইগলা বিসিং রগ তনিখে থাইলিক জাব্রমা হাইখেন ডাক্তি ডাক্তি ন মনমা হাইখেন মুন বথাই কমনে বচলিন নারগৈ চারা রুই আবন অলক কাইমানো তে চারা রগ হাতি রগ ফালে রাঙ্কি সামিসা আজিব মানো ফাদে গাছ আসে জরা তাং বিব খালাখে আতা ফলারগী ককথা জাথাইনি
1: খাই দনাই রংসকনি দাকু বুকু তাবুক ফাইদি সঙ্গ সা খামক্রাইনি গগো আয়োডিন চিনি বসাকনি বাকি দামনি বাকি নাং আবনারগী ককথা জাথাইনি খালায় আয়োডিন অব খনিজ পদার্থ সিমিয়া এবার চিনি বসাকনি নাংকুকমানি মানে সিমিয়া অব চিনি বসাক তরনানি বাকি চিনি বক্রকনি বমতম কাহামখে চোখমারি মাননানি বাকি বেলাইখেনো নাংকুগো আয়োডিন চুং মানো সম চামনি বিসিংতেই তাই আবন কারিব তৈজলাংনি গানাগিনি ও হামনাই এবা আচাইনাই আমতিহাই দালো সামপ্রা গেখেবা তৈজলাংনি আমতিহাই মানিনি বিসিংতেই চুং আয়োডিন চিনিব সাগো মানো আপনো কারিব তৈজলাংনি গানাগিনিও হামসানাই আমতিহাই বথাই বপরব উংখেবা দালো সামপ্রারক আমতিহাই রক চাকাঙ্কেব আয়োডিন চিনিব সাকনি যে কেবেং মুং টংমানি আবনো সুপঙ্গৈ মানো চুং যতনি ছলাই গবাং মানো সমসামানি বিসিংতি আপনি বাকি গয়টার এবা বেলাই গবাং চাকা হানকেব গয়টার উংখেব গলগন্ধ আমতিহাই গবাং কুক নুকসাকো আপনি বাকি যে বুড়ি রোগ সাকদেরিয়া বরকনি অকনি বসা কাহাম উংনানি বাকি বরকনি বসা কাহামকে তরনানি বাকি নাকুক মানে সুখ আয়োডিন চানা নাংনাই উংখেব আয়োডিন গনাং মানই চানানি নাংনাই আয়োডিন চিনি বসাকনি গেলেমানি এবা চিনি চামুং গেলে রথানি বেলাইন সামুং গো নাঙ্গো আবন কারিব চিনি বক্রকনি ওয়ানসুকমানি চুকমারি উংখেবা ব্রেইননি চিনি যে হামসানানি টংমানি আবন সুপুঙ্গ আয়োডিন আপনি বাকি সালপুরম পুরুমন জেসক নাংকুকমানি সুক আয়োডিন চড়াই রকন রানানি নাংনাই তাই চাকরা রকব নাংকুকমানি সুখ আয়োডিন মানজাকনাই আমতিহাই চামুং চানানি নাংনাই আসুক জরা খাবাইখা চিনিব সাগো তামনি বাকি আয়োডিন নাং আবনরকি ককথাই সাথাইনি
0: আফাইডেন তাবুক কক্থম খালামা বাক থাকলায়ন পৈলানো খানানো হালায়ন নবংখা লোকরকনি টং থানি ও টং কচাং তৈ কাহাম খনকে টং মানা বাকি করবুক বখাস্থেনি থামরা মিটারনি বিসিংগ খবজাক

0: লেভকান পাড়া হেখাবা লোকনাথ পাড়া নেসিমি চাপলিন পাড়া হেখাবা সাম্পা সরাও বি এন এস এস নৈসাই নৈজিথাম নি সারা দকজিথাম দ্বারা কেরং রায়দন ফিনে রেজাখা অ কেরং রায়দা ফিনজাক দান হরনি দামদক নিসিমি তৈনি ফুনি দামদক জরা দেব সাজাখা অরায়দা ফিনজাক দংমা জরাও কেব খরক বুড়ি নিসাই গবং গরম গোথম অঙ্গি মানগলা তে ইয়াগ গুবুক মানই সর লাথা পেখাকজাক আবহাই মানই রক্তই থাইসু খাই মানগলা ফিয়াবা অ কেরং রায়দানী সামঙ্গ থেপাজাক হাস্তেনি পুলিশ সি আর পি এফ বি এস এফ ডি এম নি কয়লাই মানজাকতে সাকামিয়া নাইজক সুকনা নাই আবহাই বেমার গনান বড় অ রায়দাও খবজগলা তুমুং অরায়দানো রাখোগে বরকব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি নিসাই নিজিথাম নি সারাদকজিথাম দ্বারা নং নাকসাবই মাজারা বেরজাগান হিনি সাজাকা অ কেরং রায়দা ফিনজাক দানো বসকাং নভেম্বর তালনি সালচিবা সালমারি জরা
1: গুমতিতে দলাই হাংকরো বসকাং খনানি সাল টিটি এ এডিসিডি ভিলেজ কমিটি ইলেকশন ন কচাং কচাংখে পাইরেনানি বাকই নৈরা মিটারনি বিসিঙ্গো ডিএম নি বখাক্তি বি এন এস এস 2023 নি 163 দ্বারা কেরং রায়দান ফিনই রেজাখা ও রায়দা ফিনজাক টংমা জরাও কেব খরক বা তৈ আবনিসলাই গবং বড়র কুরুম কুথুম অঙ্গই মানগলা তৈ ইয়াগো লাথা সর তৈ পেখাকজাকনাই মানই দারক তৈ বড়ক কুরুম কুথুমকে টঙ্গি মানগ্লা খনই ককমংকাংসাও সাজাখা ও দাগিমুং টঙ্গানো সেপ্টেম্বর তালনি সাল নৈচিচুকু সালমারি জরানি হরনি দামদক জরা ও রায়দানো গোসিয়া বড়রক বড়কনো কেরং তুই মাজরা বেরজাকনাই হনই ককমংকাংসাও সাকলাইজাখা
0: আও অবহাইখ্লাইন সদর মোহনপুর বেখাকস্তেনি ভারত বাংলাদেশনি আরে আমচাইনি বারা মিটারনি বিসিঙ্গ লোকরকনো থাংলাই সুখ্লাই থানিব বি এন এস এস নৈসাই নিশিথামনি সারা দকজিথাম দ্বারা কেরং রায়দান ফিনে রেজাখা অ কেরং রায়দা ফিনজাক দানো হরনি দামসানি সিমি তৈনে ফুনি দামাজরা তৈব সাজাখা অ রায়দা ফিনজাক দমাজর কেব খরক বানি সিলাই গবং গরম কথমঙ্গি মানগ্লাক তৈ আরব পেখাকজাকাই হায়াখাবা কবুক মানিরক তৈ হাইলঙ্কানো থাংলাই সুখ্লাই মানগ্লাক ফিয়াবা অ কেরং রায়দানী সামঙ্গ থেপাজাক হাস্তিনী ব্রিন্দিয়া বি এস এফ তাই ডি এম নি কয়লাই মানজাক রক তাই সাক হামিয়া নাইজাক সুকনাং আবহাই বড় রক অ রায়দাব খবজাগলা তুমুং অ কেরং রায়দান রাখোগে হানকেব সারা দকজিথাম কেরং রায়দানতেই মাজরা বেরজাগান হানি সাজাখা অ কেরং রায়দা ফিনজাক দানো বুসকাং নভেম্বর তালনি সাল নিচি সালমারি জরা
1: মকল নুগিয়া বসংরকনি বাকি এবার যে বড় রক মকল নুগিয়া বরকনি বাকি 2026-27 রং বিশিও ও স্টেট স্টাইফেন স্কিম হায়ার এডুকেশননি বাকি বরকনি বাকি ডিপ্লোমা ডিগ্রি পিজি এম ফিল তে পিএইচডি খাই দায় রং সরংনাই সরংনাই জগ্রকনি বাকি বরকনো অনলাইন তৈ কয়লাই রানানি বাকি সাকলাই জাখা কয়লাই রুই মাননাই বি এম এস পোর্টালনি বিসিংতে বিসকাং নভেম্বর তালনি সাল চিনই সালমারি জরা ওয়েবসাইটও লক অন খাই মাননাই https://: higher-education.tripura.gov.in ওয়েবসাইটও হাবই বরক বি এম এস পোর্টালনি বিসিংতে বরকনি কয়লাই জমারি মাননাই হনই কংপকাংসাও সাকলাই জাখা
0: অবাইক্লাইন শান্তির বাজার বা খাকস্তেও শান্তির বাজার মুকুট অডিটোরিয়াম হল বসকাং অক্টোবর তালনি পয়লা সালমারিও মুংগনাং শচীন দেব বর্মানি আচাইমুসাল আচাইমাসাল পালাইজাগানো তে জুলাইবারী কমিউনিটি হল অক্টোবর তালনি সালনি সালমারিব মহাত্মা গান্ধীনি আচাইমাসাল পালাইজাকনাই আবো আসাল পালাইজাকনাই শান্তি বাজারনি ইউনিটি পার্ক।

0: আসাল রগ বরকন বরমিয়াফরে আচে মা সাল পালাই যাকনে তে হকুমো পান্ডা বলওয়াজে যাকনে হেনে ককমকাইস সাজাকা অবাইখলাইন তেলিয়া তেলিয়ামুরা বাকাকস্তেও বহাইন অক্টোবর তালনি পৈলা সালমারি ও তেলিয়ামুরানী পুরপরিষদ হাবানক গ পালাই যাকনে মঙ্গনাং সচিন দেববর্মানি আচে মা সাল তে অক্টোবর তালনি সাল সালনি সালমারি ও পালাই যাকনে মহাত্মা গান্ধী আচে মা সাল অপান্ডারকন কীতিঙ্গি সঙ্গমুং ককখাল আচুকুই রিকমুং বাতাইলাইমুং সংসার জাগান হেন ককমুং কাইসব সাকলাই রাজাকা
1: তাবু খোনাবাইদি তিনি নকবর্তিবারনি কক্তমা আগুলি বীরখুং খলাতে গানাগিনী আমসাইনি নকবর্তিবারনি কক্তমাও সাকলাই জাখা নখা চুমুই গুনাং তংনে ফেরাংককি ওয়াতে ফাইফানুমানো জাগা জাগা আমচায়ো তুংকুক মানি মারিও নুকজাগানো তুংসা মারিও থামচিবা ডিগ্রি সেলসিয়াস তুংখ্লাই মারিও নিচিদক ডিগ্রি সেলসিয়াস নবারতী হকুনি মারি সাকাও নুকজাগানো চুকুচি স্নি পার্সেন্ট খামাও নুকজাগানো বাচিবা পার্সেন্ট আশুকচরা খানাবাইখ্যা তিনি নক পার্তিবারনি কক্তমা

টি কয়লের রানী পাই থাক সালমারি রেজাকা অ সেপ্টেম্বর তালিন সাল থামচি নি বিশিঙ্গ অব আমজক মু কম্পিউটার নি বিশিংটি আউলিন খবৈ গরং গরং হাস্তে অব অ আমজক মু ক্রাইজাক আবার বাকে সালমারি দে জরা আব কলেতার বিশিংটি সাজাগান বা সাহরজাগান হই সাজাকা আসু জরা সঙ্গ সেবক বরতলা মানে কক খালাইকা তাবুক খালাইন রচাপং রচাপং খরং রবানো জর্না আরেং

আছে যারা জর্ণা আরিনী খরাঙ্গ রেচাপন খান জাখা আগাজ বানী আগরতলা অবনী আগলনো পাইখা তিনি ফুনি কবরক পান্দা হায়ুনি খরাং

আজকে রবি কিরণের আসরে আমরা শুনছিলাম অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পর।

0: আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকায় ফের অন্তর্ভুক্তির জন্য বিশেষ অভিযান চালাবে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের সমালোচনার কড়া নিন্দা বিজেপির। আগামী তিন দিন প্রস্তাবিত ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে দেশের সব রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি আজ খোলা থাকছে। ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহমত। এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছেন ভারতের একাধিক খেলোয়াড়। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। নাম উল্লেখ না করে তিনি একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তথ্য বিকৃত করে উপস্থাপন করার অভিযোগ করেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসাবে তুলে ধরার মতো যুক্তি খাড়া করা হয়েছে।
1: A persistent threat to peace has been the scourge of terrorism. That this could be state-sponsored with cross-border purpose makes it a direct affront to the global order. Governments indulging in such practices must be held accountable. There must be no dilution in our zero-tolerance approach towards terrorism. Its financial aspects, in particular, should be exposed and should be countered.
0: ডক্টর জয়শঙ্কর রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসকে বিশ্ব ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে অভিহিত করে বলেন, যেসব সরকার এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। সন্ত্রাসবাদে অর্থ জোগানোর বিষয়টি সামনে নিয়ে আসার পাশাপাশি তা প্রতিহত করতে হবে। শান্তি, উন্নয়ন এবং দরিদ্র দেশগুলির ওপর বিভিন্ন চাপের বিষয়ে দেওয়া তাঁর দীর্ঘ বক্তৃতার একটি অংশ ছিল এই সতর্কবার্তা। ডক্টর জয়শঙ্কর বলেন, সমগ্র বিশ্ব এখন বাজারে প্রবেশাধিকার থেকে শুরু করে সরবরাহ শৃঙ্খল সবকিছুতেই অস্ত্রের প্রভাব প্রত্যক্ষ করছে। বিভিন্ন দেশ ঝুঁকি কমিয়ে এবং নিজেদের সম্পর্কের ক্ষেত্রে বৈচিত্র্য আনার মাধ্যমে এর মোকাবিলা করছে। তিনি দক্ষিণে বিশ্বের 4F সংকটের কথা তুলে ধরেন। এগুলি হল ফুড অর্থাৎ খাদ্য, ফুয়েল বা জ্বালানি, ফার্টিলাইজার বা সার এবং ফাইন্যান্স বা অর্থ সংক্রান্ত নিরাপত্তা। তিনি বলেন, ভারতের বিকাশ ও জনসেবা কার্যক্রম বিশ্বের 16% বেশি মানুষের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। তিনি 78টি দেশে ভারতের 600টি বড় উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করেন, যার মধ্যে পরিকাঠামো, উৎপাদন শিল্প, কৃষি, তথ্য প্রযুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ডক্টর জয়শঙ্কর জানান, সংঘাতপূর্ণ এলাকা এবং মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ভারত চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। এ প্রসঙ্গে তিনি নেপালের আকস্মিক বন্যা এবং ভেনেজুয়েলার ভূমিকম্পে ভারতের দ্রুত সাড়া দেবার কথা তুলে ধরেন। সমুদ্র নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চল এবং লোহিত সাগর থেকে কৃষ্ণসাগর পর্যন্ত বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পর্তুগাল ও মরিশাসের সমর্থনের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি ফের জোরালো হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে 81তম সাধারণ সভায় বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়

নেতা সামনে আসায় নতুন দিল্লির এই দাবির পক্ষে বিভিন্ন দেশ সমর্থন ব্যক্ত করেছে। পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক করে তুলতে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে মত ব্যক্ত করেছেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভূরাজনৈতিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভারতের স্থায়ী সদস্যপদের দাবির সমর্থনে সওয়াল করেন। মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিল দ্য হেইন G4 সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি ব্যাপারে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া চলাকালীন যেসব ব্যক্তি কমিশনের নোটিশ পেয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে BLO-রা প্রয়োজনীয় নথি সংগ্রহ করবে। সেই নথিগুলি পরবর্তীতে ECI নেট প্ল্যাটফর্মে আপলোডও করবেন BLO-রা। নতুন দিল্লিতে গতকাল কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমার, ছাড়াও নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। কমিশন স্পষ্ট জানিয়েছে ওই ধরনের নোটিশ পাওয়া ব্যক্তিদের ইয়ারোদের কাছে শুনানির জন্য ডাকা হবে না, কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই অনলাইন মাধ্যমে তাদের শুনানিতে ডাকা হতে পারে। কমিশনের তরফে জানানো হয়েছে বিভিন্ন রাজ্যে চলা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি, ভোটার তালিকা সংযোজন ও সংশোধনের কাজ, রাজনৈতিক দলগুলির সঙ্গে সমন্বয় এবং নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের যে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় SIR হয়েছে তাতে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। এদিকে নির্বাচন কমিশনার গণেশ কুমারকে ঘিরে বিতর্কের আবহেই বিরোধী ইন্ডিজোটের শরিকরা আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে। ওই বৈঠকে বিরোধী শিবিরের সব শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR নিয়ে জনগণকে বিভ্রান্ত করে বিরোধীদের মুখোশ খুলে গেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী নবীন বলেছেন নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে SIR সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্তই কমিশনের ফুল বেঞ্চে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি কংগ্রেসকে মিথ্যা ভাষণের জন্য এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণের অভিযোগ করেছেন। একই প্রতিষ্ঠান যখন কেরালাম ও তামিলনাড়ুতে কংগ্রেস এবং তার সহযোগী দলগুলিকে জয় এনে দিয়েছে তখন সেই প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। শ্রী নবীন বলেন গণতন্ত্রের প্রয়োগ ক্ষেত্রবিশেষে সম্ভব নয়, জয় পরাজয় গণতন্ত্রেরই অংশ। এদিকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ পশ্চিমবঙ্গে আসছেন। নিউ টাউনে কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি সহ দলের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন তিনি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি খোলা থাকবে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স আগামীকাল থেকে টানা 3 দিনের দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ। আজ সব ব্যাংকের সমস্ত শাখা, কার্যালয়, ATM সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ চালু রাখার অনুমোদন করেছে রিজার্ভ ব্যাংক। ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহমত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো শুল্ক যাতে আরোপ না হয় সে বিষয়েও পদক্ষেপ করা হবে বলে উভয় পক্ষ একমত হয়েছে। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ পশ্চিমে সেদেশের সেনাবাহিনীর একটি বিমান ভেঙে পড়লে বরিষ্ঠ সেনা আধিকারিক সহ 17 জনের মৃত্যু হয়েছে। বিমানটি কিকিউইট থেকে রাজধানী কিংসাসার দিকে আসার সময় প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। কুয়াং প্রদেশের কেন্দ্রের বসতি এলাকার ওপর বিমানটি ভেঙে পড়ে। আজ বিশ্ব পর্যটন দিবস। মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব এই বিশেষ দিনে তুলে ধরা হয়। এবছরের মূল ভাবনা পর্যটন পুনর্গঠনে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা।
এশিয়ান গেমসে আজ স্কোয়াশের পুরুষ ও মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের অনাহত সিং ও অভয় সিং সোনা জয়ের লক্ষ্যে খেলবেন। নাগোয়া কিনজো ফুটো এরিনায় মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন তারা।

পেলে তারা সরাসরি 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার ছাড়পত্র পাবেন। এদিকে অ্যাথলেটিক্সে পুরুষদের ডেকাথলনের শেষ দিনে সোনা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন তেজস্বিন শঙ্কর। 2023-এ হ্যাংঝু এশিয়ান গেমসে রূপ পেয়েছিলেন তিনি। অন্যদিকে মহিলাদের লং জাম্পে অ্যান্সি সজন এবং শৈলী সিং, মহিলাদের 3000 মিটার স্টিপল চেজে পারুল চৌধুরী ফাইনালে খেলবেন। পুরুষদের 200 মিটার দৌড়ের ফাইনালে খেলবেন অনিমেষ কুজুর। এদিকে মনু ভাকের মহিলাদের 25 মিটার পিস্তল কোয়ালিফিকেশনে খেলতে নামবেন। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, উন্নতি হুডা এবং তৃষা জলি গায়ত্রী গোপীনাথ জুটি ও ধ্রুব কপিলা তানিশা ক্লাস্টার জুটি আর একটি ম্যাচে জিতলেই পদক নিশ্চিত করবেন। তিরুবনন্তপুরমে আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে সড়ক প্রচার গতকাল শেষ হয়েছে। আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7,300 বেশি ভোটকর্মী 1,095টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2,950টি আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা হবে 5ই অক্টোবর। উল্লেখ্য, এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1,640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছে বিজেপির 81 জন, তিপ্রামাথার 1,557 জন, সিপিআইএমের 1 এবং অন্যান্য 1 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। রাজ্যপাল ইন্দু সেনা রেড্ডি নাল্লু লোকভবনে মন কি বাত অনুষ্ঠানটি শুনবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগত মানের ব্যবধান অনেকটাই হ্রাস পেয়েছে। গতকাল আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন, কর্মজীবন, দর্শন নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যাসাগর ছিলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, মানবতাবাদী এবং বাংলা গদ্যের অন্যতম পথিকৃৎ। বিদ্যাসাগর বাংলা লিপিকে সহজ পাঠ্য করে তুলেছিলেন। তিনি বলেন, এক সুস্থ সমাজ গঠনে বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নারী শিক্ষার প্রসারে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত রাজ্যের 213টি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য 1,178 কোটি টাকা ব্যয় হয়েছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা বজায় রাখতে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আরও বেশি করে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। নির্বাচন কমিশন জানিয়েছে যে চলতি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইয়ের বিষময়ে নোটিশ জারি হওয়া ব্যক্তিদের বাড়িতে গিয়ে বিএলওরা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন। পরবর্তীতে বিএলওরা এই নথিপত্রগুলো ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোড করবেন। গতকাল নয়াদিল্লিতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে এই ধরনের ব্যক্তিদের পরবর্তীতে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের হাতে শুনানির জন্য ডাকা হতে পারে, হবে না। শুনানি শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে সম্ভব হলে অনলাইন মাধ্যমে করা হবে। কমিশন আরও জানিয়েছে, যদি শুনানির প্রয়োজন হয় তবে ভোটাররা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে তাদের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য অনুমতি দিতে পারেন। অর্থমন্ত্রক জানিয়েছে, আজ রবিবার দেশজুড়ে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলো খোলা থাকবে। দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনব্যাপী ব্যাংক বন্ধের ঘোষণার ফলে উদ্ভূত গ্রাহক সমস্যা সমাধানে এই পদক্ষেপ।

স্ক্রিপ্টটি নেওয়া হয়েছে। নিউ ইয়র্কে বিশ্ব রাষ্ট্রসংঘের 81তম সাধারণ পরিষদে ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতা নীতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বন্ধুত্ব ও সদিচ্ছার সঙ্গে সন্ত্রাসবাদ কখনও সহাবস্থান করতে পারে না এবং দেশের আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। বিশ্বজুড়ে সংঘাত এবং অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সব পক্ষকে সংযম এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়া সংঘাতের প্রসঙ্গে স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্র সমাধানের উপরও জোর দেন বিদেশমন্ত্রী। আজ বিশ্ব পর্যটন দিবস। রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে 1980 সাল থেকে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হচ্ছে। পর্যটন শিল্পকে উৎসাহিত করাই দিবসটি পালনের উদ্দেশ্য। ত্রিপুরা সরকারও রাজ্যে পর্যটন দিবস শিল্প বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক কেন্দ্রের জেনারেল ম্যানেজার এবং ভারপ্রাপ্ত আধিকারিক তনুশ্রী ভট্টাচার্য গতকাল শাবরুমের ইন্দিরানগরের ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের বিভিন্ন কাজকর্ম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডকে শাবরুমে উপজাতি উন্নয়ন তহবিল প্রকল্পে পরিচালনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে রাজ্য সরকারের কৃষি এবং মৎস্য দপ্তরের আধিকারিকরা এবং ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের কর্মকর্তারাও সঙ্গে ছিলেন। আবহাওয়া। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব সমীর্দ বর্মা এডিশনি বিলেজ কমিটি চংবারী খরং বাই আউই মূনি সামু মিয়া পাইসোকা তিনি ক্রাক নাইমথাং বিশিংতই কাইব্রী চিব্রী ব্লক হাবানক নিশিমি সিনি সাই থামরানী গবং ভোট ইয়াচাকাই সেবুগ্র বেবাগে সা সাইচুকুচি বা ভোট সেন্টার বখাক লাম রায় খনাফুং দামসিনী সিমি চেঙ্গি সারিক দামব্রী জরা ভোট ইয়াচাক জাগান হাস্তে চংবরী কমিশন সচিব অনুরাগ সেন সাকা ব্লক ব্রী চিব্রী কাই নই সাই চুকুরা বাচি থায় ভোট ইয়াচাক জাগান ভোট লেখা জাগান অক্টোবর তালনি সালবাব খরচাও ইমানো এডিসিনি ভিলেজ কমিটি চংবারী বেবাগে খরকসা সাইডগ্রা ব্রৈচি বাসানাই বাতায়াওইন কপলাই ইংখা বরং বিশিং বিজেপি নি খরকচারসিসা তিপ্রামথনি খরকসা সাই বারা বাসিসিনি সিপিআইএম নি খরকসা তাই কুবনি বদলনি খরকসা তঙ্গ মন্ত্রী বক্র নন্দ মোদী তিনি ফুং দামসিসাও আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতই হাক্তর তাই ফাতার হাক্তর নি বরক রক বাই কগলাম সালায়ন অব মন কি বাত ফিল সারা থামচি চার বেরেমনি পান্ডা ও পান্ডা আকাশবাণী তাই দূরদর্শননি বিভাগ নেটওয়ার্ক আকাশবাণী ককটমা বেডেক ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এআইআর মোবাইল এপ ও খাই মানানো পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বক্রক নাইখুং এবার ককটমতাই আওয়াই ককচংলাইনক ইউটিউব চ্যানেল খাই মানানো পান্ডা পাইমানী আগুলো আমচাইনি কক বাই খনারা জাগান আমচাইনি পান্ডা হর দামচারও তাই ওইসা খনারে জাগান লোকভবন তিনি মন্ত্রী বক্রক নি মন কি বাত পান্ডা খানাওয়ান হাস্তেপাই ইন্দ্রসেনা রেড্ডি নালো ফুং দামফিসা জরাব চংবরী কমিশন শাখা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এবার এসআইআর অঙ্গি টংমানী জরাব নোটিশ সহরজাক বরক রক নগ থাঙ্গি নামমানী ডকুমেন্ট থমুইনাই আবনি ওলো বিএলও রক ও ডকুমেন্ট রগ্ন ইসিআই নেট প্লেটফর্ম আপলোড খাইনাই মিয়া দিল্লি কতালো সংসারজাক চংবরী কমিশন নি কগলাম কাইসাও ও ককচাব জাখা চংবরী কমিশন সরাই সরাই খাইখা অবহাই বরক রক্ন উলো ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নি ইয়াগ হিয়ারিং নি বাকি রিংজাগলাক নাংসুকমা হালক ফাইকে সিমি হিয়ারিং এবার অনলাইন বিশিংতি খাইজাকাই কমিশন তাইব সাকা তুমুন হিয়ারিং নাংখে ভোটার রক নুখুনি কেব চোকজাক আদং বরক নি বখাকি ইংই খাফাইনি গসিমুর ইমানো খোয়াই জেলা ব্লক কাইবা আমচায় এডিসি ভিলেজ কমিটি নি চংবরী কেবেং মঙ্করী যাই যাই তাই কচাং কচাংখে পাইসুরনা বাকি মিয়া পুলিশ সুপার টাকনগ পান্ডা কাইসা সংসার জাখা পান্ডাও জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি সিআর

0: সবাইকে মিষ্টি সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি নিতাই,
1: আর সাথে রয়েছে আমি সত্যজিৎ।
0: আজ বিশ্ব পর্যটন দিবস। প্রতি বছর 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। পর্যটন শুধু ভ্রমণের আনন্দই দেয় না, বরং কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় শিল্পের বিকাশ এবং ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের পাশাপাশি ত্রিপুরার ঊনকোটি, নির্মাহুল, মাতাবাড়ি, জম্পুই পাহাড়, সিপাহীজলা অভয়ারণ্যের মতো পর্যটন স্থল দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। দায়িত্বশীল পর্যটন হিসাবে আমাদের প্রকৃতি ও ঐতিহ্য রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার কর্তব্য। বিশ্ব পর্যটন দিবস আমাদের মনে করিয়ে দেয়, টেকসই পর্যটনের মাধ্যমে উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ একসঙ্গে সম্ভব।
1: নিতে আজ কিন্তু বিশ্ব নদী দিবসও বটে। আর এই নদীর সাথে বিশ্বের বেশিরভাগ প্রাচীন সভ্যতাগুলি নদীর তীরেই গড়ে উঠেছে। এর প্রধান কারণ শহরের জন্য পানীয় জল নদী থেকে গ্রহণ করতে হয়, আর এছাড়া নদীপথ মাল ও যাত্রী পরিবহন এবং যোগাযোগের এক সহজ উপায়। স্বল্প খরচে নদীপথে মাল পরিবহনে নৌকা, লঞ্চ, স্টিমার ইত্যাদির জুড়ি মেলা ভার। অথচ আমাদের দেশে এবং বিশ্বের বহু দেশে মাত্র কয়েকটি নদী ছাড়া বেশিরভাগ নদী যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয় না, আর যার প্রভাব একেবারে সরাসরি অর্থব্যবস্থার উপর এসে পড়ছে। এ বিশ্বের নদীগুলোকে পরিচ্ছন্ন রাখা এবং নদীপথের আরও বেশি ব্যবহারের উপযোগিতা সম্পর্কে বিশ্বের মানুষকে অবগত করতে 2005 সালে সেপ্টেম্বর মাসের একেবারে শেষ রবিবারকে

0: বিশ্ব নদী দিবস বলে ঘোষণা করা হয়। বিশ্ব নদী দিবস পালনের মুখ্য উদ্দেশ্য নদীর দূষণ রোধ করা, নদীতে জলজ প্রাণীদের স্বাভাবিক আবাস সংরক্ষণ করা এবং নদীর জলের বিচক্ষণ ব্যবহার সম্বন্ধে জনসাধারণকে সচেতন করা, পাশাপাশি সংরক্ষণের কাজে যোগদান প্রোৎসাহিত করা যোগদানে। আর এটা মনে রাখতেই হবে, নদী বাস্তবেই মানব সভ্যতার উৎস এবং তার সংরক্ষণ তোমার আমার আমাদের প্রত্যেকের কর্তব্য।
1: এছাড়াও আজকের দিনটি পালিত হচ্ছে বিশ্ব বধির দিবস হিসেবেও। বিশ্ব বধির দিবস প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার পালিত হয়। এই দিবসের উদ্দেশ্য হল শ্রবণ প্রতিবন্ধী মানুষদের অধিকার, মর্যাদা এবং সমাজকে সম্মান অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা। বধিরতা কোনো মানুষের সম্ভাবনার সীমাবদ্ধতা নয়, উপযুক্ত শিক্ষা, সাইন ল্যাঙ্গুয়েজ, সহায়ক প্রযুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ পেলে তারা সমাজের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারেন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সরকারি পরিষেবায় যোগাযোগ সুযোগ সহজলভ্য করা এবং বৈষম্য দূর করা আমাদের সবার দায়িত্ব বটে। এই দিবস আমাদের শেখায় সত্যিকারের উন্নয়ন সমাজ গড়তে গেলে প্রত্যেক মানুষের সক্ষমতাকে সম্মান জানিয়ে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সহমর্মিতা, গ্রহণযোগ্যতা ও অন্তর্ভুক্তিই হোক বিশ্ব বধির দিবসের মূল বার্তা।
0: শ্রোতা বন্ধু, এবার জানিয়ে দিই আরো কিছু তথ্য। আজকের এই দিনে 1932 সালে আজকের দিনে ভারতীয় চিত্র পরিচালক ইয়াশ চোপড়া তিনি জন্মগ্রহণ করেছিলেন।
1: 1906 সালের আজকের দিনটিতেই প্রখ্যাত সাহিত্যিক সতীনাথ ভাদুরী জন্মগ্রহণ করেন।
0: তবে একই দিনে সুখ দুঃখ এই নিয়েই তো আমাদের পথ চলা, আজকের দিনে কিন্তু আমরা হারিয়েছি 1833 সালে রাজা রামমোহন রায়কে। আজকেরই দিনে আমরা হারিয়েছিলাম 1933 সালে বঙ্গ সাহিত্যের অন্যতম মহিলা কবি কামিনী রায়। এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

এবারে চিঠিপত্রের ঝাঁপিটা খোলা যাক। প্রথমেই আমাদের হাতে যে চিঠিটা রয়েছে এটি পাঠিয়েছেন সুনিতা দত্ত মধ্যপাড়া গয়ের কাটা জলপাইগুড়ি থেকে। প্রিয় অভিজ্ঞাপন, মানুষের জীবনের শেষ আর প্রথম আশ্রয় হল মা। মায়ের কোনো প্রতিপক্ষ কোনো বিকল্প অন্তত মানব জীবনে হতে পারে না। তা সে যত গভীর আর সমুদ্র সম সম্পর্ক হোক না কেন, বর্তমান সামাজিক অবস্থান চাক্ষুষ করে বুঝতে পারি মা গোষ্ঠীরা ভারাক্রান্ত দ্বিধাদ্বন্দ্বে চিন্তায় চেতনায়। মায়েরা চিরকাল তাদের ছেলে মেয়েদের আগলে রাখেন, তাদের কামনা শুধু এইটুকু, আমার সন্তান যেন থাকে দুধে বাঁধে। অথচ সারা জীবন দিয়ে সন্তানদের আগলে রাখার পরও তাদের জীবন বিপন্ন, অনিশ্চয়তার আড়ালে লুণ্ঠিত। তাই তোমার দেয়া বিষয় মায়ের আগমন অনেক কিছু সূচক পরিমাপক। দুনির্বার অসুরেরা সমাজের রন্ধ্রে মিশে গেছে, যে কোনো অনৈতিক কর্মে তারা সহজেই লিপ্ত হয়, ঘটা করে দেবীর আরাধনা করে। অথচ এই অসুর দমনকারী শক্তি রূপিণী মায়েরা অশুভ শক্তিকে দমন করতে সর্বদা সচেষ্ট হয় না, কারণ তারা সৎ এর ও অসতেরও মা, আর এটা হয়েই ধরায় আসেন। ছোট থেকেই আমার বিশাল আয়তনের উৎসব আর ঘটা করে দেখুন দাঁড়িয়ে

আর অনীহা, প্রচণ্ড ক্ষোভ, মায়ের চোখের সামনে এত অরাজকতা, এত অনৈতিকতা, নির্মমতা, তবু মা কেন এত প্রাচুর্যের মধ্যে বিরাজ করেন? তার ক্ষমতাও হয়তো সীমিত। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে কোনো রূপে আজও মা অবহেলিত, কারণ স্বয়ং দুর্গাই গড়ে উঠেছিলেন কয়েকজন দেবগণের ইচ্ছা শক্তির দ্বারা। তাই বোধহয় অসুররূপী শক্তিগুলো অমানসিক অত্যাচার করে চলেছে মাতৃরূপের বিভিন্ন রূপের সাথে। চোখের সামনে দিয়েই তাই অজস্র অসুর ঘুরে বেড়ালেও তার নিধন কিন্তু যথাসময়ে হয় না, কারণ চাইলেই মায়েরা দুর্গা হতে পারেন। সমাজ তাকে সে অধিকার, সাহস, মর্যাদা কোনোটাই দেয় না। দেবীরা পৌরাণিক আখ্যানে সীমাবদ্ধ, তাই তারা কতটা মানুষ করে সমাজের হাতে প্রকৃত সত্তা তুলে দিতে পারেন জানি না, তবে রক্ত মাংসের মায়েরা কিন্তু সে দায়িত্ব জীবন দিয়ে পালন করতে চান। অনেকাংশে সফল হয়েও থাকেন, কিন্তু সবাই বোধহয় নৈতিক বিবেচক আর দরদি হয়ে ওঠেন না। ছোট থেকে পুঁথিগত শিক্ষার সাথে প্রত্যেকটি সন্তান মায়ের অপরিসীম শক্তি উপলব্ধি করতে পারে না, তাই কিছু ক্ষেত্রে অপত্য স্নেহের অত্যাচার তার অধিক পাওয়া তাকে বিপথে চালিত করে। গজিয়ে উঠে অশুভ শক্তির কিছু আখড়া, সমাজে ছড়িয়ে থাকা বিষ বাষ্প আজ মগজে ধারণ করে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করে। দেশ গিয়াছে দুঃখ নাই, আবার তোরা মানুষ হ। এই মানুষ হতেই মায়ের আগমনকে চাই বলিষ্ঠ শক্তিরূপে, এক অন্তরকে, যে অন্তর শুধু দেবী রূপে নয়, মানুষ রূপে অবতীর্ণ হয়ে জানান দেবে মানুষই দেবতা গড়ে, তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। তাই আরাধনা হোক শক্তির, যে শক্তি দিয়ে মা সমগ্র জাতিকে আগলে রাখবে, প্রত্যেকটি নারী পুরুষের আরাধ্য হোক রক্ত মাংসের মানুষ, খাঁটি অকৃত্রিম মানবিক গুণাবলীর জয়গান হোক মায়ের সন্তানদের কণ্ঠে। সমাজের, দেশের, জাতির বিপদে যেন সন্তানেরা ঝাঁপিয়ে পড়ে, মানুষের কষ্টের ফসল প্রত্যেকটি সন্তানদের যেন মাটির মাকে বলতে না হয়, মা আমাদের মানুষ করো। শক্তির, স্নেহের, সত্যের আগুন যেন প্রত্যেকটি সন্তান তাদের অন্তরে জ্বালিয়ে রাখতে পারে। যেদিন এই শক্তির উজ্জীবন হবে, সেদিন মানুষ রূপী অমানুষ আর মাথা চাড়া দিয়ে উঠবে না। সত্যিকারের অসুর বিনাশ সেদিনই হবে, যেদিন অন্তরের অসুরদের দমন করে রূপং দেহি জয়ং দেহি মা নিষ্কৌলুষ এক সভ্যতার সূচনা করবেন। তার আগমন হয়ে উঠবে মানবিক বিকাশের অসীম সত্তা। এতে সুনিতা দত্ত, মধ্যপাড়া, গয়েরকাটা, জলপাইগুড়ি।

এবারে চলে যাচ্ছি পরের চিঠিতে। পরের চিঠিটি পাঠিয়েছেন রানীরবাজার সোনামুখী বাঁকুড়া থেকে সোমনাথ দাস। বন্ধু লিখছেন, সাদা পেঁজা তুলোর মেঘ দূর নীল আকাশের কোলে, সোনা রোদে ঝিকমিক আলো, শুভ্রকাশ ফুল হাওয়ায় দোলে, ঝরো ঝরো মুখর বাদল ধারার শেষে ভরা ভাদর অর্থাৎ ভাদ্র, বাংলা ক্যালেন্ডারের ভাদ্র আশ্বিন মাস শরৎকাল। ঋতুচক্রে

0: তৃতীয় ঋতু। বৈশাখের নিদারুণ গ্রীষ্ম রুক্ষ শুষ্ক ধরিত্রীর বুকে শান্তির বাড়িধারা বর্ষণে আসে বর্ষাকাল। জন্ম দেয় নতুন কিশোলয়, ঝরে পড়া গাছের ডালে দেখা দেয় নবপল্লবেরঙ্গী। বর্ষা বিদায়ে বৃষ্টিহীন নীল আকাশের কোলে সাদা মেঘের ভেসে বেড়ানো, বাতাসে কেয়া কেতুকী মল্লিকা দোলুত চাপা ফুলের সুবাস, জল ভর্তি পুকুরে শালুক পদ্ম, মাঠে সবুজ ধানের মাথায় বাতাসের ঢেউ খেলে যাওয়া, ঘাসের মাথায় রাত্রের ঝরা শিশির কণা, সকালে সোনা রোদে মুক্তার বিন্দুর মতো চকচক করে, রাতের ফোটা সুরভি ছোট্ট শিউলি, সকালে গাছতলে গড়াগড়ি যায়, প্রকৃতির অপরূপ রূপসজ্জায় মৃদুবন্দ বাতাসে আকাশে ভাসা মেঘের আনাগোনায় আভাস দেয় শরৎকালের শ্রেষ্ঠ উৎসব উমামায়ের আগমন বার্তা। শরৎকাল মানেই শারদীয়া দুর্গোৎসব, সারা বছর অধীর আগ্রহে প্রতীক্ষা বছরের চারটি তিথির জন্য। উমা মা সপরিবারে শ্বশুর বাড়ি কৈলাস হতে বাংলার বাপের বাড়ির বাংলায় আগমন। মায়ের আগমনকে কেন্দ্র করে লালমাটি দেশের বাউল একতারার সুরে গান ধরে, যাও যাও গিরি আনিতে গৌরী উমা নাকি বড় কেঁদেছে, দেখেছি স্বপন নারদ বচন উমা মা মা বলে কেঁদেছে। বাংলার ঘরের মেয়ে উমাকে পেয়ে বছরের চার দিন সাংসারিক দুঃখ কষ্ট যন্ত্রণা সকলে ভুলে যায়, জাতি ধর্ম নির্বিশেষে একসাথে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসবে মেতে ওঠেন। যারা কর্মসূত্রে বিদেশ বা ঘরের বাইরে থাকেন তারাও প্রত্যেকে মায়ের আগমনে নিজের ঘরে ফেরে। নমস্কার আনতে সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া 7222207।
1: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। মোহনপুর মহকুমা শাসক কার্যালয় থেকে জানানো হয়েছে, তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মোহনপুর মহকুমা ভিত্তিক গান্ধী জন্মজয়ন্তী ও শচীন দেববর্মনের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে আগামী 1 অক্টোবর হ্যাজামারা কমিউনিটি হলে শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উদযাপন করা হবে। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। এছাড়াও আগামী 2 অক্টোবর বামুটিয়া ব্লকের মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হবে। এই দুটি অনুষ্ঠানে সকলের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও শোনা যাবে।
1: জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে করবুক মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে লোকান্তপাড়া বিওপি থেকে চাপলিং ছড়া বিওপি পর্যন্ত এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গোমতী জেলা জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস 2023 এর 163 নং ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ কার্যকর থাকবে 15 নভেম্বর 2026 পর্যন্ত।
0: এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে সরব প্রচার শেষ হয়েছে। আগামী 28 সেপ্টেম্বর সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন 44টি ব্লকে 2950টি আসনে ভোট গ্রহণ করা হবে।
1: এবারে

0: আসন্ন দুর্গোৎসব নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আগরতলা শহরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আগামী 17 অক্টোবর থেকে 20 অক্টোবর 2026 পর্যন্ত দুর্গাপূজার সময় বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত নো এন্ট্রির ব্যবস্থা কার্যকর থাকবে। শহরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ আনতে এই নো এন্ট্রি ব্যবস্থা কার্যকর হবে। প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনা করে নো এন্ট্রির সময়সীমা পরিবর্তন হতে পারে।
1: আসলে এই দুর্গাপুজো উপলক্ষে আগামী 17 থেকে 20 অক্টোবর পর্যন্ত আগরতলার বিভিন্ন রাস্তায় বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত যান চলাচল কিন্তু নিয়ন্ত্রিত থাকছে। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গীর তিনি আগরতলার ট্রাফিক ভবনে সাংবাদিক সম্মেলনে এই কথা কিন্তু জানিয়ে দিয়েছেন।
0: আর এই যে রোডগুলোতে নো এন্ট্রি থাকবে, ড্রপগেট ও টার্মিনাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এভাবে ট্রাক ও ভারী পণ্যবাহী যানবাহনের জন্য আগরতলা বাইপাস এলাকায় পৃথক টার্মিনাল পয়েন্ট রাখা হয়েছে। যাত্রীবাহী বাস ও বড় যানবাহনের নির্ধারণ পয়েন্টগুলির মধ্যে রয়েছে পণ্ডিত নেহরু অফিস কমপ্লেক্স, একে রোড, ট্রেনিং ক্লাব ক্রসিং, নাগরজলা বাস টার্মিনাল, এডিনগর, প্রতাপগড় বেইলি ব্রিজ এলাকা, চন্দ্রমোহন সেতু এলাকা, রামঠাকুর বয়েজ স্কুল ব্রিজ এলাকা, গান্ধী স্কুল, এমবিবি কলেজ এলাকা, চন্দ্রপুর মসজিদ সংলগ্ন এলাকা, জিবিপি ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকা এবং ইন্দ্রনগর ব্রিজের উপর দিক।
1: রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন তার সভাপতিত্বে এক সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এবছর নির্মহল জল উৎসব আগামী 7 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। মন্ত্রী কিশোর বর্মন উৎসবকে সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে। উৎসবটিকে আকর্ষণীয় সুসংগঠিত করতে স্থানীয় বাসিন্দার সহযোগিতাও তিনি আবেদন জানান।

0: এবারে কিছু কাজের খবর আপনাদের জানিয়ে দিই। এনআইসিতে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদির 376টি শূন্যপদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক পাস, গেট স্কোরের প্রাধান্য রয়েছে। বয়স 21 থেকে 30 বছর সংরক্ষিত রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 30 সেপ্টেম্বর। বাছাইকৃতদের ইন্টারভিউর তারিখ ও কেন্দ্র কল লেটারে পরে জানানো হবে। কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রকে স্পেশালিস্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইত্যাদি পদে নিয়োগের জন্য ইউপিএসসির মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা LLB, পিজি ডিপ্লোমা পাস, বয়স অনূর্ধ্ব 40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 2 অক্টোবর। বাছাইকৃতদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে।
1: শ্রোতাবন্ধু, আমাদের আগরতলা এনআইটিতে বিভিন্ন বিভাগে বিভিন্ন পদে নিয়োগ চালু হয়ে গিয়েছে। প্রথমে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে শূন্য পদ রয়েছে 7টি। বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর। যোগ্যতা রিলেভেন্ট সাবজেক্টে ফার্স্ট ক্লাস বিই, বিটেক, এমসিএ অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা অথবা ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স। এছাড়াও সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকলে অন্তত তাতে 50% নম্বর থাকতে হবে। রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য 5টি শূন্যপদ, সেক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা 30 বছর। যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস এবং বিই, বিটেক অথবা ফার্স্ট ক্লাস ডিপ্লোমা হতে হবে। 5টি শূন্যপদ রয়েছে লাইব্রেরি এবং ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে। বয়স সর্বোচ্চ 30 বছর। প্রার্থীর যোগ্যতা বিজ্ঞান, বাণিজ্য কিংবা আর্টসে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি হতে হবে, সঙ্গে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন

0: সে অভিজ্ঞতা থাকতে হবে। ফার্মাসিস্টদের জন্য রয়েছে একটি শূন্যপদ, সেক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে 27 বছর। যোগ্যতা সায়েন্সে 12 পাস এবং ফার্মাসিতে 2 বছরের ডিপ্লোমা অথবা বি ফার্ম। ফার্মাসি অ্যাক্ট 1948 অনুযায়ী ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে।
1: পিজিএমআই আর এ নার্সিং অফিসারে 243টি শূন্যপদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা জিএনএম বিএসসি নার্সিং পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 35 বছর, আর এক্ষেত্রেও সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত পাঠাবার শেষ তারিখ 3রা অক্টোবর, আর পরীক্ষা এবং কল লেটার রে সেগুলো পরে জানিয়ে দেওয়া হবে। আরও কিছু রয়েছে চাকরি সংক্রান্ত খবর। কেন্দ্রীয় সরকারে বিভিন্ন পদে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে, আর এক্ষেত্রে পরীক্ষা হবে ইউপিএসসির মাধ্যমে। 480টি পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বিই বিটেক পাস, বয়স 21 থেকে 30 বছর, সংরক্ষিত ক্ষেত্রে অবশ্যই নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে এক্ষেত্রেও দরখাস্ত পাঠাতে হবে, আর দরখাস্ত পাঠাবার শেষ তারিখ 6 অক্টোবর। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে 31 জানুয়ারি 2027, এই পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্র আগরতলা সহ সারা দেশের 100টি শহরে হয়ে থাকবে, আর বাকি বিস্তারিত কল লেটারে জানিয়ে দেওয়া হবে।

0: বন্ধুরা, আমরা প্রত্যেকে একটা সুস্থ সুন্দর জীবন যাপন করতে চাই, কিন্তু প্রত্যেকটা ঘরেই কোনো না কোনো অসুখ যেন একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, একেবারে সকলের বিরুদ্ধে যেন সে যুদ্ধ ঘোষণা করছে। আমরা শত চেষ্টা করেও এমন একটা ঘর যেন খুঁজে পাচ্ছি না যেখানে একেবারে সবাই হাসি খুশি নিরোগ হয়ে রয়েছেন। আর এই সময় যে সমস্ত রোগগুলো বেশি বেশি করে শোনা যায়, তার মধ্যে ডায়াবেটিক বা মধুমেহ রোগ অন্যতম বলা যেতেই পারে, কারণ ঘরে ঘরে প্রায় একই রোগের কথাই কিন্তু আমরা শুনে আসছি। তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ কিভাবে রাখা সম্ভব সে বিষয়ে বিশেষজ্ঞরা কি বলেন, চলুন জানবার চেষ্টা করি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ, তবে নিয়ম মেনে চললে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং ডায়াবেটিস জনিত বিভিন্ন জটিলতার ঝুঁকি কমানো সম্ভব, এমনটাই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। এই জন্য প্রয়োজন খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, নিয়মিত ওষুধ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, এই সব কিছুর প্রতি গুরুত্ব দিতে হবে। প্রথমত সুষম ও পরিমিত খাবার খেতে হবে, অতিরিক্ত চিনি, মিষ্টি, মিষ্টি পানীয়, কোমল পানীয়, কেক, বিস্কিট ও অতিরিক্ত ভাজা পোড়া এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। ভাত বা রুটির পরিমাণ পরিমিত রেখে বেশি করে শাকসবজি, ডাল, স্যালাড এবং প্রয়োজন অনুযায়ী মাছ, ডিম বা অন্যান্য স্বাস্থ্যকর প্রোটিন খাওয়া যেতে পারে। ফল খাওয়া যায়, তবে একসঙ্গে বেশি না খেয়ে পরিমিত পরিমাণে খেতে হবে, এমনটাই কিন্তু বলছেন চিকিৎসকরা। এবং সেই সাথে বলছেন নিয়মিত শারীরিক পরিশ্রম করা ভীষণ জরুরি, হাঁটা, সাইকেল চালানো বা অন্যান্য উপযুক্ত ব্যায়াম রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে বয়স, শারীরিক সক্ষমতা ও অন্যান্য রোগের কথা বিবেচনা করে ব্যায়ামের ধরন ও মাত্রা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করে নেওয়া ভালো।
1: এবারে যেতে যেতে আপনাদের জানিয়ে দিই আকাশ কেমন থাকতে পারে। আগরতলা এবং তার আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 26.2°C, গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6°C, আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35°C-এর কাছাকাছি এবং সর্বনিম্ন থাকতে পারে 26°C-এর কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিলক্ষিত হয় 97%, আর সর্বনিম্ন 55%। রাজ্যের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এ ছিল আজকের

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ। এরপরে শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

প্রচারিত মর্নিং নিউজ এবং এরপরে শুনলেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ছোটদের জন্য অনুষ্ঠান কাকলি।

0: রবিবারের মিষ্টি সকাল, জানালার ফাঁকে রোদ এসে যখন ঘরের কোণে কোণে ছড়িয়ে দেয় আলোর হাসি, পাখির কিচিরমিচির যখন মুখর হয়ে ওঠে চারপাশ, তখনই ছোট্ট বন্ধুদের হাত ধরে শুরু হয় আমাদের সুন্দর সকাল। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, প্রতি রবিবারের মতো আজও কিন্তু আপনাদের সঙ্গে আছি আমাদের ছোটদের অনুষ্ঠান কাকলি নিয়ে, যেখানে ছোট্ট ছোট্ট কণ্ঠে ফুটে ওঠে গান, কথায় কথায় ছড়িয়ে পড়ে আনন্দ, আর শিশুদের প্রতিভা এবং স্বপ্নের ডানায় রঙিন হয়ে ওঠে আমাদের এই রেডিও তরঙ্গ। তাই ছুটির সকালে এই সুন্দর সময়টুকু আপনাদের সঙ্গে কাটুক হাসি, গান, গল্প আর ছোট্ট বন্ধুদের মিষ্টি আড্ডায়। তাহলে আর দেরি কেন, চলুন আজকের রবিবারের সকালটা শুরু হোক আমাদের ছোট্ট বন্ধুদের সঙ্গে। শুরু করা যাক এই কাকলির যাত্রা। প্রথমেই আমার সঙ্গে কিন্তু রয়েছে মিষ্টি কিছু খুদে বন্ধুরা, চলুন তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। প্রথমে বলো ছোট্ট বন্ধু, কি নাম তোমার?
1: তৃষ্ণা দাস।
0: বাহ, খুব সুন্দর নাম। আমাদের স্টুডিওতে এসে আজকে তোমার কেমন লাগছে বলো?
1: ভালো লাগছে।
0: ভালো লাগছে? আচ্ছা, রবিবার মানেই তো ছুটি, আমরা সবাই জানি, তো অন্য রবিবারগুলো তোমার কেমন কাটে?
1: খুব ভালো কাটে।
0: কি কি করো রবিবার দিন?
1: রবিবার আমি অনেক খেলি, পড়াশোনা করি।
0: আচ্ছা, খেলাধুলো হয়?
1: হ্যাঁ।
0: কি ধরনের খেলা তোমার ভালো লাগে?
1: আমার
0: মানে ইনডোর নাকি আউটডোর, কোনটা?
1: ইনডোর।
0: ইনডোর গেম খেলতে ভালো লাগে, বেশ। আচ্ছা, আর লেখাপড়া করতে কি ভালো লাগে?
1: হ্যাঁ।
0: লেখাপড়ার পাশাপাশি আর কি করো বলো?
1: লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করি, গান করি।
0: আচ্ছা ঠিক আছে, গান যেহেতু করো বলেছো, কোন গানটা শোনাবে?
1: আকাশ জুড়ে শুনিনো আই তবে সজু।
0: আচ্ছা, মানে আমরা আজকে তোমার কাছ থেকে দুটো গান শুনবো, তাই তো? ঠিক আছে, গল্প হবে, চলো আমরা গানে যাই প্রথমে।

0: বাহ, খুব সুন্দর হয়েছে তৃষ্ণা। তারপরে তুমি আমাদের আর কোন গানটা শোনাচ্ছো?
1: রবীন্দ্রসঙ্গীত আইতবেশরি,
0: আরও একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো। আচ্ছা, তার আগে চলো একটু গল্প করি, ঠিক আছে? আচ্ছা বলো, তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: উপেন্দ্র বিদ্যা ভবন গার্লস HS স্কুলে পড়ি, আর 8 ক্লাস 8 পড়ি।
0: আচ্ছা, আর তোমার পছন্দের সাবজেক্ট কোনটা? কোন বইটা পড়তে ভালো লাগে
1: তোমার? বেঙ্গলি।
0: বাংলা পড়তে ভালো লাগে? বেশ। আর অন্য সাবজেক্টগুলো ভালো লাগে না?
1: ভালো লাগে,
0: বাংলাটা একটু বেশি ভালো লাগে, তাই তো? ঠিক আছে। তার পাশাপাশি তুমি যেহেতু গান শেখো, তার জন্য বলছি তোমার পছন্দের সিঙ্গারকে, কার গান শুনতে তোমার খুব ভালো লাগে?
1: সবারই গান শুনতে আমার ভালো লাগে।
0: তার মধ্যেও তো স্পেশাল কেউ থাকে যে এই সিঙ্গারের গানটা আমার শুনতে আমার খুব ভালো লাগে বা আমি ওনাকে অনুসরণ করি, এমন কিছু নেই? আচ্ছা বলো, বাড়িতে কে কে রয়েছে?
1: বাবা, আমার মা, বাবা, আমি।
0: আচ্ছা, আর তুমি বড় হয়ে কি হতে চাও বলো?
1: পুলিশ।
0: বড় হয়ে পুলিশ হতে চাও? কেন পুলিশ কেন হতে চাও?
1: পুলিশ আমার ইচ্ছা।
0: ইচ্ছা মানে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: বেশ, ঠিক আছে, চলো তারপরে আমরা পরের গানে যাই।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য একটা জোরে করতালি হোক। ছোট্ট কণ্ঠে যখন একটি গান ভেসে আসে, তখন তার মধ্যে শুধু সুর থাকে না, থাকে সরলতা, আনন্দ আর নির্মল ভালো লাগা। বড়দের গানের মতো সেখানে হয়তো নিখুঁত হওয়ার চেষ্টা নেই, কিন্তু থাকে নিজের মতো করে কিছু একটা করার আনন্দ। সেই ছোট্ট কণ্ঠে গান শুনতে শুনতে আমাদেরও যেন ফিরে যেতে ইচ্ছে করে সেই সুন্দর শৈশবের দিনগুলোতে, যেখানে সামান্য কিছুতেই মন ভরে উঠত আনন্দে। তাই ছোট বন্ধুদের গান আমাদের কাছে শুধু গান নয়, এ যেন শৈশবের এক টুকরো মিষ্টি স্মৃতি। এভাবেই গানের ডানায় ভর করে কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের কাকলির আসর। এবারে চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর দেবোত্তমের কাছে। দেবোত্তম, কেমন আছো বলো?
1: আমি ভালো আছি।
0: বেশ, তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমি শিশু বিহার এইচএস স্কুলে পড়ি, আমি ক্লাস সিক্সে পড়ি।
0: ঠিক আছে, আজকে তুমি আমাদের জন্য কি নিয়ে এসেছো, আমাদের কি শোনাবে?
1: আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি, আগুনের পরশমণি।
0: বাহ, খুব সুন্দর গান। গান তো শুনবো, কিন্তু তার আগে চলো একটু গল্প করি। ঠিক আছে, বলো যে লেখাপড়া করতে তোমার কেমন লাগে?
1: আমার ভালো লাগে।
0: আচ্ছা, বেশি ভালো লাগে না?
1: লাগে।
0: আচ্ছা, তাহলে জানবো তোমার কাছে কোন বইটা পড়তে তোমার বেশি ভালো লাগে।
1: আমার ম্যাথস।
0: ম্যাথ করতে বেশি ভালো লাগে। ঠিক আছে, বাড়িতে কে কে রয়েছে?
1: বাড়িতে বাবা, আমি, মা।
0: বেশ, আজকে রবিবারে আমাদের স্টুডিওতে চলে এসেছো। তাছাড়া অন্যান্য রবিবার তোমার কেমন কাটে, কি কি করো? রবিবার দিন তো ছুটি, লেখাপড়া একটু কম থাকে, স্কুলে যাওয়ার চাপ থাকে না, তো ওই রবিবার দিনটা কেমন কাটে তোমার?
1: আমি খেলাধুলা করি, পড়ি, আর এমনি নর্মাল দিনের মতো।
0: আচ্ছা, মানে ওই দিন স্যারের বাড়ি থাকে না, কোনো কিছুই থাকে না? না, তো ওই দিন মানে গান কি চর্চা হয় না, মানে গান প্র্যাকটিস করো না তুমি? ঠিক আছে, কখন কখন গানের চর্চা করো, মানে লেখাপড়ার পাশাপাশি গান যে শেখো সেটাকে কিভাবে ব্যালেন্স করো?
1: আমি সকালবেলা গানের প্র্যাকটিস করি, আবার বিকেলে একটু,
0: মানে সময় করে দুবার রেওয়াজ করা হয়। ঠিক আছে, লেখাপড়া, গান, এগুলো ছাড়া আর কি কিছু শেখো?
1: আমি আর্ট শিখি।
0: আর্টও শেখো, বেশ ভালো। কোনটা বেশি পছন্দের, লেখাপড়া, গান আর আর্ট, এই তিনটা বিষয় যদি দেওয়া হয় কোনটা তোমার বেশি পছন্দ?
1: গান।
0: গানটাই বেশি পছন্দ। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা গানে যাই।

0: আমাদের ছোট্ট বন্ধু দেবোত্তমের জন্য একটা জোরে করতালি। শ্রোতা বন্ধুরা, গান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক সুন্দর অনুভূতি। কখনো গানের সুরে মন ভালো হয়ে ওঠে, কখনো আবার কোনো প্রিয় গানের কলি আমাদের ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা কোনো স্মৃতির কাছে। আসলে গান এমনই, যেখানে সুরের সঙ্গে মিশে থাকে ভালো লাগা, আবেগ, স্বপ্ন আর মনের না বলা কত কথা। তাই তো একটি সুন্দর গান শুধু শ্রুতিমধুরই নয়, সেটা হৃদয় দিয়ে অনুভব করা যায়। আর এভাবেই গানের ডানায় ভর করে কিন্তু আমাদের কাকলির এই আসর ধীরে ধীরে এগিয়ে চলছে। এবারে চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে, দেখে নেওয়া যাক তার ঝুলিতে আমাদের জন্য কি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আরো একজন ছোট্ট পুচকে বন্ধু। কি নাম তোমার বলো?
1: আদ্যা দাস।
0: আদ্যা, কি সুন্দর নাম। আচ্ছা আদ্যা, তোমাকে বাড়িতে কি বলে ডাকে বলো?
1: রাশি।
0: রাশি, বেশ। আচ্ছা আদ্যা কোন স্কুলে পড়ো?
1: শ্রীকৃষ্ণ মিশন।
0: শ্রীকৃষ্ণ মিশনে। আর কোন ক্লাসে পড়ো?
1: KG 2।
0: KG 2-তে, বেশ। আদ্যা আমাদের আজকে কি শোনাবে?
1: জলের ঘাটে।
0: মানে তুমি আজকে গান শোনাবে আমাদের?
1: হ্যাঁ।
0: বাহ, আচ্ছা আদ্যা বলো তো, লেখাপড়া করতে ভালো লাগে নাকি দুষ্টুমি করতে বেশি ভালো লাগে, কোনটা?
1: লেখাপড়া।
0: লেখাপড়া করতে ভালো লাগে, দুষ্টুমি ভালো লাগে না?
1: না।
0: আচ্ছা, তার মানে তুমি একদম দুষ্টুমি করো না, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, কোন বইটা পছন্দ, কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে?
1: আমার সাবজেক্ট ম্যাথ।
0: ম্যাথ করতে ভালো লাগে। আর ইংলিশ?
1: না,
0: ভালো লাগে না। আচ্ছা, আর বেঙ্গলিও ভালো লাগে না?
1: বেঙ্গলি ভালো লাগে, আর হিন্দি।
0: হিন্দিও ভালো লাগে, বাহ, অনেকগুলো ভালো লাগে। আদ্যার ফ্রেন্ড আছে?
1: হ্যাঁ।
0: কজন আছে?
1: চারজন।
0: চারজন ফ্রেন্ড আছে, ওদের সাথে কি মিলেমিশে থাকো নাকি দুষ্টুমি করো?
1: মিলেমিশে থাকো।
0: মিলেমিশে থাকো, আচ্ছা। আর খেলাধুলো করতে ভালো লাগে তোমার?
1: হ্যাঁ।
0: কোন খেলাটা খেলতে ভালো লাগে?
1: আমার খেলা ফুটবল।
0: ফুটবল খেলতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: খেলতে পারো তুমি?
1: হ্যাঁ।
0: বেশ, ঠিক আছে। বাড়িতে কে কে রয়েছে?
1: পাপা।
0: আর
1: দিদি কলেজে।
0: আচ্ছা, ঠিক আছে। মা কোথায়?
1: মা বাইরে।
0: ঠিক আছে, বাড়িতে মা বাবা দিদি রয়েছে, তাই তো?
1: হ্যাঁ।
0: আর সবচাইতে বেশি কে আদর করে?
1: দিদি।
0: আচ্ছা, মা বাবা আদর করে না?
1: হ্যাঁ।
0: বকুনি দেয়, মা বকুনি দেয়, তাই তো?
1: না,
0: দেয় না। তুমি দুষ্টুমি করো না, তাই তো? তুমি তো গুড গার্ল, তার জন্য তোমাকে একদম বকুনি দেয় না। ঠিক আছে, চলো তাহলে আমরা গানে যাই, শুনে নিই আদ্যা কিভাবে আমাদের গান শোনায়। চলো শুরু করা যাক।

0: এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে। তার নাম হলো অর্ঘ্যদীপ দেবনাথ। অর্ঘ্যদীপ, কেমন আছো বলো?
1: বেশ ভালো আছো।
0: ঠিক আছে, সামনে তো পুজো আসছে, এখন তো ভালো থাকতেই হবে। তো অর্ঘ্যদীপ কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: কেভিএনজেসি আগরতলা, আর ক্লাস 6।
0: আচ্ছা, অর্ঘ্যদীপ আজকে আমাদের জন্য কি নিয়ে এসেছে, কি শোনাবে?
1: তবলা।
0: কি শোনাবে? লহরা, ত্রিতালে লহরা, তাই তো? বেশ ঠিক আছে অর্ঘ্যদীপ, বলো যে পছন্দের সাবজেক্ট কোনটা?
1: সায়েন্স।
0: আচ্ছা, তো লেখাপড়া আর তুমি তবলা শেখো, তাছাড়া আর কি কিছু শেখো?
1: আর্ট, অ্যাবাকাস।
0: বাহ, অনেক কিছু করো। সব কিছুকে কিভাবে ব্যালেন্স করা হয়?
1: নরমালি।
0: নরমাল হয়ে যায়, ঠিক আছে। তো আজকে আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বলো?
1: ভালো।
0: ভালো লাগছে, বেশ ঠিক আছে, চলো শুরু করা যাক।

বাহ, আমাদের ছোট্ট বন্ধু অর্ঘ্যদীপের জন্য এবারে জোরে একটা করতালি। ছোট্ট বন্ধুদের সঙ্গে কাটানো সময়ের মধ্যে যেন একটা আলাদা আনন্দ লুকিয়ে থাকে। তাদের কথা, মিষ্টি হাসি, কখনো একটু দুষ্টুমি, আর কখনো নিজের স্বপ্নের কথা বলার ভঙ্গি, সব কিছু মিলিয়ে তৈরি হয় এক অপূর্ব সুন্দর মুহূর্ত। তাই কাকুলেরই আসর আমাদের কাছেও শুধু একটি অনুষ্ঠান নয়, ছোট বন্ধুদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার এক আনন্দের ঠিকানা। তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আজকের কাকুলির এই সুন্দর সময়টুকু শেষ হয়েই এলো। আজকের মতো কাকুলির এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে লেখাপড়া করো।

এতক্ষণ শুনছিলেন কচি কাচাদের জন্য অনুষ্ঠান কাকলি। এবারে দেশাত্মবোধক গান।

দেশাত্মবোধক গান শুনছিলেন দেশ বন্দনা পর্বে। প্রথম গানখানি শুনলেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে এবং শেষ গানখানি আমরা সবাই রাজা গানখানি শুনলাম আমরা সমবেত কণ্ঠে।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন রাশিয়া, পর্তুগাল ও মরিশাসের। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা জোটের সম্ভাবনা খারিজ সিপিআইএমের। আগামী 30 সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিজোটের শরিক দলগুলি। আগামী 3 দিন প্রস্তাবিত ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে দেশের সব রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি আজ খোলা থাকছে। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় গতকাল এক ভয়াবহ বিস্ফোরণে 12 জন নিহত। এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছেন ভারতের একাধিক খেলোয়াড়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। নাম উল্লেখ না করে তিনি একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তথ্য বিকৃত করে উপস্থাপন করার অভিযোগ করেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে তুলে ধরার মধ্যে যুক্তি খাড়া করা হয়েছে।
1: A persistent threat to peace has been the scourge of terrorism. That this could be state-sponsored with cross-border purpose makes it a direct affront to the global order. Governments indulging in such practices must be held accountable. There must be no dilution in our zero tolerance approach towards terrorism. Its financial aspects, in particular, should be exposed and should be countered.
0: ডক্টর জয়শঙ্কর রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসকে বিশ্বব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে বলেন, যেসব সরকার এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। সন্ত্রাসবাদে অর্থ যোগানোর বিষয়টি সামনে নিয়ে আসার পাশাপাশি তা প্রতিহত করতে হবে। শান্তি, উন্নয়ন এবং দরিদ্র দেশগুলির উপর বিভিন্ন চাপের বিষয় দেওয়া তার দীর্ঘ বক্তৃতার একটি অংশ ছিল এই সতর্কবার্তা। ডক্টর জয়শঙ্কর বলেন, সমগ্র বিশ্ব এখন বাজারে প্রবেশাধিকার নিয়ে শুরু করে সরবরাহ শৃঙ্খল সবকিছুতেই অস্ত্রের প্রভাব প্রত্যক্ষ করছে। বিভিন্ন দেশ ঝুঁকি কমিয়ে এবং নিজেদের সম্পর্কের ক্ষেত্রে বৈচিত্র্য আনার মাধ্যমে এর মোকাবিলা করছে। তিনি দক্ষিণে বিশ্বের 4F সংকটের কথা তুলে ধরেন। এগুলি হলো খাদ্য অর্থাৎ ফুড, জ্বালানি বা ফিউয়েল, সার বা ফার্টিলাইজার ও অর্থ বা ফাইন্যান্স সংক্রান্ত নিরাপত্তা। তিনি বলেন, ভারতের বিকাশ ও জনসেবা কার্যক্রম বিশ্বের 16%-এরও বেশি মানুষের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। ডক্টর জয়শঙ্কর জানান, সংঘাতপূর্ণ এলাকা এবং মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ভারত চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। এ প্রসঙ্গে তিনি নেপালের আকস্মিক বন্যা এবং ভেনেজুয়েলার ভূমিকম্পে ভারতের দ্রুত সাড়া দেবার কথা তুলে ধরেন। রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। নিউ ইয়র্কে গত রাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ল্যাভরভ বলেন, রাশিয়া এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ইচ্ছুক। মস্কো ভারতের পাশাপাশি ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবিকেও সমর্থন করেছে। তিনি দক্ষিণে বিশ্বের জন্য আসন বৃদ্ধি করার সুপারিশ করেন। ল্যাভরভ স্পষ্ট জানান, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের নামে পশ্চিমের দেশগুলিকে কোনো অতিরিক্ত আসন দেওয়া যাবে না। এদিকে পর্তুগালের প্রধানমন্ত্রী লুই মন্টেনেগ্রো নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক করে তুলতে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে মত ব্যক্ত করেছেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভূ রাজনৈতিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভারতের স্থায়ী সদস্যপদের দাবির সমর্থনে সওয়াল করেন। মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিল দ্য হেইনজি ফোর সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। দেশের সংবিধান এবং নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলকে চিঠি পাঠিয়েছে সিপিআইএম। দলের সাধারণ সম্পাদক এম এ বেবি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে এই মর্মে একটি চিঠি দিয়েছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের কাছে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান, দেশের সংবিধান ও গণতন্ত্র আক্রান্ত। এই পরিস্থিতিতে সাংবিধানিক সংস্থাগুলিকে বাঁচাতে সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তৃণমূলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা জোটের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে

দিয়েছেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, বিজেপি প্রসঙ্গে মমতা ব্যানার্জিকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির হাত ধরেই বিজেপির উত্থান হয়েছে বলে দাবি করেন সেলিম। এরাজ্যে বিজেপির বিরুদ্ধে বলার মতো মুখ মমতা ব্যানার্জির নেই বলে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মন্তব্য করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিরোধী ইন্ডিজোটের শরিক দলগুলি ফের বৈঠকে বসছে। আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হওয়ার কথা। বিরোধী শিবিরের সবকটি দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকবে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স আগামীকাল থেকে টানা 3 দিন দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ। আজ সব ব্যাংকের সমস্ত শাখা, কার্যালয়, ATM সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ চালু রাখার অনুমোদন করেছে রিজার্ভ ব্যাংক। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় গতকাল এক ভয়াবহ বিস্ফোরণে 12 জন নিহত হয়েছেন, আহত 35 জন। একটি বিস্ফোরক বোঝাই গাড়ি পুলিশ চেকপোস্টে সজোরে ধাক্কা দেওয়ার ফলে এই ঘটনা ঘটে। আহতদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তেহরিকে তালিবান পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেছে। ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো শুল্ক যাতে আরোপ না হয় সে বিষয়েও পদক্ষেপ করা হবে বলে উভয় পক্ষ সহমত হয়েছে। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে 7 দিনের রোডম্যাপ প্রস্তাবের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার বিষয়টি তেহরান নজর করেছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরাকচি বলেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থানের অপেক্ষা করছে ইরান। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার যে কোনো পদক্ষেপ ইরানের শর্ত পূরণের উপর নির্ভর করবে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্য পথটি সম্পর্কিত একটি প্রস্তাবিত আঞ্চলিক সমঝোতা পুনরায় প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন তিনি। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল দেশটির রাজধানী কারাকাসের উপকণ্ঠে অবস্থিত এক কারাগার থেকে এই বন্দীদের মুক্তি দেওয়া হয়। একাধিক মানবাধিকার সংস্থা এই খবরের সত্যতা নিশ্চিত করলেও ঠিক কতজনকে মুক্তি দেওয়া হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে ওয়াইল্ডার ভাস্কেজ নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রও রয়েছেন। বিশ্ব পর্যটন দিবস আজ পালন করা হচ্ছে। মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব এই বিশেষ দিনে তুলে ধরা হয়। এবছরের মূল ভাবনা পর্যটন পুনর্গঠনে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক জানিয়েছে, দেশের মোট GDP 5% বেশি পর্যটন শিল্প থেকে আমদানি হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বাংলার নবজাগরণ পথিকৃত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 194তম প্রয়াণ দিবস তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। 1833 সালের আজকের দিনেই ইংল্যান্ডের ব্রিস্টলে রাজা রামমোহন রায় প্রয়াত হন। এশিয়ান গেমসে আজ স্কোয়াশের পুরুষ ও মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের অনাহত সিং ও অভয় সিং সোনা জয়ের লক্ষ্যে খেলবেন। নাগয়া কিনজো ফুটো অ্যারিনায় মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন তারা। জয় পেলে তারা সরাসরি 2028 সালের লস অ্যাঞ্জেলিস অলিম্পিকে খেলার ছাড়পত্র পাবেন। এদিকে অ্যাথলেটিক্সে পুরুষদের ডিক্যাথলনের শেষ দিনে সোনা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন তেজস্বিন শঙ্কর। অন্যদিকে মহিলাদের লং জাম্পে অ্যান্সি সোজন এবং শৈলী সিং এবং মহিলাদের 3000 মিটার স্টিপল চেজে পারুল চৌধুরী ফাইনাল খেলবেন। পুরুষদের 200 মিটার ফাইনালে খেলবেন অনিমেষ কুজুর। পুরুষদের হাইজাম্প ফাইনালে নামবেন সর্বেশ কুসারে। অন্যদিকে মহিলাদের ম্যারাথন রেস ওয়াকে খেলবেন প্রিয়াঙ্কা গোস্বামী ও মঞ্জু রানী। মুরলী শ্রীশঙ্কর পুরুষদের লং জাম্পের কোয়ালিফায়ার পর্বে খেলবেন। এদিকে মনু ভাকর মহিলাদের 25 মিটার পিস্তল কোয়ালিফিকেশনে খেলতে নামবেন। হকিতে ভারতীয় মহিলা দল ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, উন্নতি হুডা এবং তৃষা জলি গায়ত্রী গোপীচাঁদ চুটি ও ধ্রুব কপিলা তানিশা ক্রাস্টো জুটি আরেকটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত করবেন। বক্সিংয়ে পদক নিশ্চিত করা থেকে আর একটি ম্যাচে জয় থেকে দূরে রয়েছেন 4 জন ভারতীয় বক্সার। পদক তালিকায় 4টি সোনাসহ মোট 30টি পদক নিয়ে ভারত 10ম স্থানে রয়েছে। 107টি সোনাসহ মোট 176টি পদক নিয়ে চীন রয়েছে শীর্ষস্থানে। তিরুবনন্তপুরমে আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। টানা ভারী বৃষ্টির ফলে গত কয়েকদিনে ওড়িশার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এর ফলে সে রাজ্যের জালাকা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সুবর্ণরেখার জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় উত্তর ওড়িশায় উদ্বেগ।

বৃদ্ধি পাচ্ছে। ছত্তিশগড়ে ভারী বৃষ্টির ফলে মহানদীর হীরাকুণ্ড জলাধারে অতিরিক্ত জলপ্রবাহ তৈরি হয়েছে। এর ফলে জলাধারে স্লুইস গেট খুলে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন রাশিয়া, পর্তুগাল ও মরিশাসের। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।

0: পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন রাশিয়া, পর্তুগাল ও মরিশাসের। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের সংবাদ শিরোনাম। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে সরব প্রচার গতকাল শেষ হয়েছে। আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7,300 বেশি ভোট কর্মী 1,095টি ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2,950টি আসনের ভোট গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগত মানের ব্যবধান অনেকটাই হ্রাস পেয়েছে। গতকাল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন জানিয়েছে যে চলতি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ SIR এর সময় নোটিশ জারি হওয়া ব্যক্তিদের বাড়িতে গিয়ে BLO-রা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন। পরবর্তীতে BLO-রা এই নথিপত্রগুলি ECI নেট প্ল্যাটফর্মে আপলোড করবেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের 81তম সাধারণ পরিষদে ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতার নীতি পুনঃ ব্যক্ত করেছেন। তিনি বলেন, বন্ধুত্ব ও সদিচ্ছার সঙ্গে সন্ত্রাসবাদ কখনো সহাবস্থান করতে পারে না এবং দেশের আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। অর্থমন্ত্রক জানিয়েছে, আজ রবিবার দেশজুড়ে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি খোলা থাকবে। দেশজুড়ে প্রস্তাবিত 3 দিনব্যাপী ব্যাংক বন্ধের ঘোষণার ফলে উদ্ভূত গ্রাহক সমস্যার সমাধান এই পদক্ষেপটি গৃহীত হয়েছে। আজ বিশ্ব পর্যটন দিবস। রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে 1980 সাল থেকে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হচ্ছে। পর্যটন শিল্পকে উৎসাহিত করাই দিবসটি পালনের উদ্দেশ্য। নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক কেন্দ্রের জেনারেল ম্যানেজার ও ভারপ্রাপ্ত আধিকারিক তনুশ্রী ভট্টাচার্য গতকাল শাবরুমের ইন্দিরানগরের ফেনি এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের বিভিন্ন কাজকর্ম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি ফেনি এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেডকে শাবরুমে উপজাতি উন্নয়ন তহবিল প্রকল্প পরিচালনার দায়িত্ব দেওয়ার আশ্বাস দেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2°C, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35°C কাছাকাছি। শুনলেন এ মুহূর্তের সংবাদ শিরোনাম। সেই সাথে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান মন কি বাত। এটি মন কি বাতের 138তম পর্ব। এরপরই শুনবেন বাংলা ও ককবরক তর্জমা। বেলা 12:30 খানিমারি। চলে যাচ্ছি বিকেল 5:10 হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রগীতি। 5:45 শুনবেন ভক্তিগীতি শিল্পী হীরালাল সার্কেল। 6:05 কল্যাণী অনুষ্ঠান। 6:44 ঘর গৃহস্থী আসর। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:00 মন কি বাত অনুষ্ঠানে বাংলা ও ককবরক তর্জমা পুনঃপ্রচারিত হবে। 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দোতারা শিল্পী বিনয় সরকার। 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার আসর। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তিত হতে পারে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী।

আধুনিক গানের আসর। এতক্ষণ শুনছিলেন শ্রীরাধা এবং ইন্দ্রাণী সেনের কণ্ঠে গান। এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: এতক্ষণ শুনছিলেন বাংলা আধুনিক গান। আজকের শিল্পীরা ছিলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাণী সেন, আরতি মুখোপাধ্যায় এবং কুমার শচীন দেববর্মন। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গান।
1: দর্শকরা সজ

0: এতক্ষণ ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান, তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা দুবার দেখে নেবেন।
1: আরবিআই একথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
2: আকাশবাণী আগরতলা লামসগতে খাকা হাম ইয়াফর আওয়াক নাইতানে যত লোক রক্ন তিনি ককতে সালনি কবরবে কন্থে যা খেতে তখন যাবং আই পান্দাব আও খাজানে তা খুব খুব মারে কিছু ছং নরখাইনে হাই হিনে তখন যাবং নখানা না বগে খালগে নাসেলাই তো লাইখানা ফাইদেঙ্গে চিং তাবক কবাং লেরলাইয়াবই চিং পুরানো খানা লাহাইলাইনে তকেনে মুখা কচ্চে দাগি রেজাবংখা এক জওয়ানে তেরি করানা খা কুমার সানু তাই আলকাইয়াকি

আছো যারা কুলি নম্বর ওয়ান হিনি তকেনে চাপুং খেনার জাগা তব খেনার জাগা না তকেনে মুখা সোহাগ রাজা মুখা গড়ে গড়ে মুখে খরং রেখা অদিত নারায়ণ তাই আলকা ইয়কনিক

সোহাখিনি দক্ষিণে রাজ্যাবঙ্গ, তাবনি রাজ্যাবঙ্গ, তানা নানা খরাং রেখা, অদিন নারিয়ন তাই সাধনা সরগম।

수학 했는데도 큰일이 잡으면 큰일 잡을 동고 큰일이 잡을까? 어디 날은 때 사나 설금이 그런 걸 잡으면

আকাশবাণী আগরতলা নরকনাই তঙ্গ কবরক বাই কন্থে জাহিনী দকনি রেজাব মাই পান্দা আফাদিং খাজানে দা খুব কুমার কিছু সং সং তাবু খাইন হাই খানা লাইফরেন তকিনি মুং সোহাগ রেজাব মুং কা তেরে লিয়ে জানাম।

এতক্ষণ ককবরক সংযোজনায় শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশ বাণী আগরতলা, আমাদের এখনকার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, এফএম উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে তার মনের কথা ভাগ করে নেবেন। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, এফএম উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে অর্থাৎ 2016 সালের 28 এবং 29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানেরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13ই সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরেই মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পর সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় একটা চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশেপাশে মানুষজনও রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চামেলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াজিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি

এই আগস্ট দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকে আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল ac.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন, তখন আপনি তাকে সেই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2 কোটি 60 লক্ষেরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ, যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকরী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহলজির কথা। 1926 সালের 27 সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুড়ম্ব মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান, তার এই জীবন আমি খুব কাছে থেকে দেখেছি। শুধু তাই নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাইবোনদের মধ্যে অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমত্তদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গাজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেব। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন, যখন এত বড় আক্রমণ হয়েছিল
সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা।

হয়েছিল। এমন আরও অনেক স্থানেও একই ধরনের আক্রমণ হচ্ছিল, ফলে যে কোনো সমাজ ব্যবস্থা বা শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেব শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবেলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যে তিনি মথুরার সূর্য মন্দির পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, এই নির্দিষ্ট সময়কালের পরেও মথুরার সূর্য মন্দিরের উপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খিলজি আবার এই স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষেরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এই কারণে মথুরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণে বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মথুরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মথুরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মথুরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মথুরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মন পাপাড়াইয়ের এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অফ তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এর সেলভারাজুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পর উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর পেছনে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এরকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদের জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন, ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কার কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশেপাশে পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট বাজারগুলি সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করছেন, তারপর তার সঙ্গে আরও কিছু মানুষ যুক্ত হচ্ছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতা হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদের বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়।

তিন বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয় আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে। যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামেই আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হলো একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগকে বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র ছটি পিগমি হককে নিয়ে একটি সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকে উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হকের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি, তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালের এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করেছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাঁদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবজের কাজ করছে এবং এগুলি লাগিয়ে ওই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবরা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়াররা যুক্ত আছেন। এনএসএসে যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে রয়েছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছুদিনের মধ্যেই দেশজুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতে ও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাঁদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন। আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থম, স্লোগান, রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করেছেন। অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযান হেলথ চেকআপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাস পড়ে, তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন, নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারতে ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পাঞ্জাবে এই কাজটি রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারতে প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া

টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তার প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটাফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র এবং সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠা যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতে আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাস আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, এই আমলকি আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকরা আমলকি চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে, আর এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকি ভিত্তিক স্থানীয় শিল্প উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমন একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। এর সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরাব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্দুবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাঁদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলে নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট্ট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা খর ঘর মুনগা অভিযান শুরু হয়েছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মোরিঙ্গাকে নিজেদের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পচসমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মহারাষ্ট্র এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সঙ্গে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এই বছর বহু মানুষ একসাথে পোষণ বটিকাগুলির দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলময়নার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত এই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখন পোষণ ট্রেকারের সঙ্গে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যে এতে নথিভুক্ত হয়েছে।

0: ছেন, এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের একইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সঙ্গে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবের সঙ্গে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি ও শুভ কাজের সূচনার প্রতীক। তার সাথে অগাধ শ্রদ্ধা ও ভারতে সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থউন থির খননজির কথাই ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা, সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তার বয়স ছিল মাত্র 19 বছর, তখন তার পিতা তাকে শ্রী গণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তার মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য ও সংস্কৃতি অধ্যয়নের 4 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তার প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যে অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। 2002 সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াংমাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে 10,000-এরও বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল 10টায় নিয়মিত গণেশের পুজো অর্চনা হয়। এছাড়াও গণপতির সঙ্গে যুক্ত বিশেষ তিথিগুলোতে অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করেছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছয়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সঙ্গে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষরা অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে অত্যন্ত আনন্দ উদ্দীপনার সঙ্গে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: আনি খাপাং হাক্তনি লুক্রক খুলুমকা মনকে বাতনি সেপ্টেম্বর তালক নরবৈতে ঐশা মালাইনানি জরা মানফিকা আং হানি যত লুকরকনো লামসগো মনকে বাত চিং হানি লুকরকনি কাহাম সাক্তার মুন থারিব হানি চুপুংনি ককনো সালায়ু ভারতনি অবাহিন কাইসা কতর লাই বুমানি চুপমুং তাই সালসানি ওলনো বিশিচি কানানি থাঙ্গই তঙ্গ আজ চুপমুংখা সার্জিক্যাল স্ট্রাইক বিশিচি সকাং নৈচি চার তাই নৈচি চুকু সেপ্টেম্বর নৈসাই নৈচি দক বিশিও ভারতনি সেঙ্কারাগ্র পাকিস্তানি সামুং সিত্রা টাংনাই রংনি টং থাইও সার্জিক্যাল স্ট্রাইক খ্লাইমানি এলওসিনি আয়ং নারো থাঙ্গই চিনি খাকরাগ সেঙ্কারাগ্র যেতেকে সামুং সিত্রানো কেবেঙ্গই ইয়াপিরি রমকা অব নুগুই হায়ুং মলাংসাখা সার্জিক্যাল স্ট্রাইক ফ্লাং ফ্লাংকে হায়ুনি বসকাঙ্গ ভারতনি সামুং সিত্রানো কেবেংমানি নাহার মুং কাইসা কতাল ফুনুকমারি ফুনুকা সামুং সিত্রা তাংমানি বাকই ভারত কলক জরা রমই যে টং কেসেব টংমানি সার্জিক্যাল স্ট্রাইক আ টং কেসেপনো কেবেঙ্গই চিনি গরাক ফানো ফুনুকমানি থানাই বিশিচি ও বালাকুটনি এয়ার স্ট্রাইক নো খবই অপারেশন সিন্দুর জরা ভারত ওয়াইরে ওয়াই অবন স্রাই সাকে ককমুং রেখা তুমুং ন সামুং সিতরা টাংনাই র ভারত নো মকল রেখে হনকে আবনি গরাক কিফিমুং মানাই কিচিং সং সামুং সিতরানি হামলাবাই ভারত জরা কলক রময় শাক দুঃখ মানে তংমানি জরা কাইসা ভারত মার মার বোমা পেখাকমানি বেলায় ক

tak nai mani bai chalai tong mani kokton chini sikla chalai song okoktomano borok ni bai thangni kok bai tai bai thangni lamtei awai tongo ang man ki bato chini sikla kiching songno borok ni creativity bai ke o awi mungo manjakna ni bagai samani tai ang belai khatungo sai sai sikla rok ani kobumungno narak bai kya mai baroto বসংনি রেছাপমুং সলগান সৈমুং লাম্পরা থুন্নু খাই জুদা জুদা বাতাইমুংবো সংসার জাকাপ অবহাইকেন সোশ্যাল মিডিয়ানি বিশিংতুই শিকলারক হ্যাশট্যাগ নেশামুক ইউবা বাইখে বাইথংনি ক্রিয়েটিভিটি কন্টেন্ট শেয়ার খালাইলাই দঙ্গ থানা থাঙ্কে ককতুমাবো শিকলারকনি নো আওয়াইনাইবো শিকলারকনো তাই আবনীয় সেকাঙ্গই তুলাংনাই ফানবো শিকলারকনি নো ফাইনাই সাল রগ ও আউমুংনি বিশিংতী সা খামকরাইনি আমজমুং তাই দেয়ান শিবী তাংবতং রবু সংসার জাকনাই কিসিংসং চিনি গবংমা তের তাই পালাইমুং দাতিনু ফাই দঙ্গ অজরব তেরনি টংথমুংনি গজারো ফাইডি জং চিনি বারা বাইসিং ফাইসিংগ বাইসা নাহারি নাইলাইয়ানো তুমুং খরকসা সুক শিকলা হামিয়া সামুং বাই গদালৈ তংকে ব বাই কক সাদি কে ব ফেকমুংনি ইয়াকনি ইয়াক কাকনানি চাইতগুই তংখে ব নচুবাদি ফাইদি চ যতন গথাউই কাইসা ফেকমুং করই হামসাজাক ভারত সনামথানি চ যতন গথালাই সকাঙ্গই তলাংলায়ন আনি খাপংনি হাকতনি লোকরাও তাকলাই লাল কেলানি সিমি আং থমুংনি বাকে কাইসা ট্যালেন্ট হান তাংবতং সাকলাইখা ভারত চয়াউই থমুঙ্গ কাহাম অংকারি মানাকে কামি তাই দলিব থংকরং রুতুগুই কারিনা নাংনাই অমহাই গবংমা বরক দঙ্গ জের অ সামুংনি বাকই বাইথং ইয়াফারি রেখা বরকনি কাইসানো নাহারমুং উক্তি গনাং থংকরং নাইতগুই কারিন নানি তাই বনো চাসারুই তিসানানি রাজেন্দর সিংজি পাঞ্জাব অবহাইনো কাইসা সামুং খলাই দঙ্গ রাজেন্দর সিংজি অমহাইনি খরকসা বরক জে নি মুংনি বসকাঙ্গ সিনিয়র ককঠাই গদালজাক দঙ্গ ব অবদল বাই গদালজাক জে বদল ১৯৮০ বিশিব অলিম্পিক হকি থমুঙ্গ রাংসাকনি সখাত মানো ব ১৯৮২ বিশিব বিশ্বকাপনি খরকসা মুং গনাং থংকরং তংবানি ২০০১ বিশিব ভারত পুইলা চলারংনি জুনিয়র হায়ুংকাপ সখাত জিতিব ২০০৩ বিশ্ব হাক্টর সিনিয়র কাপ জিতিব ব অ কাইনিনি টুর্নামেন্টনি কোচ অঙ্গই সামুং টাংখা তাবুক ব রাউন্ড ক্লাস হকি একাডেমিনি বিশিংতৈ বিনি অ নাহারমুং সকাঙ্গই তলাঙ্গই দঙ্গ বিনি চাইতুমুং বাই কামিরগ তাবুক কতাল হকি এস্ট্রোট্রাফ বজাখা রাজেন্দর জিনি নাহারমুং বেহলাইন সরাই সরাই জে কামিরগ কাহাম কুচিংনি সেপ সাপ করে অমহাই কামিনি চেরাই রগ্ন রুতুক রুতুক কারিনানি অমহাই চাইটুমুনি বিশিংতৈ ভারতনি জুনিয়র তা সিনিয়র বেরম গবংমা থংকরং রক বাইথং সাসারুই তিসাকা রাজেন্দর সিংজিনি সামুংনি বলাইমুং সাউই সাবাইয়া আনি খাপংনি হাক্তুনি লুকরক আমলাই চিনি যতনি সিনিজা কাইসা বথাই অববাই সনামজাক আচার তাই জেম গবংমা নুকুঙ্গন চাজাগো বাক্সাবা আমলাইনি জুসনো থকজাগো তাই গসংমা জরাখে চবনফ্রাজ চিনি সালবুনুই চামুংনি দাল কাইসা অঙ্গি বাচৌ চিনি আচাই সেখাং সং কুসুং কুসুং জরা রমৈন আমলাই নি হামারিনি ককনো সাউই থাঙ্কা কিসিং সং ও আমলাইন তাবো উত্তর প্রদেশনি প্রতাপগড় কাইসা কতাল চাসামুংনি ইয়াপরি অঙ্গি কাসাকা প্রতাপগড় তাই প্রতাপগড় বাই আমলাইনি হালক বেলায় গজাম আরনি হুকবার খলাইনাই রক আগিনি সিমিন বরক আমলাইনি হুকবার খলাই ফাইও আমলাই তাবুক প্রতাপগড় কাইসা চাসামুংনি সিনিমুং রুই দঙ্গ তাই তাবুক আ গসাম সিনিমুং ন আরনি হোক বা খাইনাই তাই বরী রকনি বাকি সেপ কতাল
তুবই তঙ্গ ওয়ান ডিস্ট্রিক্ট

ami o bidya basini mungoi kaisa self help group tongo o group ni burui rokhe amlai ni achar digestive powder taibo juda juda manai sinamui tongo o burui rok o processing ni bagai nangmani machinery bo mankha tai lun ni sebo mankha borok amsai ni baniya tero manai phalnani sebo mankha tai jora kisani bisingui no borokni ajimung bangkha kisingsong chini haktuni juda juda amsai ni baithang sinimu tongo baksa thayo tongo bathai baksauke sirisiti ni hukumu mukumu tai baksauke tongo bini rangmari one district one product ni bisingte aborokno awaimingni bini naharmu chini chaitumung unkha nangnai chini kami tai dolini sinimu amsai ni hati rogo simi kasawita tongthum obo haktoni juda juda thai tai hayuni juda juda hati wo sogirna nangnai obo no bukal for local tang butangno chasarui tisawo baithang sukjak bharat sanam thani bo kha basariu buskangni tero ko bukal for local ni kom thayung rokhno bo pokhe chuklak ani khapungni haktoni lukrok september tal অপুষ্টিনু কেবেঙ্গই সবনি বাগৈ ইয়াফার যাক পুষ্টিনি অতালো জুদা জুদা দিখুনি লুকু তাই মথারক বলাই যাংনাই সামুং বাই গদাল লাইও অপুষ্টিনু কেবেঙ্গই চবাব চবা খলাইনা বাগৈ তাকলাই বিশি গবাংমা বলাই যাংনাই ইয়াপির রমজাখা ছত্রিশগড় হারগর মুঙ্গা গর গর মুঙ্গা অ তাং বুতাং চেংখা অ আউমুং তাং বুতংনি বিশিংটি লুকরকনো সারবুং চামুঙ্গ শেষনানো তন্নানি বাকি খা বাচার জাখা গুজরাটবো মাসি বাই সনামজাক চামুংনি বাতাইমুং বাঙ্গি চেংজাখা আ বাতাইমুংনি বিশিংটি পুষ্টি গনাং আমসাইনি চামুংনো রাং কিসাবাইনো মানথগুই তংখা তাবুসুক জরা নৈ রাসাই নিসাই কবাং লুকরক অ বাতাইমুঙ্গ মানজাকা মহারাষ্ট্র অবু অবহাইনো বলাই যাকনাই সামু খাই যাকা আরো ফরংনাই অঙ্গনওয়ারি ওয়ার্কার বোমা বুফা অ শিচারমু সামু বাই গদালখা মিজোরাম তাকলাই বিশ্ব পুষ্টি বাগান নাইকানি বাকি লুকরক কথালাই সামু খালাইকাতে আউমু চেংখা অব মিজো হুহানি তালুমার ইয়ানা শ্রী সিটি বাই গদালজাক বিনি ককমাঙ্কা সাকথারি সেবা খাইমু তাই যত জরাব বুইনু চুবানা বাকি সকাঙ্গি টংনানি অমহাই চাইতুমু বেলাইন বলাই যাকাই আঙ্গনারি সেন্টার বাই গদালজাক যত লোকরকনো তৈ আনি কুংচুকু আঙ্গনওয়ারি সেন্টার তাবুক পুষণ ট্রেকা ডিজিটাল বাই গদালজাক অংয়া হাম্পানো চুকু রাজাক সেব মানাই রক্ন রেজিস্ট্রেশন খাই যাকা অববাই চাই সাক দেরিয়া বরী তাই দু চার উই টংনাই বোমা রকনি সাক হামকারাইনি নাইকানি খাইথানি বেলাই হামকারাই অঙ্গই টংগো সঙ্গ অবহাইকেন অপুষ্টিনো কেবিংই চবা খাই বসকাঙ্গ তলাঙ্গই থাকনা নাই চিনি দফানো জেটি কে ফানো অপুষ্টি নি ইয়াকনি ফিয়ক সুকনা নাই কিসিংসং সঙ্গ যতন অতালো বাই খুলমলাই গণেশ মতাই তেরপালাইখা হাক্তর গনাঙ্গই গণপতি বাপ্পানো খা বাই খুলমবাইখা তাই লামসকা অতের গথার বেবা হাফারনো টংথতক খলাইতিসাকা কিসিংসং কেমমুং কাতিরনাই মতাই গণেশ এল এম সিমুং তাই সামুং কাহামনি মারি মতাই গণেশ নো খুলম লাইমানী ভারত হাও সিমিয়া সানা থাঙ্গে থাইল্যান্ড টংনাই মচাং পেন্টুন থিরকানজুনি ককনো ওয়ানসুগুইনাইডি আরো মতাই গণেশ নো মতাই রাজাগো ফারা ফিকানেট মঙ্গই তেই বিনি উমর জেফুরু চিচুকো আফুরু বুফাবনো মতাই শ্রী গণেশ নি মাংপিলি ইয়াফারমানি আরো নি সিমিন মতাইনো পৈতো তৈমানী সিসা উইফায়ো ব

খাপাঙানি খাজাকি থাঙ্গানা জরা তংসানি চঙ্গি না রুয়া খেলে আংলে বুইনিসে আঙ্গে থাঙ্গানা শিয়া দিন আংনন আসুকে হামজাকমানি লারিমা বিরুই ফাইতে ফাইতে খুমলি বাবড়াই চানায় খরাং সাহারে রিংমাং আংনন লাংমালে খাজব জাত থানায়।

আসুক যারা খানিমারি পান্দা ও কন্থতি জমাতিয়া নি খরাং রেচাপ চাক রেচাপ মঙ্খা রেচাক্ষা তাই রেচাপ মুনে কম ঠেঙ্কা উষা দেব বর্মা আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাইখ্যা তিনি দীপর জরানী কক বরক পান্দা যতনেন হামবায়।

চাষের কথা। আজকের প্রসঙ্গ টবে পেয়ারা চাষ। শহরের বাড়িঘরে খুব একটা জায়গা না থাকলেও ইচ্ছে করলে টবেও পেয়ারা চাষ করা যায়। আর আমাদের অনেকের মধ্যেই টবে গাছ করার শখ থাকে। টবে পেয়ারা চাষ করতে হলে সর্বপ্রথম প্রায় 20 ইঞ্চি গভীর প্রস্থ বিশিষ্ট টব জোগাড় করতে হবে। টব না পেলে আপনারা ড্রামও ব্যবহার করতে পারেন। এমনি ঝুরঝুরে মাটি সঙ্গে জৈব সার, গোবর সার ভালো করে মিশিয়ে তা টবে দিয়ে তারপর 15 থেকে 20 দিন জল দিয়ে রেখে দিতে হবে। জল শুকিয়ে মাটি নরম হবার পর টবের মধ্যে গাছ লাগিয়ে দিতে হবে। চারা রোপণের পর প্রয়োজন মতো উপযুক্ত জলসেচের ব্যবস্থা করা দরকার, কারণ গাছের গোড়ায় অতিরিক্ত জল পেয়ারা গাছ সহ্য করতে পারে না। গাছের গোড়া থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে মাঝে মাঝে গোবর সার, সর্ষের খোল পচা সার ইত্যাদি দিতে হবে। আর গাছকে চির সবুজ রাখতে রান্নাঘরের ফেলে দেওয়া শাকসবজির খোসা ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। মাটি তৈরি করার সময়ও খেয়াল রাখতে হবে যেন পেয়ারা গাছের জন্য প্রয়োজনীয় সব উপাদান মাটিতে থাকে। এখানে 20 ইঞ্চি মাপের একটি টবের মাটিতে কী পরিমাণ সার দিতে হবে তার মাত্রা প্রায় এরকম। প্রথমে 2 ভাগ মাটি ও 1 ভাগ গোবর সার মিশিয়ে তার সঙ্গে 130 গ্রাম SSP ভালো করে মিশিয়ে দেওয়া প্রয়োজন। টবের নিচে ফুটো করে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া পরিচর্যার অন্যান্য কাজের মধ্যে গাছের ডালপালা ছাঁটাই করাও একটি প্রধান কাজ, কারণ পুরনো ডালে কোনো

ফল আসে না, অপেক্ষাকৃত নতুন ডালে ভালো ফল হয়। পেয়ারা গাছে সাধারণত বছরে তিনবার ফুল আসতে দেখা যায়। এ কারণে ফেব্রুয়ারি, জুন, জুলাই এবং অক্টোবর মাসে গাছের গোড়ায় আলাদা কিছু সার প্রয়োগ করতে হয়। গোবর 5 কেজি, ইউরিয়া 80 গ্রাম, ফসফরাস 150 গ্রাম এবং পটাশ 100 গ্রাম পেয়ারা গাছের গোড়া থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে মাটিতে মিশিয়ে দিতে হয়। পেয়ারা গাছের রোগ দমন পদ্ধতি অন্যান্য গাছের তুলনায় একটু অন্যরকমের। পেয়ারা গাছে নতুন পাতা হলে অনেক সময় দেখা যায় এক ধরনের পোকা এগুলোকে ফুটো করে ফেলে। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতি 10 লিটার জলে 10 গ্রাম পরিমাণ ডেরিস বা 20 গ্রাম ডারভাসন ব্যবহার করতে হবে। এই সমস্যা সাধারণত ছত্রাকের কারণে হয়। পেয়ারা গাছে ফুল আসার আগে রিপকার্ড অথবা ভেজিম্যাক্স জাতীয় প্রতিষেধক সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। ছত্রাকের সমস্যা দূর করে অধিক ফলন পেতে ভ্যাভিস্টিন জাতীয় ওষুধ 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করতে হবে। কারণ পেয়ারা একটি সুস্বাদু ফল, এতে রয়েছে প্রচুর গুণাগুণ এবং সবার কাছে এই ফলের চাহিদাও অনেক। চাষের কথা শেষ হলো, আজ শুনলেন টবে পেয়ারা চাষ প্রসঙ্গে।

0: কি বুঝি বা যে বিষয়গুলো বললাম শুরুতেই, সেগুলো কি সত্যিই তো?
1: হ্যাঁ, বেসিক্যালি স্ট্রেস, যেটা আমাদের স্ট্রেস দু রকমের হয়। একটা হচ্ছে যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে চলে আসছে, সেটা আমাদের সবসময়ই থাকবে, সেটা আমাকে অ্যাডজাস্ট করে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে। আরেকটা হচ্ছে যখন আমাদের জীবনে কোনো ধরনের কোনো ঘটনা, কোনো অনুষ্ঠান, কোনো বিশেষ মুহূর্ত, তখন আমাদের একটা আলাদা ধরনের স্ট্রেস
0: একটা
1: হয়।
0: চাপ তৈরি
1: হ্যাঁ,
0: হয় মনের মধ্যে।
1: তো
0: হ্যাঁ,
1: সেই চাপটাকেও আমাদের ম্যানেজ করতে হয়। এখন যেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, যে এখনকার যুগে মেয়েরা ঘরও সামলাচ্ছে, বাইরেও সামলাচ্ছে, হাউস ওয়াইফের সংখ্যাটা এখন তুলনামূলক অনেকটাই
0: কমে
1: কমে
0: গেছে,
1: গেছে।
0: ঠিক।
1: তো ওয়ার্কিং ওমেনদের ক্ষেত্রে কি হয়, ওদের প্রফেশনালিজমটাকেও মেনটেন করতে হচ্ছে, প্লাস ওদের ঘরকেও সামলাতে হচ্ছে। মানে বলতে গেলে দেবীর 10 হাত দিয়েই ওরা সব কিছু
0: ঠিক,
1: করছেন।
0: একদম।
1: তখন কি হয়, মেয়েরা যতটা জিনিসটাকে গুছিয়ে বুঝিয়ে করতে পারে, সেই জায়গাতে আমাদের বাড়িতে আরো যারা যারা রয়েছেন, যারা হয়তোবা বাইরে গিয়ে কাজ করছেন না, তারা হয়তোবা আলাদা ধরনের কিছু প্রেশার বা চাপ সেই মেয়ের ঘাড়েই দিয়ে দিচ্ছে, যে তুমি কেন, যে যদি আমি বলি যে বাড়ির মেয়ে, সে বাইরে কাজ করছে, হয়তোবা তার বাড়িতে মা বাবা একটু এইজ হয়েছে, মা বাবা বলল যে কেন তোর দেরি হলো, কেন তুই এত তাড়াতাড়ি চলে এলি না, তো ওইটাও একটা চাপ। ওকে মাথাতে ওটা রাখতে হবে যে না, আমাকে এই টাইমটার মধ্যে বাড়িতে
0: ফিরতে
1: ঢুকতে
0: হবে।
1: হয়, মানে সেই সেই বাধাটা বা সেই যে এক্সিস্টেন্সটা ওকে দিয়ে দেওয়া
0: হুম
1: হচ্ছে।
0: হুম
1: আর দ্বিতীয় হচ্ছে যে আমি বাড়ির

0: নির্ভর করছেন, হয়তো বা তার মধ্যে সেই সহনশীলতা, সে কাজ করার ক্ষমতা তার মধ্যে আছে, কিন্তু কোথাও না কোথাও আমরা তাকে অ্যাভেলেবিলিটিতে নিয়ে নিচ্ছি যে ও তো অ্যাভেলেবল, ও করে নেবে না। ওই জায়গাতেই আমার বলার আছে, ও যেহেতু ম্যানেজ করতে পারছে, আমাদেরও ওই মেয়েটাকে সাহায্য করা উচিত।
1: একদম, মানে এটাই কিন্তু একেবারে একটা গুড মেসেজ। আমরা বলি মা দুর্গা শুধু অসুর মারেননি, মা আমাদের শিখিয়েছেন দশ হাতে সব সামলানো যায় যদি মনটা শান্ত থাকে। আপনার কাছে কিন্তু এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো যে কিভাবে আমরা সমস্ত কিছু সামলেও নিজেকে শান্ত রাখতে পারি, নিজেকেও আমরা কিন্তু স্ট্রেস ফ্রি করে এই পুজোর সময়টা, সারা বছরের জন্য এই বিষয়টা প্রযোজ্য, তারপরেও যেমন পুজোটার জন্য তো আমরা সারা বছর অপেক্ষায় থাকি যে সবাইকে সামলে নিয়ে যাতে পুজোর আনন্দটা সবার সাথে আমরাও ভাগ করে নিতে পারি, এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানবো। যদি একটা একটা পয়েন্ট করে আসি, প্রথমে যে বিষয়টা বাজেট নিয়ে কিন্তু একটা স্ট্রেস, যতই মানে সচ্ছল পরিবার হোক, সবাইকে দিয়ে যে যতটা আয় আমরা বলি ততটাই কিন্তু ব্যয়ও কিন্তু থাকে আমাদের মধ্যে, তো সেই ক্ষেত্রে একটা বাজেট করে নিতে হয়।
0: বাজেটের ক্ষেত্রে যেটা এখন যে দিনকাল চলছে বা এখনের যে সময়ের পরিবর্তন, এখন তো জিনিসপত্রের দাম এমনিতে অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায়। যখন আমরা ছোট ছিলাম তখনও ততটা এতটা বেশি দাম ছিল না, তারপরও আমরা জানতাম
1: দাম প্লাস
0: চাহিদাও ছিল না, কারণ আমরা বুঝতাম যে না, আমার বাবা মা যতটা উপার্জন করছে তার মধ্যে আমাকে সীমাবদ্ধতা থাকতে হবে। কিন্তু এখনকার যুগের, আমি স্পেশালি বাচ্চাদের কথা বলবো, বাচ্চাদের বায়নাটা এখন আর জামাতে আটকে নেই যে পুজোতে আমাকে জামা দিতে হবে, এখন হয়ে যাচ্ছে অন্য কিছু, আমাকে কোনো একটা ফোন কিনে দাও, আমাকে না হলে এটা কিনে দাও, সেটা যেটা বাজেটের বাইরে। এখন মধ্যবিত্ত পরিবারের জন্য ওইটা ম্যানেজ করা অনেকটাই চেষ্টা করবে যে কোথাও থেকে যাতে দরকার হলে আমরা নিজে কিনবো না, আমার বাচ্চাকে আমি কিনে দিই, তো মা হয়তো বা সেখান থেকে একটু একটু একটু একটু করে জোড়া লাগিয়ে বাবাকে বলবে দাও না, আমাদের তো একটাই সন্তান বা দুটো সন্তান, তো তাকে দিয়ে দেওয়া হলো। কিন্তু আমি বলবো যে না, ওদেরকেও ওই জায়গাটায় একটা গ্যাপ দেওয়া দরকার, যে না আমাকে বলা হয়েছে তাই আমাকে দিতে হবে, না আমার যতটুকু আয় ততটুকুই আমাকে ওইখান থেকে খরচ করতে হবে, কারণ আমরা এখন যতটা না আয় করি তার থেকে ব্যয় বেশি করে দিই। তো ওই জায়গাতে বাজেট মেনটেন করে, কারণ পুজো আসে একবার ভালো কথা, কিন্তু এরকম অনেক অনেক জায়গায় আমরা দেখতে পারি যে ওদের জন্য পুজো যা, বাকি দিনও তা। যদি আমি মধ্যবিত্ত ছাড়া একটু নিচের দিকে যাই, সেম, তো আমাদের তাদের দেখে শেখা দরকার যে না, জীবনটার সাথে সেই পূজোর আনন্দের সাথে বাস্তবতার একটা মিল সবসময় দরকার।
1: ঠিক, পূজো এলো বলেই যে আমরা মানে অঢেল খরচ করে নিলাম, তারপরে বাকি মাসটা হাত ফাঁকা হয়ে গেল,
0: সেটার কোনো মানে হয় না। হ্যাঁ, সেটার কোনো মানে হয় না, কারণ কখন জীবনে কি চলবে বা কি আসবে সেটা আমরা আগে থেকে জানি না। তো আমি পূজোতেই সবকিছু যদি আগে থেকেই সবকিছু শেষ করে দিই, দেখা গেল আমার একটা কোনো বড় ঘটনা হতেই পারে, তখন আমার কাছে কিছু নেই, তখন আমাকে কে সাহায্য করবে?
1: ঠিক, সেই ক্ষেত্রে ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু খোলামেলা কথা বলার মানে দরকার, একেবারেই দরকার,
0: একদম। কারণ এখনকার ছেলে মেয়েদের যে ম্যাচুরিটি, আমাদের সময় সেই ম্যাচুরিটিটা ছিল না, এখন একটু বেশি, ওরা একটু বেশি অভিজ্ঞতা নিয়ে জানে সবকিছুতে, ওরা খুব ভালো সবকিছুতেই মানে জড়িয়ে যাচ্ছে, তো ওদেরকে ওই জিনিসগুলো বোঝাতে হয়, সেই ক্রাইসিসটা ওদেরকে বোঝানো হয় যে আছে বলেই যে আমাকে খরচ করতে হবে সেটা নয়, আমাকে

0: রেগে টেগে সুইসাইড করে নিচ্ছে। বিগত কিছুদিন আগে হলো আইফোন দেয়নি দেখে ঝাঁপ দিয়ে দিল, সাথে মা বাবাও গেল। ওই যে একটা যে অ্যাডজাস্টমেন্ট বাচ্চাদের সাথে কমিউনিকেশন যেটা মা বাবার, যে না ঠিক আছে তুমি চেয়েছো তার মানে এটা নয় যে আমাকে তোমাকে এখনই দিতে হবে, যখন সময় হবে তখন দেব, ওই এডুকেশনটা দরকার। তো ওইটা যদি চলে আসে তাহলে বাচ্চারা ওই চাহিদাগুলো করবে না। কিন্তু এখন আমরা কি হচ্ছে, আমরা না চাইতে অনেক কিছু দিয়ে দিই ইন অ্যাডভান্স, যে কারণে বাচ্চারা ভাবে হ্যাঁ আমি তো পেয়ে যাবো।
1: মানে প্রয়োজন আর চাহিদার মধ্যে যে ফারাকটা সেটা কিন্তু ছোট থেকেই তাকে বোঝাতে হবে, শেখাতে হবে। যেমন পুজোর বিষয়টা নিয়েই যেহেতু আমরা রয়েছি আজকের আলাপচারিতায়, যেমন পুজোর সময় সবাইকে আত্মীয় স্বজনকে কিছু না কিছু হলেও কিন্তু দেবার একটা বিষয় থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় মনে করি যে দাম দিয়ে সবাইকে দামি উপহার, ওরা আমাকে দামি উপহার দিল, সেই ক্ষেত্রে আমাকেও সেটা মেনটেন করতে হবে, সেই ক্ষেত্রে কি করব।
0: এই বিষয়টার একটু এগেইনস্টে কথা বলছি, আমার কথা হচ্ছে যে আমার যতটা আছে তার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। কেউ আমার থেকে বেশি আয় আছে, কেউ আমার থেকে বেশি ভালো আমাকে দেবে, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কতটা আপনাকে ভালোবাসি আর আমি ভালোবেসে আপনাকে দিচ্ছি। সেটা একটা ছুতো হতে পারে, সেটা একটা সাধারণ জিনিসও হতে পারে, কিন্তু দেখতে হবে যে মানুষের দেওয়ার মনটা কতটা বড়। কারণ এখন হয়ে গেছে এরকম যে আমি যদি একটু দামি দেই আমাকেও সেটা মেনটেন করতে হবে, ওই জায়গাতে গিয়ে প্রবলেমগুলো শুরু হয়,
1: সেখানে একটা স্ট্রেস তৈরি হয়ে যাচ্ছে।
0: একদম একদম, মানে আমার আয়ত্তে নেই কিন্তু আমি তারপরও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু
1: সেটা হয়তো তাকে ঋণের বোঝা বইতে হতে পারে,
0: সেটা ভুল, সেটা ভুল। সেখানে আমার কথা হচ্ছে যে আমার 10 টাকা উপার্জন, আমি 1 টাকার একটা জিনিস দিলাম, আমি মন থেকে তোমাকে দিচ্ছি, আর সামনের মানুষটাকে সেটা মন থেকে গ্রহণ করা উচিত। কারণ এখন কি হয়েছে না, মানুষ লোক দেখানো বিষয়টা একটু বেশি বেড়ে গেছে, যে কেন আমাকে এত ছোট জিনিস দিল, কেন আমি তো বড় জিনিস দিয়েছি। ওই এক্সপেক্ট করার যে ভাবনাগুলো, ভাবনা চিন্তাগুলোকে কোথাও না কোথাও আমাদেরকে কমিয়ে দেওয়া দরকার
1: অবশ্যই। কিন্তু মানে সেখানে একটা রাশ টানতেই হবে, না হলে কিন্তু যেই বিষয়টাতে আলোকপাত করছি, আমরা আলোচনা করছি, সেই মেয়েটির ওপর, ঘরের মেয়েটিকেই তো সমস্ত বাজেট ম্যানেজমেন্ট করতে হয় পুজোর আগে, কিন্তু তার উপরে প্রচন্ড একটা স্ট্রেস পড়ে যাবে এবং সে কিন্তু এই পুজোর আনন্দটা থেকেই একেবারে বঞ্চিত হবে তার সারাটা বছর। এমনকি এই পুজোর চাপটা নিতে গিয়ে সারাটা বছর কিন্তু তাকে চাপের মুখেই কাটাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন একেবারে দারুণ একটা কথা বললেন, যে দাম দিয়ে কিন্তু ভালোবাসা মাপা যায় না। একটা ছোট উপহার, একটা সুন্দর চিঠি অনেক দামি শাড়ির চেয়েও কিন্তু অনেক বেশি মূল্যবান হতে পারে। একদম দারুণ একটা বিষয়। এবার যেমন আরেকটা বিষয় যে আত্মীয়দের মন রাখতে গেলে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করি আমরা আত্মীয়র বাপ, সেই ক্ষেত্রে একটা বাপের বাড়ি যাওয়া বা পুজোর সময় কিন্তু মা দুর্গা বাপের বাড়ি আসেন, আমরা যারা মহিলারা রয়েছি বা বউরা রয়েছে মেয়েরা রয়েছে আমরা কিন্তু অবশ্যই মানে চেষ্টা করি যে এই সময়টা বাপের বাড়ি যাওয়া। আবার শ্বশুর বাড়ি থেকে অনেক সময় কিন্তু আপসেট হয়ে যাচ্ছে যে কি করে বউ বাপের বাড়ি চলে যাচ্ছে, বাড়ি কে সামলাবে এরকম একটা, সেক্ষেত্রে তারা কি করবেন, এই তুলনাটা কিভাবে সামলাবেন।
0: সেখানে আমি সেটাই বলবো যে অ্যাডজাস্টমেন্টটা খুব দরকার, কারণ মেয়েরা 365 দিনের মধ্যে 300 দিন তো ঘরের কাজই করছে, শ্বশুর বাড়িতেই থাকছে। তো সেখানে যদি পুজোর 5-6 দিন বাপের বাড়ি যেতে চায়, তো সেটাতে শ্বশুর বাড়ির মানুষ, তার থেকে বড় কথা হচ্ছে যে শাশুড়ি মা, উনিও কোনো বাড়ির
1: একদম
0: বউ হয়ে এসছেন, তো ওনারও যদি কোথাও যাওয়ার ইচ্ছে থাকে উনিও যেতে পারেন। বৌমাকেও সেই সাপোর্টটাই দেওয়া দরকার যে আমাকে হ্যাঁ ঠিক আছে যাক না, ও তো সবসময় এখানেই রয়েছে, আমরা না হলে একটু ম্যানেজ করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। ওই অ্যাডজাস্টমেন্টটা খুব দরকার, কারণ বউ মানেই শুধু ঘরের কাজ করবে, বউর কোনো আশা আকাঙ্ক্ষা কোনো ইচ্ছে চাহিদা থাকবে না, সেটা তো নয়।
1: অবশ্যই মানে দুই তরফ থেকে কিন্তু সেটা বোঝা পড়ার
0: সবসময় দরকার, আর যেখানে বোঝা পড়া আছে সেখানে হয়তো বা কোনো অসুবিধা হয় না যাচ্ছে। আর কিন্তু যারা একদমই পাচ্ছে না কোথাও বেরোতে বা ভাবে যে আমি যদি চলে যাই আমার হাজবেন্ড কে কে বানিয়ে দেবে, রান্না করে দেবে, আমার বাচ্চাগুলো কি করে খাবে, বা আমার শাশুড়ি শ্বশুর ওরা বয়স হয়েছে ওরা কি করে খাবে, তো সেই জায়গাতে একটু অ্যাডজাস্ট করা দরকার।
1: সেই বৌমাটিকেও কিন্তু খোলামেলা আলোচনা করতে হবে, তার মনের কথাটা বলতে হবে।
0: কারণ আমি যদি ঠিক করে সেই আমার মনের ভাব প্রকাশ করতে না পারি তাহলে সেখানে তো সবসময় সমস্যা থাকবে, সমস্যার সমাধান হচ্ছে না। তো সেখানে বলতে হবে, আমাকে বলতে হবে যে আমার একটা মনের ইচ্ছে আছে, আমার একটা চাহিদা আছে, আমি যেতে চাই, 2-3 দিনের ব্যাপার, গিয়ে আবার চলেই তো আসবো,
1: এই বছর আমি পুজোটা বাপের বাড়ি কাটাই, আগামী বছর আমরা তোমাদের সাথে কাটাবো, এরকম কিন্তু
0: ওইরকম কিছু
1: মন খুলে কথা বলতে।
0: কিন্তু কি হয়, বাড়ির বউদেরকে যে মানে অ্যাকচুয়ালি এটা বাড়ির বউদের কথা বলছি না, আমাদের বাবা-মাদেরই একটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা মেয়েদেরকে ওইভাবেই বলি যে সবকিছু তুমি

0: বুঝে শোয়ে নিও। তুমি তুমি বউ, তুমি মেয়ে, তোমাকে বুঝতে হবে, তোমাকে শুনতে হবে, তোমাকে মানতে হবে, তোমাকে সবকিছু বুঝিয়ে রাখতে হবে, ওই জায়গাটা ভুল। কারণ মেয়ে মানেই কেন, মানে মেয়েদের কি কেন হতে হবে, ছেলেরাও তো এটা করতে পারে।
1: অনেকেই আবার মন খুলে কথা বলতে শুরু করেছে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে কিন্তু চেপে যাচ্ছে।
0: আমি দৈনন্দিন লাইফস্টাইলে যেটা দেখছি এখনকার সময়ের, তো মানে যতটা না বোঝাপড়া হয় তার থেকে বেশি ঝগড়া হয়ে যায়, যেটা বেসিক্যালি হচ্ছে। তো ওরা বলার আগে নিজেরা ডিসিশন নিয়ে চলে যাচ্ছে বা কিছু করে নিচ্ছে, কারণ সেলফ ইন্ডিপেন্ডেন্ট ওমেন্স এখন বেশি। কিন্তু কোথাও না কোথাও আমাদের বুঝতে হবে যে আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট কি করে হয়েছি, তার পেছনে আমাকে কে সাপোর্ট দিয়েছে। আজকে যদি আমাকে সাপোর্ট না দিত আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতাম না। তো সেখানে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখন প্রায়শই মিস। হাজবেন্ডের সাথে হোক, সেটা বাড়ির মেম্বারের সাথে হোক, কমিউনিকেশনটা হচ্ছে না,
1: কম হয়ে যাচ্ছে। যেমন আগে একটা খাবার টেবিলে একটা গল্পের আসর,
0: এখন সেটা নেই। এখন হচ্ছে যে যার মতো আসছে খাচ্ছে, মোবাইল ইজ ভেরি একটা বড় একজন মানুষ ওদের লাইফের, মানে এখন বাড়িতে মানুষ না থাকলেও চলে, ফোন থাকতে হবে। তো কমিউনিকেশন গ্যাপটা কমে যাওয়াতে প্রবলেমস গুলো বাড়ছে। তো যদি কমিউনিকেশন ঠিক থাকতো আমি যদি কোনোদিন আমার মন খুব খারাপ, আমি ফোনে গান দেখছি কিছুক্ষণ ভালো লাগবে, কিন্তু পর মুহূর্তে আমার মনে হবে যদি কেউ থাকতো যার সাথে আমি শেয়ার করলে হয়তো আমি আরেকটু হালকা হয়ে যেতাম।
1: অবশ্যই সমাধানও খুঁজে পেতো বা মনের কথাটা যদি বলতে পারতো, একটা ভালো সলিউশন চলে আসতো।
0: সেটাই তো, এখন ওই জায়গাতে ওই জিনিসগুলো মিস, ওইগুলো হয় না। তো আমার মতে মানে ওই কমিউনিকেশন, ওই আন্ডারস্ট্যান্ডিং, ওই অ্যাডজাস্টমেন্টটা দুই তরফাই হতে হয়। আর সেখানে এক্সপেকটেশন থেকে বড় কথা হচ্ছে একসেপ্ট করার যে ক্ষমতা, ওইটা বেশি ইম্পর্টেন্ট। ওইটা একসেপ্ট করতে হবে, সিচুয়েশন লাইফে সবসময় সেম।
1: অনেক সময় কি হয় আমরা রেগে যাই, যেমন বললো যে না না তুমি চলে গেলে কি করে হবে, এখানে আমরা কি করব। তো সেই ক্ষেত্রে কিন্তু মেয়েরা অনেক সময় সেন্টিমেন্টাল হয়ে যায়, হয়ে যে না না ঠিক আছে আমি যাচ্ছি না, কিন্তু তার মধ্যে কিন্তু স্ট্রেসটা প্রচুর বেড়ে গেল। সে হয়তো মনে মনে অনেক আশা করেছিল যে পুজোটা ওইভাবে কাটাবো, তার স্বপ্নটা ভেঙে চুরমার
0: হয়ে গেল। কেন হয়ে গেল, কারণ আমি হঠাৎ করে কিছু একটা চাইলাম যে আমি বেরোবো। আমি এতদিন ধরে কোনো কিছুই বলিনি, বা আমার হাজবেন্ড দেখছে বা আমার শ্বশুরবাড়ির মানুষ দেখছে যে ও তো কিছু চাই না, যা দিই তাতেই খুশি। তো হঠাৎ করে যখন কেউ চাইতে শুরু করলো তখনই প্রবলেমটা শুরু।
1: একদিকে যেমন সেটা, আবার এমনও হয় অনেকে, অনেকের রাগ বেশি এখনকার, আবার যেমন আমাদের ছোট পরিবার, একটাই সন্তান মেয়ে হয়তো বড় হয়েছে, বিয়ে হয়েছে, সে হয়তো রেগে মেগে চলে গেল যে আমাকে আমার ইচ্ছে আমি যাব, সেই ক্ষেত্রেও কিন্তু তার স্ট্রেসটা বেড়ে গেল।
0: রাগার বিষয়টা তো পুরোপুরি মানে বাড়ি থেকেই আসছে, কারণ আমি বলেছি কি যে মা বাবা যেভাবে আমাকে বড় করবে আমার মধ্যে সেই গুণগুলোই থাকবে। এবার রাগ ব্যাপারটা তো ওকে নিশ্চয়ই অন্য কোথাও থেকে শিখতে হয়নি, ও বাড়িতেও দেখেছে, ও বড় হয়েছে, ওর রাগ রয়েছে। সেই রাগটাকে কন্ট্রোল করার মতো যে উপদেশগুলি দেওয়া দরকার সেগুলো কি তাকে দেওয়া হয়েছে, সেটা একটা বড় বিষয়। কারণ এখন পাঁচটা মেয়ে পাঁচ রকম ফ্যামিলি থেকে আসে, এবার পাঁচটা মেয়ে পাঁচ রকমের, কেউ রাগ বেশি, কেউ অভিমান বেশি, কেউ হয়তো বা ছোট ছোট কথায় কেঁদে দিচ্ছে। তাহলে ওর পরিবারেও সেই রকমই ছিল, তো এখন ওইখানে এসে সে অ্যাডজাস্ট করতে পারছে না, তার ওই প্রবলেমটা হবে। তো তার সাথে ওই কমিউনিকেশনটা করা উচিত
1: অবশ্যই, কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতেই হবে আমাদের। কিন্তু এই যেটা মানে উঠে আসলো এতক্ষণের কথায় যে আমাদের কিন্তু কমিউনিকেশনটা ঠিক করে আসতে হবে, এবং কথাবার্তা খোলামেলা আলাপ আলোচনার মধ্যেই কিন্তু সমস্যার সমাধান সম্ভব। সব কাজের মাঝেও কিন্তু নিজেকে একটু সময় দিতেই হবে, প্রতিদিন যতই ব্যস্ততা থাকুক না কেন, সেটা কিভাবে ম্যানেজমেন্ট করবে।
0: প্রতিদিন নিজেকে সময় দেওয়ার বিষয়ে যেটা আসছে সেটা হচ্ছে যে সবকিছুর মাঝেও আমাদের নিজেদের জন্য কিছুটা সময় একা থাকার,
1: ঠিক
0: একার মধ্যে, সেটা না যে আমি ফোন ইউজ করছি, না একার মধ্যে হচ্ছে একদম একা, মানে আমি একটু বসে রইলাম, নিজেকে নিয়ে ভাবলাম যে আমি
1: একা একা বসে একটু চা খাচ্ছি,
0: আর চা খাচ্ছি আর ভাবছি,
1: ফিল করছি
0: যে আমার কোথায় ভুল, আমার কোথায় ঠিক। তো এই বিশ্লেষণটা যখন আমি আমার নিজে থেকে ঠিক করে নেব, আমার প্রবলেমগুলো কমা শুরু হয়ে যাবে, প্লাস আমার স্ট্রেসটাও কমে যাবে। প্রবলেম তখনই হয় যখন আমরা ভাবার সময়টা পাই না নিজেদের নিয়ে, কারণ আমরা বাকিদের নিয়ে ভাবতে ব্যস্ত,
1: মানে সারাদিন সত্যি কথা একেবারে ব্যস্ততম রুটিন, সকাল থেকে কি করব, ছেলে মেয়েকে কি টিফিন দেবো, হাজবেন্ডকে অফিস পাঠাবো, সেই সঙ্গে আমাকে নিজেকেও তৈরি হয়ে বেরোতে হবে অফিসের প্রেশার, এর মধ্যেও কিন্তু সমস্ত চাপ কিন্তু থাকবেই, চাপ বাড়বে দিনের পর দিন, কিন্তু এর মধ্যেও কিন্তু নিজেকে একটু সময় দিতে হবে। আর নিজে যদি সুস্থ থাকি বা মানসিক ভাবে যদি সুস্থ থাকি, তাহলে কিন্তু সেই পরিবারটিকেও আমি সুন্দর করে

0: এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা মাথায় রাখতে হবে।
1: একদম একদম,
0: একেবারেই গুরুত্বপূর্ণ একটা কথা। কিন্তু শ্রোতা বন্ধুরা, আপনারাও আশা করি মন দিয়ে শুনছেন, অবশ্যই কিন্তু আমাদের নিজেদের স্ট্রেস ফ্রি করতে হলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতেই হবে। পূজোর সময় পরিবারের সঙ্গে কথা কাটাকাটি, যে বিষয়গুলো বললাম, একটু কথা কাটাকাটির প্রশ্ন আসতেই পারে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা মহিলারা কিভাবে সেটাকে এড়িয়ে চলবো, বা তখন আমরা কিভাবে সামলে নেব?
1: পূজোর সময় যদি কথা কাটাকাটি হয়, কারণ পূজোর সেই মাত্র 5টা দিন, আর 5টা দিন আনন্দের মুহূর্ত থাকে, সেই যে একটা যে কথা কাটাকাটির বিষয়টা যদি তার বাড়িতে যদি মানে ওইটা লেগেই থাকে, সেটা পূজো হোক কি অন্য সময় হোক, সেটা লেগেই থাকবে, প্রতিদিনের একটা কার্যকলাপের মধ্যে পড়ে গেল। কিন্তু হঠাৎ দেখা গেল যে না, আমার ঝগড়া নেই, হঠাৎ করে পুজোতেই ঝগড়াটা হলো, তখন এর বিষয়টা হয়তো বা একটা কোনো কারণ বা কোনো একটা ইনসিডেন্ট কিছু একটা হয়েছে, তার সেই বিষয় থেকে হয়ে গেল। আমি ধরে নিলাম যে মানে মেয়ে বাপের বাড়িতে যাবে, ওইটা নিয়ে কোনো একটা ঘটনা হলো
0: বা ছেলে মেয়ের চাহিদা
1: নিয়ে হলো, তখন বা মেয়েদের বোঝা দরকার যে না ঠিক আছে আমি মানিয়ে নিচ্ছি আমি করে নিচ্ছি, ওইটা না। আমার কথা হলো যে সবাইকে বুঝতে হবে
0: পুজো, তাহলে সেই ক্ষেত্রে কি করব আমরা? অবশ্যই মানে খুব মানে তাড়াহুড়ো করে কোনো উত্তর দিতে যাব না।
1: না, এই যে উত্তর দেওয়ার প্রবণতাটা, এটা খুব খারাপ। এই
0: ঠান্ডা মাথায়
1: প্রবণতাটা এমন হতে হবে যে না, আমাকে ওনারটাও বুঝতে হবে, আমার ছেলে মেয়েদেরটাও বুঝতে হবে, এবার দুটোকে মিলিয়ে আমাকে কি উত্তর দিতে হবে,
0: সেই ক্ষেত্রে একটু সময় নেওয়া দরকার।
1: একদম, কারণ কোথাও না কোথাও আমরা রাগের মাথায় অনেক কিছু বলে দেই, তারপরে আমরা ওই কথাগুলো কিন্তু আর ফিরিয়ে নিতে পারবো না, মন কিন্তু আমার খারাপ হয়ে গেল, স্ট্রেস আমার বাড়লো। তো ওই স্ট্রেসটা কম যাতে না হয়, আমার মন খারাপ যাতে না হয়, আমাকে দুটো বিষয়কেই বুঝে ওকেও বোঝাতে হবে, নিজেকেও বুঝতে হবে, সাথে অপোজিট যে মানুষটা আছে তাকেও বোঝাতে হবে।
0: অবশ্যই মানে নিজের স্ট্রেসটাও কমাতে হবে, পাশাপাশি পরিবারের সকলের স্ট্রেস ম্যানেজমেন্ট করার দায়িত্ব কিন্তু পরিবারের মেয়েটি বা বউটির উপরেই, কিন্তু বর্তায় বেশি করে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্ব নিয়ে নিজের প্রতি বিবেচনা করে
1: বলতে পারেন যে ধৈর্যটা খুব দরকার, ধৈর্য ছাড়া কিছুই হয় না। মানে রেগে রেগে তো অনেক কিছুই করা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু মানুষ শান্ত মনে শান্তভাবে কতটুকু নিজেকে সামলে
0: নিতে পারে
1: সবাইকে পাচ্ছে, সেটা খুব
0: বড় কথা। একেবারে গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু শুনলাম। পূজোতে এবার বলবো শ্রোতা বন্ধুরা, পূজোতে আসলে কি চান, লোকে দেখবে বলে সাজ নাকি নিজের মনের শান্তি? একেবারে এক কথায় উত্তর দেবেন, এটা ঠিক করতে হবে। তো সেটাই ঠিক করতে গেলে আমাদের কোন বিষয়টার প্রতি একেবারেই গুরুত্ব সহকারে বিবেচনা করব সবশেষে?
1: আমি সবসময় সবাইকে বলি, মন যদি ভালো হয় তাহলে সবকিছুই ভালো লাগে। নিজের মনকে ভালো রাখার জন্য নিজেকে ভালো থাকতে হয়। কোনো মানুষ তোমাকে ভালো রাখতে পারবে না, কোনো মানুষ তোমাকে দুঃখ দিতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি দুঃখিত হচ্ছ বা তুমি খুশি হচ্ছ। তো তোমাকে নিজেকে বোঝাতে হবে, নিজেকে নিজেরটাই সামলাতে হবে। নিজেকে ভালো রাখলেই দেখবে, আমরা ছোটবেলা থেকে শুনেছি যে যার সব ভালো তার জগৎ ভালো, তো নিজেকে ভালো রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
0: একদম, তো সেই ক্ষেত্রেই অবশ্যই কিন্তু গুরুত্ব দিতেই হবে। আর বলছি সবশেষে বলছি যে

0: পৌঁছানো থাকে। তাই সবাইকে খুশি করার দায়িত্ব আপনার একার না, আপনি সব হতে সামলান ঠিকই, কিন্তু আপনি দুর্গা নন, আপনি মানুষ, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আপনারও ক্লান্তি আছে, তাই পুজোর সময় অবশ্যই কিন্তু বাজেটের লিস্টে নিজের নামটাও আমাদের লিখে রাখতে হবে। আমাকেও কিন্তু নিজেকেও কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, তা কারণ আপনি ভালো থাকলেই পুজো ভালো হবে। তো এই বিষয়টাই কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয়। আমরা নিজেরা মেয়েরা ভালো থাকবো, খুশি থাকবো, এবং খুব ধৈর্য সহকারে, আপনি এতক্ষণ যে কথাটা বারবার উল্লেখ করলেন যে ধৈর্য সহকারে কিন্তু আমরা সমস্ত কিছু সামলে নেব। আশা করি শ্রোতা বন্ধুরা পুজোর সময় আপনাদের খুব ভালো কাটবে। স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা এভাবেই করতে পারি, আমরা নিজেদেরকে নিয়ে একটু সময় দেব, ভাববো, এবং পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দর করে পুজো কাটাবো। এই বার্তার সঙ্গেই কিন্তু শেষ করছি আজকের আলোচনা। আকির আলাপচারিতায় আমার সঙ্গে স্টুডিওতে এতক্ষণ যিনি ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বিশাখা সেন, আপনাকে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, পুজোর আগে স্ট্রেস ম্যানেজমেন্ট, বাজেট, কেনাকাটা, আত্মীয় সামলে কিভাবে মানসিক শান্তি পাবো আমরা, এই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা হলো আজকের মতো। অঙ্গনার আসর এখানেই শেষ করছি, পরবর্তী আসরে কথা হবে আবার আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: অঙ্গনা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অঙ্গনায় আজ শুনলেন পুজোর আগে মানসিক চাপ কমাতে আমাদের কী কী করণীয় এ প্রসঙ্গে আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করলেন বিশাখা সেন, অনুষ্ঠান সংযোজনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: শিফানি, খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ভারত বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবির পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরে যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনা রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। পুরুষদের ক্রিকেটের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল বলে উল্লেখ করেন। ভারতীয় সেনাবাহিনী 2016 সালের 28 এবং 29 সেপ্টেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করে সাফল্য পায়। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে তার উপযুক্ত জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক।
1: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्रवाई की मांग होती थी। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस पॉलिसी लेकर चल रहा है।
0: প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণনার প্রথম পর্বে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 32 কোটি পরিবারের তথ্য নথিভুক্ত হয়েছে। স্বগণনার মাধ্যমে 2 কোটি 60 লক্ষ

0: মানুষ ইতিমধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই সুবিধা বাংলা সহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে।
1: জনগণনা হাম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হয়। মানে 15 আগস্ট কো ভি দেশবাসীয় সে আগ্রহ কিয়া থা কি ইসকে লিয়ে আপনা সময় জরুর নিকালে। জনগণনা কে লিয়ে আপনি জানকারি স্বয়ং দর্জ করলে কি ইয়ে সুবিধা বহুত আসান হয়। আপ আপনে মোবাইল সে হি আপনি আর আপনে পরিবার কি জানকারি দর্জ করা সকতে হ্যায়। ইয়ে সুবিধা হিন্দি সহিত 16 ভাষাও মে উপলব্ধ হ্যায়।
0: নেশামুক্ত ভারত করার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়কে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হতে আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। মাই ভারতের স্বেচ্ছাসেবক এবং জাতীয় সমশিক্ষার্থী বাহিনী NSS এর মাধ্যমে নানা সচেতনতামূলক প্রচার করা হচ্ছে।
1: इस अभियान के तहत हेल्थ चेकअप और ध्यान शिविर जैसी गतिविधियां भी होंगी। जल्द ही हमारे अनेक पर्व और त्योहार भी आने वाले हैं। इस बार त्योहारों की खुशियों के बीच हम अपने आसपास भी नजर डालें। अगर कोई युवा किसी गलत आदत की ओर बढ़ रहा है तो उससे बात करें। अगर कोई नशे से बाहर निकलने की कोशिश कर रहा है तो उसका साथ दें। नशा मुक्त युवा विकसित भारत के इस संकल्प को हम सब मिलकर आगे बढ़ाएं।
0: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলোর উন্নয়নে ট্যালেন্ট হান্ট অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে গ্রাম এবং মফস্বল পর্যন্ত খেলার নতুন প্রতিভাদের খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।
1: इस पहल के जरिए सस्ते और पौष्टिक स्थानीय खानपान को बढ़ावा दिया जा रहा है। महाराष्ट्र भी इस दिशा में सराहनीय प्रयास कर रहा है। मिजोरम में भी इस साल लोगों ने साथ मिलकर पोषण वाटिकाओं की देखभाल के लिए एक अभियान शुरू किया है। यह मिजो समाज के तलो मडियाना की परंपरा के अनुरूप है। इसका अर्थ है निस्वार्थ सेवा और दूसरों की मदद में हमेशा आगे रहना। ऐसे प্রয়াস বেহদ সরাহনীয় হয়।
0: ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয়ের আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এর ফলে ভোকাল ফর লোকাল অভিযান আরও প্রসারিত হবে।
1: হামারা প্রয়াস ইহি হোনা চাহিয়ে কি হামারে গাঁও আর ছোটে শহরো কি পেহচান सिर्फ स्थानीय बाजार तक सीमित न रहे, वे देश और दूसरे हिस्सों तक पहुंचे और दुनिया के बाजारों तक भी पहुंचे। इससे वोकल फॉर लोकल अभियान को भी बल मिलता है। ये देश को आत्मनिर्भर बनाने की भी प्रेरणा देता है। आने वाले त्योहारों में भी हमें वोकल फॉर लोकल वाले मंत्र को तो कभी भी भूलना नहीं है।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, বারবার মন্দিরে হামলা চালিয়ে যারা ভারতের ঐতিহ্য ধ্বংস করতে চেয়েছিল তাদের কোনো অস্তিত্ব আজ আর নেই, কিন্তু সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। ভারত বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকা, উত্তেজনা প্রশমন করা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি ও বাণিজ্যের অবাধ সরবরাহ বজায় রাখার আহ্বান জানিয়েছে। গতরাতে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, যুদ্ধের প্রভাব সরাসরি সংঘাত জড়িত দেশগুলির সীমানার বাইরেও প্রভাব ফেলছে। তিনি বলেন, যুদ্ধ বিশ্ব নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলছে, যার প্রভাব সংশ্লিষ্ট অঞ্চলগুলির বাইরেও উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করছে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। নিউ ইয়র্কে গতরাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের লাভারভ বলেন, রাশিয়া এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ইচ্ছুক। মস্কো ভারতের পাশাপাশি ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবিকেও সমর্থন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাতের আহমেদাবাদে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। সবরমতী লোকোসেট নবনির্মিত WAG-12 লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ সেটটিও তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টা

0: নাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরের যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনা রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। আত্মনির্ভর এবং ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নতুন দিল্লিতে এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানের ভাষণে তিনি একথা বলেন। শ্রী সিং বলেন, শুধু বিদেশ থেকে প্রযুক্তি আমদানি নয়, ভারতকে প্রতিরক্ষা প্রযুক্তির সংজ্ঞা নির্ধারণ এবং নিজস্ব প্রযুক্তি বিকাশের ওপর জোর দিতে হবে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত 12 বছরে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং জাতীয় নিরাপত্তা আরও জোরদার হয়েছে। প্রতিরক্ষা খাতে বাজেটে বরাদ্দও যথেষ্ট বাড়ানো হয়েছে। 1,39,000 কোটি টাকার বরাদ্দে প্রায় 75% দেশীয় প্রতিরক্ষা শিল্প থেকে সরঞ্জাম সংগ্রহের জন্য নির্ধারিত হয়েছে বলে তিনি জানান। দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এখন রাজ্যে এসেছেন। নিউ টাউনের কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর তিনি বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি সহ দলের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন। পুরুষদের ক্রিকেটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আজ তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। এশিয়ান গেমসে তীরন্দাজিতে ভারত আজ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। কম্পাউন্ড মিক্সড বিভাগে ভারত সেমিফাইনালে উঠেছে। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে ভারতের অঙ্কুশ সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানানোর পাশাপাশি নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী আশিস গিরি।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন আশিস গিরির কণ্ঠে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্জুন চক্রবর্তী।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন, শিল্পী ছিলেন অর্জুন চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে।

0: India won the toss and opted to field first. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। আজকে প্রথম গানখানি শুনবেন মুকেশ এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে জাংলি ছবি থেকে।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকর, মহেন্দ্র কাপুর এবং মুকেশের কণ্ঠে সঙ্গম ছবি থেকে। পরের গানখানি শুনবেন মুকেশ এবং সুমন কল্যাণপুরের দ্বৈত কণ্ঠে দিল হি তো হ্যায় ছবি থেকে।

গানখানি শুনলেন মুকেশ, সারদা এবং অন্যান্যদের কণ্ঠে স্বপ্ন কা সওদাগর ছবি থেকে। এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গানখানি শুনবেন মুকেশ এবং হেমলতার দ্বৈত কণ্ঠে বিশ্বাস ছবি থেকে।

গানখানি শুনলেন মুকেশ এবং কাঞ্চনের দ্বৈত কণ্ঠে ধর্মাত্মা ছবি থেকে। পরের গানখানি শুনবেন মুকেশ এবং সুমন কল্যাণপুরের কণ্ঠে সাথী ছবি থেকে।

0: এতক্ষণ শুনছিলেন হীরালাল সরখেলের কণ্ঠে ভক্তিগীতি, আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই জয়া ভারতী। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि पाकिस्तान में आतंकी ठिकानों

0: গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা হলো নারীর অধিকার, সুরক্ষা তথা সম্মান নিয়ে। সমাজে নারী শুধু পরিবার নয়, জাতিরও মেরুদণ্ড। অথচ আজও নানান প্রতিবন্ধকতা, যেমন বাল্যবিবাহ, গার্হস্থ্য হিংসা কিংবা অন্যায় অবিচারের শিকার হয়ে তারা অনেক সময় নীরব যন্ত্রণা বয়ে বেড়ান। কিন্তু আমরা ভুলে যাই না, আইন আছে আমাদের সাথে। নারীকে সুরক্ষা এবং ন্যায় দেওয়ার জন্য আছে জাতীয় এবং রাজ্য মহিলা কমিশন, আছে বাল্যবিবাহ প্রতিরোধ আইন সহ আরও অন্যান্য বহু আইন। আজকের আলোচনায় আমরা জানব এই আইনগুলো কিভাবে কাজ করে, একজন নারী কিভাবে আইনি সহায়তা পেতে পারেন, এবং সাধারণ মানুষ হিসেবে আমরাই বা কিভাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। এবং আজকের আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ল অফিসার শ্রীমতী দেবস্মিতা চক্রবর্তী, ত্রিপুরা কমিশন ফর উমেন, যিনি আজকের আমাদের এই আলোচনাকে আরও সমৃদ্ধ করে তুলবেন। নমস্কার ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের এই পর্বে।
1: নমস্কার।
0: আজকে প্রথমেই যেহেতু বললাম যে রাজ্য মহিলা কমিশন, তার কি কি ভূমিকা রয়েছে সেই নিয়ে তো কথা বলবো, তার পাশাপাশি আমরা বিভিন্ন অপরাধ, তার বিরুদ্ধে কি আইনি সহায়তা নারীরা পেতে পারেন সেই বিষয়ে একটু আলোকপাত করব। প্রথমেই জানতে চাই রাজ্য মহিলা কমিশন কিভাবে কাজ করে এবং তাদের ক্ষমতা কতটুকু থাকে।
1: প্রথমেই বলবো যে আমাদের জাতীয় মহিলা কমিশন রয়েছে এবং রাজ্য মহিলা কমিশন রয়েছে। রাজ্য মহিলা কমিশন সম্পূর্ণরূপে একজন নারীর পাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
0: আচ্ছা।
1: এবং এই রাজ্য মহিলা কমিশনে শুধু আমাদের এই আগরতলা শহর বলে কিছু নেই, সারা রাজ্য জুড়ে জেলাভিত্তিক আমাদের প্রত্যেক জেলা থেকে যে মহিলারাই নির্যাতনের শিকার হচ্ছেন তারা প্রত্যেকেই এখানে চলে আসতে পারছেন। এবং আমাদের একটা ফর্ম রয়েছে, কারুর যদি কোনোভাবে কেউ যদি বঞ্চিত হন কোনো কিছু থেকে, তাদের যা যা সমস্যা বা অভিযোগ রয়েছে তারা আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারে বা মেইলও করতে পারেন, আমাদের ওয়েবসাইটের ইয়ে রয়েছে, সেখানটাতে ওনারা এই ফর্মটা ফিল আপ করে আমাদের এখানে জমা দেওয়ার পর আমাদের যে পদ্ধতিগুলো, তাতে প্রথমেই কি হয়, যেহেতু কমিশন দুপক্ষকে ডেকে কাউন্সেলিং করার বিষয়টায় প্রাধান্য দিয়ে থাকে, সেই কারণে প্রথমত যখন অভিযোগটা আসে, তারপর আমরা বিপরীত পক্ষে যিনি রয়েছেন যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে ওনাদেরকে একসাথে একটা তারিখে ডাকিয়ে নিই। ডাকানোর পর ওখানে আমাদের এক্সপিরিয়েন্সড, অভিজ্ঞ সম্পন্ন যারা কাউন্সিলাররা রয়েছেন বা লিগেল যা যা আইনি সমস্যা বা যেটাই রয়েছে, আমরা সবাই মিলে আমাদের কাউন্সেলিং প্রসেসিংটা শুরু করি। থ্রু কাউন্সেলিং আমরা হয়তো প্রথম দিনেই কিছু সমাধান করে নিতে পারি, আবার দেখা যায় আমাদেরকে দু তিনটে ডেটও দিতে হচ্ছে, সেখানটাতে কন্টিনিউ করতে হয়। যদি আমরা কখনো ওদেরকে মিলে নিতে পারি তাহলে ঠিক আছে, যদি থ্রু নেগোসিয়েশন যদি প্রবলেমটা সলভ হয়ে যায়, কিন্তু যদি কখনো দেখা যায় সেটা সলভ হচ্ছে না, দেন আমরা সেটা একদম শেষ মুহূর্ত তখন আমরা বলি আইনের আশ্রয় নিতে। আদারওয়াইজ আমরা 100% এফোর্ট দিয়ে চেষ্টা করি দুটো পরিবার বা দুটো মানুষের মধ্যে যে সমস্যা রয়েছে সেটাকে কিভাবে সমাধান করে ওদেরকে একটা ভালো জীবনে ফিরিয়ে দেওয়া যায়।
0: আচ্ছা। আর সেই ক্ষেত্রে আমরা যখনই রাজ্য মহিলা কমিশনের কথা শুনি, আমরা জানি যে পীড়িত নারীরা সেখানে গিয়ে কোনো না কোনো সাহায্য অবশ্যই পাবেন। সেক্ষেত্রে আমি একটু প্রত্যন্ত এলাকায় যেতে চাই, প্রত্যন্ত এলাকা বা গ্রামীণ এলাকা, যেখানে হয়তো নারীরা এতটা শিক্ষিত নয় বা কিংবা তারা হয়তো জানেনও না এমন মহিলা কমিশন বলেও কিছু একটা আছে, সেই ক্ষেত্রে তারা কিভাবে সাহায্যটুকু পেতে পারেন।
1: প্রথমত তো আমি বললাম যে আমাদের কাউন্সেলিং প্রসেস রয়েছে। দ্বিতীয়ত, রাজ্য মহিলা কমিশন প্রতিনিয়ত চেষ্টা করছে প্রত্যন্ত যে এরিয়াগুলো বা এলাকাগুলো রয়েছে, গ্রামের ভিতরে ভিতরে সেখানে পৌঁছে যেতে এবং সচেতনতা শিবির করার জন্য। এবং প্রতিনিয়ত সচেতনতা শিবির হচ্ছে, সেটা আইন নিয়েই হোক আর আমাদের যে সাধারণ ধ্যান ধারণাগুলো থাকে সেইগুলোর উপর ভিত্তি করেও মানুষকে যে বোঝানো, বিভিন্ন কুসংস্কারের শিকার হচ্ছেন তো মানুষ, সেগুলোকে বোঝানো এবং আইনের বিভিন্ন দিক নিয়ে একজন মহিলা কিভাবে আইনের আশ্রয় নিয়ে প্রতিবাদ করতে পারবেন এবং নিজে ভালো থাকতে পারবেন, সঠিক বিচার পাবেন, সেই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত রাজ্য মহিলা কমিশন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায়, ব্লকে, প্রত্যেক জায়গায় চেষ্টা করছে সচেতনতা শিবির করতে এবং আগামী দিনেও করবেন।
0: আচ্ছা।

0: আর আমরা দেখতে পারি কি যে আমরা যতটাই উন্নত হচ্ছি, আমরা উন্নয়নের পথে যাচ্ছি, এখন খুব কম মানুষই আছেন যারা নিজেদের মেয়েদের, ঘরের নারীদের শিক্ষিত করতে চান না, কিন্তু দেখতে পাচ্ছি কি যে ওই যে অপরাধগুলো, যেমন বলুন বাল্যবিবাহই বলুন কিংবা গার্হস্থ্য হিংসাই বলুন, সেটা কিন্তু হয়তো কমার কথা ছিল কিন্তু কমছে না, বাড়ছে। তো আপনি যেহেতু এই মহিলা কমিশনের সঙ্গেও আপনি বহু বছর ধরে কাজ করছেন এবং দেখছেন সামনে থেকে, তো আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনতে চাইব যে কী ধরনের অভিযোগ নিয়ে নারীরা মূলত বেশিরভাগ আসেন আপনাদের কাছে?
1: প্রথমত আমি বলবো যে একটা পরিবারে যদি কোনো ধরনের সাংসারিক কোনো সমস্যা দেখা যায়, গার্হস্থ্য হিংসা যেটা বলি আমরা, সেই কেসগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি। এখন যদি আমরা বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে কিছু কথা বলতে চাই, সেক্ষেত্রে বলতে হবে অ্যাডাল্টারি, এটা সবাই শুনেছেন, আপনারাও শুনেছেন, সেই পরকীয়া বিষয়টা এখন এতটাই উঠে এসেছে যে এখন দেখা যাচ্ছে একটা পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে, আয়দার কোনো নেশা করে আছে বা কোনো ধরনের নেশা কারবার বা নেশা কিছু নিয়ে জড়িত আছে, আদারওয়াইজ কোনো পরকীয়া জড়িয়ে পড়েছে। এই যে পরকীয়া বিষয়টা, সেটা এতটাই বেড়ে গেছে যে পরিবারের মধ্যে সেটা শুধু স্বামীকেই দোষারোপ করবো সেটা নয়, তার স্ত্রীর ক্ষেত্রেও সেটা হচ্ছে, যার জন্য অনেক পুরুষরাও নির্যাতনের শিকার হচ্ছে। তাই এখন দেখতে গেলে আমরা এই নেশা বলুন, এই যে আমরা এডিকশনের বিষয়টা বলি বা পরকীয়া যে বিষয়টা, বা এই যে আমাদের মধ্যে অনেক সময়টা ইগো ক্ল্যাশ এই বিষয়টা থাকে, সেই বিষয়গুলো কিন্তু বিশালভাবে উঠে আসছে এখন। এবং এই সমস্যাগুলো আমরা বর্তমানে যা দেখি তার অনেকটাই কিন্তু এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আসছে। পাশাপাশি আমি সেটাও বলবো, একটা পরিবারে একটা মেয়ে রয়েছে, তার বিয়ে হচ্ছে না বা তার কোনো কারণে সে হয়তো সেই রকমভাবে পড়াশোনা করতে পারেনি বা চাকরিও পায়নি, সেক্ষেত্রে তার ভাই বাবা তাকে নির্যাতনের শিকার করছে, সেই ক্ষেত্রেও আসছেন। এবং সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে প্রবলেম রয়েছে, সেই ক্ষেত্রে এখন ওনারা আসছেন, বলছেন যে কমিশন নিজেদের হস্তক্ষেপে আমাদেরকে একটা সমাধান করে দিক, যেভাবেই হোক আমরা চাই কমিশনের কাউন্সেলিং প্রসেসের মাধ্যমে কিছু সমাধান হোক। বুঝতে পারছে যে সব সময় যদি আমরা কোর্টে ছুটে চলে যাই তাহলে হয়তো অনেক সময় অনেক সমস্যার সমাধান না হয়ে সেটা আরও তীব্রতর ধারণ করতে পারে। তো সেই কারণে সবাই কখনো কখনো সেটা যায় যে যে বিষয়গুলো হচ্ছে যদি কমিশনের মাধ্যমে সমাধান করা যায় তাহলে সেখানে হোক। এবং আমরাও প্রত্যেকে বলি যে আমাদের যা জুরিসডিকশন রয়েছে, যা এখতিয়ার রয়েছে, তার মাধ্যমে যদি পড়ে থাকে আপনাদের সমস্যাগুলো, অবশ্যই আসুন, আমরা আমাদের 100% আপনাদেরকে দেব।
0: অবশ্যই। এবারে একটু সামাজিক কিছু ব্যাধি নিয়ে কথা বলতে চাই যেগুলো ক্রমশই উজাড় হয়ে আসছে। সম্প্রতি একটা তথ্য অনুযায়ী দেখা গেছে যে ত্রিপুরায় 40% বাল্যবিবাহ আজও হচ্ছে, সেটা সত্যি একটা ভয়ঙ্কর চিত্র আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে একটু জানতে চাইব যে এই যে বাল্যবিবাহ যদি বা হয়, সেক্ষেত্রে দেখতে পাই আমরা কমিশন অনেক সময় গিয়ে আটকানোর চেষ্টা করেন কিংবা আটকেও দেন, সেই ক্ষেত্রে কি আইনি ব্যবস্থা রয়েছে?
1: অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে বাল্যবিবাহ রোধের জন্য আইন রয়েছে। বিষয়টা হচ্ছে আমাদের শিশু কমিশন রয়েছে এবং আমাদের রাজ্য মহিলা কমিশনও রয়েছে। এখন দেখা গেছে যে জায়গায় ঘটনাটা ঘটছে সেই ইনফরমেশনস বা সেই খবরটা যদি আমাদের কাছে আসে, আমরা চেষ্টা করছি যে SDM যিনি রয়েছেন বা পুলিশ অথরিটি যারা রয়েছেন, কনসার্ন পুলিশ স্টেশন যেখানে রয়েছে সেখানে যোগাযোগ করে, চাইল্ড কমিশনের সাথে যোগাযোগ করে ওই যে বাল্য বিবাহটা হচ্ছে সেটাকে আটকে দেওয়ার ব্যবস্থা কর। পাশাপাশি ডাইরেক্ট অনেক সময় দেখা যাচ্ছে, ধরুন কোনো সমাজ সেবক যিনি রয়েছেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, উনারাও দেখতে পাচ্ছেন হয়তো সরাসরি আসতে পারছেন না, বা কোনো রিপোর্টার রয়েছেন ওনারা আমাদেরকে ফোন করছেন বা ডাইরেক্ট চাইল্ড কমিশনে ফোন করছেন। তা আমার বার্তাটা সেটাই থাকবে, যদি কখনো কোথাও কোনোভাবে কেউ দেখে থাকেন যে একটা বাল্যবিবাহ হচ্ছে এবং সেটা টোটালি আইন বিরুদ্ধ কাজ হচ্ছে, সেখানে আপনারা ঘরে বসে থাকবেন না। আপনাদের জন্য রাজ্য মহিলা কমিশন রয়েছে, শিশু কমিশন রয়েছে, থানা রয়েছে, SDM অফিস রয়েছে, যতটা সম্ভব আপনারা এই বিষয়টাকে আটকানোর জন্য ওই প্রতিষ্ঠানগুলোতে বা ওই কনসার্ন অথরিটির কাছে ছুটে যাবেন বা ইনফরমেশনটা দেবেন। যদি মনে হয় কোথাও আপনাদের পরিচয়টা গোপন রাখতে হবে, সেটাও কিন্তু রাখা হবে সমাজের স্বার্থে, সমাজের ভালোর লক্ষ্যে।
0: একদম। আর কোনো ক্ষেত্রে যদি আমরা দেখতে পারি যে বাল্যবিবাহ হয়ে গেল, সেক্ষেত্রে মেয়েটা পরবর্তীতে এসে বলছে যে আমি

0: এই বিবাহটায় থাকতে চাই না, এটা আমার জোর করে বিয়ে করানো হয়েছে, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা, ওই বিয়েটা বাতিল করার জন্য কি ব্যবস্থা করা যেতে পারে?
1: যেটা হচ্ছে, আমরা জানি যদি কারোর প্ররোচনায় বা কেউ নিজ উদ্যোগে জানা সত্ত্বেও একটা মেয়েকে 18 বছরের নিচে একটা মেয়েকে বিয়ে দিয়ে দেয়, সেক্ষেত্রে ওর ইচ্ছা শক্তিটা কাজ করলো না এখানে, সেক্ষেত্রে ও যদি অবজেকশন জানায় বা সেটা যদি সবার সামনে উঠে আসে, সেক্ষেত্রে আইন পরিষ্কার রয়েছে, আইনে পরিষ্কার বলা আছে যে বা যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদের জন্য শাস্তির বিধান রয়েছে, সেটা 2 ইয়ার্স পর্যন্ত শাস্তির বিধান রয়েছে এবং 1 লাখ অব্দি ফাইন রয়েছে।
0: আচ্ছা,
1: কিন্তু সঠিক জায়গা সঠিক এক্সিকিউশন হতে হবে।
0: তো সেক্ষেত্রে বিয়েটা কি থাকবে না বাতিল করা?
1: এখন বিয়েটার ক্ষেত্রে যদি আমি প্রশ্ন তুলি, সেটা কোর্টের মাধ্যমে নাল এন্ড ভয়েড করতে হবে।
0: আচ্ছা,
1: আর আরেকটা বিষয় থাকে, যদি বিফোর 18 হয়ে যায় তাহলে আপ টু 2 ইয়ার্স তাকে সময় দেওয়া হয়, তার যখন 18 হয়ে যাবে তখন তাকে একটা সময় দেওয়া হয় যে তুমি ডিসাইড করে নাও, তুমি এখন মেজর যে তুমি কি ওর সাথে রিলেশনটা কন্টিনিউ করবে না এখান থেকে বেরিয়ে আসবে। তো ওই টাইমটার মধ্যে যদি ও বলে দেয় যে আমি সরে আসবো, ইন দ্যাট কেস বিয়েটাকে নাল এন্ড ভয়েড বলে ডিক্লেয়ার করা হয়। কারণ বিফোর 18 যেটা হচ্ছে সেটা তো বিয়ের মধ্যে পড়ছেই
0: না,
1: 18 যখন হয়ে যাচ্ছে তখন সেই ক্ষেত্রে মেয়েটার একটা ওপিনিয়ন থাকতেই পারে, সে যেহেতু মেজর হয়েছে সে এখন নাবালিকা নয়, তো সেই ক্ষেত্রে ওর ওপিনিয়নটাকে দাম দেওয়ার জন্য কিন্তু সেটা বলা হয়েছে। থ্রো কোর্ট সে ডিসিশন নিতে পারো যে থাকতে চায় থাকবে, ও যদি বেরিয়ে আসতে চায় সম্পর্কটা থেকে বেরিয়ে আসবে,
0: ওর সিদ্ধান্তের উপর সবটা নির্ভরশীল
1: একদম।
0: আর সেই ক্ষেত্রে আবার একটা প্রশ্ন জাগে যে যদি ওই দম্পতির সন্তান হলো, তো সেই ক্ষেত্রে সন্তান নিয়ে পরবর্তীতে কি চিন্তা?
1: এই ক্ষেত্রে যেটা বলবো যে এই যে সন্তানটার যদি জন্ম হয়ে থাকে সেটা কিন্তু লিগেল, সেটাকে আমরা কোনোভাবে ডিনাই করতে পারবো না, এবং তার জন্য যে মেইনটেনেন্স ভরণ পোষণ বা যে লিগেল রাইট সেটা কিন্তু বাবার তরফ থেকে, যাকে আমরা বায়োলজিক্যাল ফাদার বলবো, সেটা করতে হবে, বা ওনার প্যারেন্টসরা, উনি যদি আবার 18 ইয়ার্স না 21 ইয়ার্স না হয়ে থাকেন তাহলে ওনার প্যারেন্টসদের দায়িত্ব রয়ে যাবে যে ছেলের ভুলের জন্য ওনাকে সেটাকে ডিনাই করা যাবে না, সেই বাচ্চাটার ভরণ পোষণ কিন্তু ওনাদেরকে দিতে হবে,
0: মানে বাচ্চাটাকে বৈধ বলে
1: সেটা বৈধ
0: ধরা হবে। এবং সেই ক্ষেত্রে যদি বিবাহটাও না থাকে কিন্তু বাচ্চার
1: ভরণ পোষণের একটা ব্যাপার উঠে আসে সেই ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবে, বাচ্চাটার তো কোনো দোষ নেই সেক্ষেত্রে তার পেতেই পারে, সেটার বৈধতা রয়েছে।
0: আর এত সব আইন অ্যাকচুয়ালি আছে আমাদের এখানে এবং সচেতনতা হচ্ছে, কম হচ্ছে বলাটা ভুল হবে, তারপরেও দেখা যাচ্ছে যে রাজ্য মহিলা কমিশনই বলুন বা চাইল্ড ম্যারেজ কে আটকাতে যেতে হচ্ছে, কেন মনে হয় যে এখনো বাল্য বিবাহটা?
1: বিষয়টা হচ্ছে আমাদের যতটুকু আরো সচেতন হওয়া উচিত, আমাদের যদি ভিতর থেকে আমরা ততটা সচেতন না হই, আমরা যদি বুঝতে না পারি যে আমাদের আশেপাশে যে আইন রয়েছে বা কোনটা আমাদের জন্য ভালো কোনটা খারাপ হবে, এখনো যদি ছেলে মেয়ের মধ্যে বৈষম্যটা আমরা বজায় রাখি, এখনো যদি সেটা সমতা না রাখতে পারি, সেই ক্ষেত্রে আমি বলবো সেটাকে যদি আমরা ভিতর থেকে চেঞ্জ না হই তাহলে কিন্তু সম্ভব না। প্রত্যেকটা ইনস্টিটিউশন বা কনসার্ন অথরিটি যেখানেই যাবে সেখানে গিয়ে সচেতন করার চেষ্টা করবে, কিন্তু পরবর্তী সময় আমি আবার নিজস্ব চিন্তাধারায় চলে আসব, সেটাকে পরিবর্তন করতে হলে পরিবারগুলোকে পরিবর্তন হতে হবে, পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে পরিবর্তন আনতে হবে, বিশেষ করে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য আনা যাবে না, প্রত্যেককে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। তাই যদি হয় পাশাপাশি এডুকেশন শিক্ষাটাকে গুরুত্ব দেব, যতটা সম্ভব একটা পরিবারের শিক্ষায় শিক্ষিত করা উচিত, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা উচিত, যার ফলে হয়তো আগামী দিনে কিছুটা হলেও আমরা এইগুলো থেকে বেরিয়ে আসতে পারবো, পাশাপাশি তো প্রচেষ্টা রয়েছে।
0: একদম একদম। আরও একটা বিষয় নিয়ে একটু কথা বলতে ইচ্ছে করছে যে গার্হস্থ্য হিংসা, যেটা আমরা ডোমেস্টিক ভায়োলেন্স শুনি এবং সভ্য সমাজে এটা আসলে খুবই একটা লজ্জার বিষয় যে এখনও রয়ে গেছে এই বিষয়টা, এবং আমরা প্রায়ই শুনি যে শরীরে কোনো চিহ্ন থাকলেই সেটাকে গার্হস্থ্য হিংসা হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু সত্যিই কি এইটাই গার্হস্থ্য হিংসা নাকি মানসিক যে নির্যাতনটা হয় সেটাও গার্হস্থ্য হিংসার মধ্যে পড়ে?
1: আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে একটা মেয়ে বিয়ে হচ্ছে না, তাকে বলছে তুই ভালো করে পড়াশোনা করিস নি, তুই ভালো একটা চাকরি পাবি না, কি করে তোর বিয়ে হচ্ছে না সেই কারণে, সেটাকে কি বলবো? সেটাকে বলা হয় মানসিক নির্যাতন। এবং একই ছাদের তলায় যদি কেউ শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়, কার দ্বারা? তার ভাইয়ের দ্বারা হতে পারে, বাবার দ্বারা হতে পারেন,

0: কর্মীর দ্বারা হতে পারেন। সেই ক্ষেত্রে শারীরিকভাবে নির্যাতনের শিকার, মানসিকভাবে নির্যাতনের শিকার যে বিষয়টা বললাম, বা একজন মহিলা একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে, তার জন্য তাকে মেন্টাল টর্চার করা হচ্ছে, সেটাও কিন্তু মানসিক অত্যাচারে পড়ছে। তারপর আসছে অর্থনৈতিক অত্যাচার, টাকা রোজগার করছে না, তার জন্য তাকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। ওই সবগুলো বিষয় মানসিক, আবেগজনিত, অর্থনৈতিক এবং দৈহিক, সেই বিষয়গুলো যদি আমরা পরিলক্ষিত করে থাকি একটা ঘরের মধ্যে, উইদিন ওয়ান রুফ, যদি আমরা সেটা দেখে থাকি যে বাবা স্বামী ভাইয়ের থেকে কোনো মেয়ে সেটা পাচ্ছে, সেই ক্ষেত্রে সেটা গার্হস্থ্য হিংসার আওতায় আসে।
1: সেক্ষেত্রে আইনে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
0: আইনে প্রথমেই হচ্ছে যে আমি এই ধরনের ঘটনার যখন শিকার হবে কেউ, তখন তার প্রথম কাজই হবে সেই বিষয়টাকে নিয়ে থানায় একটা অভিযোগ দায়ের করা। থানা থেকে সেটা সিডিবিওর কাছে পাঠানো হয়, যিনি প্রোটেকশন অফিসার হিসেবে পরিচিত, উনি সেটা তদন্ত করে সেটা কোর্টে পাঠাবে। কোর্ট সেই তদন্ত যদি আবার দরকার পড়ে পুলিশের সহযোগিতা নিয়ে কোর্ট আবার তদন্ত করে অপোজিট পার্টিকে ডাকানো হবে, তারপর যে প্রসিডিংস হয় ডোমেস্টিক ভায়োলেন্সের সেই প্রসেসে এগিয়ে যাবে।
1: আচ্ছা, মানে সেই ক্ষেত্রে একটা মহিলা যখন এই গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছে, তখন সে প্রথমে আসলে ভাবে যে ঘরের একটা মান সম্মানের ব্যাপার আছে, আমি আমার বাবা ভাই বা স্বামীর বিরুদ্ধে কেনই বা যাব, এইসব আসে। তারপর যখন মেয়েটা অনেকটা সাহস জুগিয়ে ঘর থেকে বেরোতে যায়, তখন সে প্রথমেই পুলিশ সামনে থাকে,
0: সেটা বললাম, কিন্তু পাশাপাশি যেটা রয়েছে, যদি মনে হয় যে আমার সংসারটাকে আমি আবার রক্ষা করব, আমি সরাসরি এখনই আইনের আশ্রয় নেব না, সেই ক্ষেত্রে আমি বারবারই বলবো রাজ্য মহিলা কমিশন রয়েছে, আমাদের এখানে আসুন, আমরা আপনাদেরকে ডাকাই, আমরা কাউন্সিলিং করি, আমরা দেখি আপনাদের সমস্যাটাকে সমাধান করা যায় কিনা, যদি করা যায় তাহলে সংসারটা বেঁচে গেল, আদারওয়াইজ আমাদেরকে সেই আইনের আশ্রয়ের কথাই বলতে হবে, সেভাবেই ওনাদেরকে যেতে হবে। ওনারা সরাসরিও কেস করতে পারবেন, থ্রো পুলিশ যেরকম বললাম থানায় গিয়ে করবে, সরাসরি কোর্ট কেসও করতে পারবেন, করার পর কোর্ট অর্ডার দেবে পুলিশকে এবং প্রোটেকশন অফিসারকে যে তদন্ত করে বিষয়টাকে কোর্টে প্রডিউস করার জন্য, সেই বিষয়গুলো তো রয়েছেই। কিন্তু আমি তার উপর বলবো, যদি সেই ধরনের অত্যাচারের একটা সীমা থাকে, যদি আজকে সব সীমা আমি পেরিয়ে যাই, সেক্ষেত্রে আমি সংসার করার কোনো চান্স থাকছে না, বা ঘরে বাবার সাথে আর সম্পর্কটা ভালো হবে না, সেক্ষেত্রে অন্য ব্যাপার যদি আমি মন স্থির করি। কিন্তু যদি মনে হয় যে যা হয়েছে সেটা থেকে বেরিয়ে এসে দেখি আবার ভালো থাকা যায় কি না, সেক্ষেত্রে রাজ্য মহিলা কমিশন রয়েছে, 100% এফোর্ট দিয়ে কাজ করে।
1: একদম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকেই চলে এসেছি, একেবারে সার্বিকভাবে আপনার থেকে খানিকটা জানতে চাইবো যে যেই মেয়েরাই বা যেই মহিলারাই ঘরে বসে আছেন, হয়তো ভাবছেন যে আমি ঘরের মান সম্মান বাঁচানোর জন্য আমি বাইরে বেরোবো না, কিন্তু চুপচাপ সব সহ্য করে যাচ্ছেন, তাদের জন্য একজন আইনজীবী হিসেবে, একজন আইন বিশেষজ্ঞ হিসেবে আপনি কি বার্তা দেবেন যে কিভাবে আইনি সহায়তাটাকে সহজে পাওয়া যায়?
0: আমি সেটাই বলবো যে যারা রয়েছেন তারা শিক্ষিত হতে পারেন, আবার একটু কম শিক্ষিত হতে পারেন, কিন্তু এই আমরা আমাদের চারিপাশে যদি আমরা তাকাই, তাহলে আমাদের জেনে নিতে হবে যে আমাদের জন্য কি রয়েছে। আমাদের জন্য রাজ্য মহিলা কমিশন রয়েছে, আমাদের জন্য আদালত রয়েছে, আমাদের জন্য পুলিশ রয়েছে, আমরা প্রতিবাদের জায়গা রয়েছে, আমরা নিজেকে আটকে রাখবো না, যদি কখনো শিকার হই তাহলে সরাসরি সেই জায়গাগুলোতে যাব এবং প্রতিবাদ করব এবং নিজেদের কিভাবে সঠিক বিচার পাবো সেই প্রচেষ্টা করব। এবং সেটাই আমি আশা রাখব যে শুধু একজন নারী নয়, যে নারী নির্যাতনের শিকার হয়েছেন উনি যেরকম সেই সুযোগ সুবিধাগুলো নেবেন, উনি যেন আরও 10 জনকে বলে রাখেন যে কিভাবে আমরা যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হই আমরা কিভাবে জাস্টিস পাবো বা বিচার পাবো, কোথায় আমরা যাব। তাই আমরা সবাই রয়েছি, আপনারা যে যেখানে রয়েছেন চেষ্টা করবেন সর্ববিষয়ে জেনে আমাদের সাথে যোগাযোগ করতে। সর্বদা আপনাদের জন্য এই রাজ্যের প্রশাসন বলুন আর রাজ্য মহিলা কমিশন, পুলিশ বলুন বা আদালত বলুন, সবাই রয়েছে, কিন্তু প্রতিবাদটা আপনাকেই করতে হবে।
1: আর শ্রোতা বন্ধুরা, আজকে আমরা কথা বলছিলাম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে, নারীর অধিকার, সুরক্ষা এবং সম্মান, এবং এই বিষয়ক যেসব আইন রয়েছে মহিলারা কিভাবে গ্রহণ করতে পারেন তা নিয়ে। এবং এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রীমতী দেবস্মিতা চক্রবর্তী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই মহোদয়া, আপনি আমাদের সময় দিলেন এবং এত প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করলেন।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধু, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, আপনাদের সঙ্গে আবারও কথা হবে।

0: অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
1: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান কল্যাণী, আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসর। আসরে পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:00 মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক তর্জমা পুনঃপ্রচারিত হবে। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দোতারা বাদন শিল্পী বিনয় সরকার। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং 26.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 45%। আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল নীল। শুনলেন আবহাওয়ার খবর।

0: অ্যাপ থেকে বা
1: অল্লোফাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত। আজকে আমরা কৃষি নিয়ে কথা বলবো না, আজকে আমরা একটু স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টুকিটাকি নিয়ে কথা বলবো। আজকে হোমিওপ্যাথি নিয়ে কথা বলবো, জটিল রোগে হোমিওপ্যাথি। এই প্রসঙ্গে কথা বলার জন্যে আজকে আমাদের সঙ্গে রয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর কৌশিক রায়। নমস্কার ডক্টর রায়।
1: নমস্কার,
0: আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত।
1: ধন্যবাদ।
0: আজকে আমরা যে বিষয়টা রেখেছি, জটিল রোগে হোমিওপ্যাথি,

0: এই জটিল রোগটা বলতে আমরা ঠিক কী কী রোগকে বোঝাবো বা কী কী রোগকে বুঝবো?
1: জটিল রোগ বলতে আমাদের অ্যাকচুয়ালি মেডিকেল টার্মসের মধ্যে হয় অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজটাকে বোঝানো হয়, যেটা অনেক দিন সমানে বা অনেক মাস বা বছর সমানে একটা মানুষ বা যে কোনো কেউ এটা নিয়ে ভুগছেন। জটিল রোগের মধ্যে অনেক রকম ব্যাপার হতে পারে, টিউমার হতে পারে, প্রেশার, হাইপার টেনশন যেটাকে বলে থাকি এটা হতে পারে, সুগার হতে পারে যেটা এখন কমন, থাইরয়েডের রোগ হতে পারে, আরও অন্যান্য এরকম বিধি হতে পারে। তো জটিল রোগ এবং তার সঙ্গে

0: হাইপার টেনশন যেটাকে বলে থাকি, এটা হতে পারে, সুগার হতে পারে যেটা এখন কমন, থাইরয়েডের রোগ হতে পারে, আরও অন্যান্য এরকম বিধি হতে পারে। তো জটিল রোগ এবং তার সঙ্গে হোমিওপ্যাথির অনেক দিনের একটা সম্পর্ক রয়েছে এটাকে নির্মূল করার। কী হয়, আমাদের যে হোমিওপ্যাথিটা আবিষ্কার হয়েছিল সেটা একটা প্রিন্সিপালের উপর বেস করে হয়েছিল, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্ট। তো আমাদের অ্যাকচুয়ালি একজন জার্মান ফিজিশিয়ান ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান এটাকে আবিষ্কার করেছেন, রুটটা ওখান থেকেই আছে। যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি মেডিসিনটা ভেতরে গিয়ে মেডিসিনালের মতো একটা সিমটম তৈরি করে, যেটাতে কি হয় তার যে পুরনো সিমটমগুলো ছিল বা ডিজিজের যে ম্যানিফেস্টেশনগুলো ছিল যেটা দিয়ে সেই বিভিন্ন মানুষ কষ্ট পায় বা কষ্ট পেয়ে থাকে, ওই সিমটমগুলোকে সে মিমিক করে তার জায়গাটা সে নিয়ে আস্তে আস্তে যখন মেডিসিনের এফেক্টটা কমে আসে সেটাকে নির্মূল করে সেও এখান থেকে বেরিয়েছে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল একদম। তো কি হয়, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্ট, মানে লাইক কিউরস লাইকস। তো এবারে আমাদের অনেক এরকম রোগ আছে যেগুলো টিউমার বা যেটা আমি বলে থাকলাম যে থাইরয়েড প্রেশার যেটা মানুষের ভুগে থাকছেন, সেটা হোমিওপ্যাথি ওষুধ এবং তার সঙ্গে কিছু নিয়ম নিয়মাবলী ডায়েট ম্যানেজমেন্ট এগুলো করলে আমাদের প্রতিনিয়ত এগুলো ভালো হচ্ছে। এইবারে হোমিওপ্যাথি কীভাবে এটাকে করছে, হোমিওপ্যাথির যে মডাস অপারেন্ডি ওটা আমাদের অর্গানোর অফ মেডিসিন রয়েছে, ওটার মধ্যে বিশেষভাবে বলা আছে যে 26th এফোরিজমে ক্লিয়ারলি বলা আছে যে কীভাবে একটা ডিজিজ প্রসেসকে নির্মূল করার জন্য হোমিওপ্যাথি মেডিসিন ওই মানুষটার শরীরের মধ্যে বিভিন্ন ডোজ থাকে, আমাদের 30, 200, 1 mm এরকম ডোজ থাকে, যার যেটা প্রয়োজন ওই রকম ডোজ অনুসারে, যেরকম আমরা ভলিউম বাড়াই কমাই ওই রকমভাবে আমরা ডোজটাকে রেগুলেট করে যখন পেশেন্টের শরীরে যায় তখন সেই যে ডিজিজ প্রসেসটা ছিল সেই প্রসেসটা ওই ওষুধের সঙ্গে সেটা যখন ম্যাচ খেয়ে যায় সে তখন আর থাকতে পারে না সেখানে, সে তখন অটোমেটিক অ্যাবলিশ হয়ে যায়। আর ততক্ষণ অবধি মেডিসিনাল এফেক্টটা থাকবে যতক্ষণ অবধি সে না ডিজিজ প্রসেসটা অ্যাবলিশ হচ্ছে, যেই মাত্র ডিজিজ প্রসেসটা অ্যাবলিশ হয়ে গেল মেডিসিন এফেক্টটা কমতে কমতে আস্তে আস্তে মানুষটা পুরোপুরি নির্মূল হয়ে গেল। তার অনেক এভিডেন্স রয়েছে, সাইন্টিফিক বেস স্টাডি রয়েছে, ইউরোপ এশিয়া অনেক জায়গাতে এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং সেটা প্রমাণিত যে ক্রনিক ডিজিজে হোমিওপ্যাথি খুব ভালো ভূমিকা নিয়েছে এবং তার সঙ্গে ডায়েট রেজিমেন এগুলো যখন মানুষটা যে অসুস্থ রোগী আছে সে যখন মেনে যাচ্ছে তখন সে একদম নির্মূল হয়ে যাচ্ছে।
1: অর্থাৎ যেটা বুঝতে পারলাম যে শুধু ওষুধে কাজ হবে না, সঙ্গে আপনাকে নিয়ম মেনে চলতে হবে, আপনার ডায়েটটা ঠিক রাখতে হবে বা ডাক্তার যে সমস্ত নিয়মের কথা বলবেন, যেভাবে চলতে বলবেন সেভাবে চলতে হবে, তাহলে আপনার শরীর থেকে এই রোগটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে।
0: অ্যাকচুয়ালি কী হয়, মানে এটা যেহেতু আমরা জটিল রোগ নিয়ে বলছি, মানে ক্রনিক ডিজিজ নিয়ে বলছি, অ্যাকিউট ডিজিজে কী হয়, সাধারণ সর্দি হলো, কাশি হলো, জ্বর হলো, সেটার মধ্যে সেরকম নিয়ম বলতে কী, ঠান্ডা না লাগালেই হলো, হালকা নিয়ম হলেও সে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে হোক বা যেটা নর্মালি ওষুধ দিয়ে হয়ে থাকে কমে যায়। কিন্তু যখন আমরা জটিল রোগ নিয়ে কথা বলি তখন হয় কি, বডিটা অলরেডি আমাদের হিউম্যান বডি হোক বা যে কোনো মানে প্রাণীর শরীরের শরীর হোক জীবের শরীর হোক, সে অলরেডি এটার মধ্যে ডিজিজটার কারণে অনেকটাই এফেক্টেড হয়ে যায়, অনেকটাই সে আক্রান্ত। তো সেই কারণে কি হয়, যখন সে যদি ডায়েটটা বা রেজিমেন্টটা ঠিকভাবে না মানে, ম্যানেজমেন্টটা না মানে, সে অ্যাকিউট ডিজিজের মতো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সে ঠিক হয় আবার একটু মনে হয় যেমন একটু রয়ে গেল। তো যেহেতু এটা অনেক দিনের রোগ, নামটাই হচ্ছে জটিল রোগ, সেই জন্য তার ক্ষেত্রে ডায়েট অ্যান্ড রেজিমেন্টটা খুব মানে হলে ভালো। আর অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রেও ডায়েট রেজিমেন্ট দরকার, যেমন কি বললাম ঠান্ডা লেগে গেলো একটু ঠান্ডা লাগানোটা একটু কম লাগলো, কিন্তু তখন ওই জায়গায় ততটা প্রয়োজন পড়ে না। কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিছু আমাদের মডাস অপারেন্ডি আছে, সেটা ডাক্তারবাবুরা যার চিকিৎসক আছেন উনি বলে দেন, রোগীরা এরকম পালন করলে প্রতিনিয়ত ভালো হয়ে থাকে।
1: আচ্ছা, তো এই জটিল রোগ এর যে চিকিৎসা আপনারা করে থাকেন মূলত কোন কোন, আপনি টিউমারের কথা বলছিলেন, এছাড়া আর কোন কোন রোগ রয়েছে যেগুলো ধরুন অনেক দিন ধরে ভুগছেন কিন্তু সারছে না, অনেক ওষুধ খেয়েছেন হয়তো বা কমে আবার হচ্ছে, তখন আপনার কাছে এলেন সেটা অনেক দিন হয়ে গেল, তো সেক্ষেত্রে আর কী কী রোগ রয়েছে?
0: যেমন কি যদি আমরা বয়স থেকে শুরু করি বাচ্চাদের রোগ, যেমন বাচ্চাদের রোগ অনেক দিন ধরে কথা বলতে পারছে না বাচ্চাটা, তো ওই রকম ক্ষেত্রে বা ডেভেলপমেন্টাল যে মাইলস্টোনগুলো, একটা বাচ্চা যখন বাচ্চা থেকে শিশু থেকে যে বড় হয় তার প্রত্যেকটা মাইলস্টোন ডেভেলপমেন্টের সময় থাকে, এই বয়সে সে হাঁটা শিখবে, ওই বয়সে হামাগুড়ি দেবে, ওই বয়সে মাথাটা তুলবে, ঘাড়টা তুলবে, ওই জায়গাতে সে যদি সেটা ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো ডিলে হয়, সেটা যদি মানে সে যেই নর্মাল যে টাইমটা প্রয়োজন তার থেকে বেশি লাগছে, ওই ক্ষেত্রে হোমিওপ্যাথি ভালো করে।

0: অনেক দিন ধরে সে পারছে না ঘাটটা তুলে দাঁড়াতে, ক্ষেত্রে ভালো করে। তাছাড়াও যখন মহিলাদের ক্ষেত্রে যখন অনেক ধরনের এখনকার দিনে দেখা যাচ্ছে যে ফিমেলজনিত সমস্যা, যেমন কি পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা এরকম ধরনের ব্রেস্টের সমস্যা, এগুলো আছে, ব্রেস্টের টিউমার, লাম্প, ওইগুলো ভালো কাজ করে। বৃদ্ধদের ক্ষেত্রেও অনেক দিন যাবৎ তার খেয়ে উঠি পায়খানা যেতে হচ্ছে, বা তার প্রচণ্ড কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে, একটু খেলেই পেট ভরে যাচ্ছে, মূত্রনালীর সমস্যা, কিডনি স্টোন, গলব্লাডার স্টোন, এগুলোতে হোমিওপ্যাথি ভালো কাজ করে থাকে। তাছাড়াও বাকি যে সমস্যা বললাম, হাইপার টেনশন তো বললামই, সুগার যেটা এখন একটা মারাত্মক একটা মানে হেডেক আকার ধারণ করেছে, সুগার, তারপর হচ্ছে আপনার থাইরয়েড, ঠিক আছে, ওইগুলোতে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে। কারণ আমাদের যে সিমটমগুলো আছে, আমাদের যে মেডিসিনটা হয়, আমাদের প্রত্যেকটা মেডিসিনের মধ্যে প্রত্যেকটা শরীরের অঙ্গকে টাচ করা থাকে। আপনারা যদি আমাদের যে মেন মেন বইগুলো আছে যেগুলো কি আমরা ইয়ে করে থাকি, শিখে থাকি, যেমন অ্যালেন স্কিনোর বা অর্গানোর যে কোনো বই, হ্যাঁ, যেগুলোর মধ্যে আমাদের মেডিসিনের ব্যাপারে বলা আছে, যেমন কি ধরুন বোরিক বা এরকম আরও যে বইগুলো, সবগুলো বইয়ের মধ্যে দেখবেন আমাদের প্রত্যেকটা যে মেডিসিন সেটা যে অ্যাকচুয়ালি যখন প্রুফ করা হয়, প্রুফ করা হয় মানে সেটা একটা হেলদি প্রুভারের উপর, একটা হেলদি মানুষের উপর প্রয়োগ করে দেখা যায় তার কী কী সিমটম ডেভেলপ করছে। এবারে যদি একটা রোগীর সেই সেই সিমটমগুলো থাকে, সেটা খাপে খাপ বসে যায়, তখন কি সেই রোগটা অটোমেটিক নির্মূল হয়ে যায়, সেটা হচ্ছে ন্যাচারাল ল অফ কিওর।
1: আচ্ছা,
0: এটাকে ন্যাচারাল ল অফ কিওর বলা হয়। তো কী হয়, তখন মেডিসিনটা যখন আমাদের শরীরে যাচ্ছে, তখন কী হয় যে আমাদের যে বইগুলোর মধ্যে যে সিমটমটা বলছিলাম, বইগুলোর মধ্যে যে লাইনগুলো আছে, সেটা প্রত্যেকটা প্রুভার নিজেদের ক্ষেত্রে হেলদি প্রুভার, তার থেকে প্রুফ করে করে এই লাইনগুলো আসে। তো যখন হেলদি প্রুভারটা এই সিমটমগুলো দিচ্ছে, সেই সিমটমগুলোই যখন একটা রোগীর উপর প্রয়োগ হচ্ছে, তখন সে নির্মূল করে, ওষুধটা তাকে নির্মূল করে বেরিয়ে যাচ্ছে। তো ওইভাবে প্রতিনিয়ত যে কোনো রকমের জটিল রোগ হোক, ওষুধের সিমটম যখন পেশেন্টের সিমটমের সাথে ম্যাচ করে যাচ্ছে, তখন সে এটা থেকে নির্মূল করে বের করে নিয়ে আসতে পারছে পেশেন্টটাকে।
1: তাহলে এই জায়গায় ডাক্তারের একটা বিশাল ভূমিকা থাকে যে উনি ঠিকঠাকভাবে তার রোগটাকে ধরতে পারছেন কি না, বা সিমটমটাকে ঠিকঠাকভাবে বুঝতে পারছেন কি না, তার ওপর ওষুধ প্রয়োগ করছেন কি না, তাই তো?
0: একদম। কি হয়, আমাদেরকে কী করতে, আমাদের প্রথম রোগীটাকে ডায়াগনোসিস করতে হয়। এখনকার দিনের মডার্ন সায়েন্স যতটা ডেভেলপ করেছে, আমাদের হোমিওপ্যাথিও ততটা ডেভেলপ করেছে, আমরা এক পার চলছি। প্রত্যেকটা মেডিসিনের সায়েন্সই প্রয়োজন, কোনো মেডিসিনের সায়েন্সে যেগুলো আমাদের এখন রানিং আছে, সেই যে কোনো প্যাথি বলুন, অ্যালোপ্যাথি বলুন, আয়ুর্বেদিক বলুন, হোমিওপ্যাথি বলুন, কোনোটাই অগ্রাহ্য নয়। তো আমরা সবাই এক পার মিলে চলছি। এবারে কী হয়, আমাদের এখানে যেটা আপনি বললেন এখনই যে ডাক্তারের ভূমিকা, তো আমাদের কী করতে হয় অ্যাজ এ হোমিওপ্যাথ, আমাদের রোলটা আরও একটু বেশি থাকে। কী করে হয়, আমরা ডায়াগনোসিসটা করি। এবারে ডায়াগনোসিসটা করে আমরা শুধু পেশেন্টের ডায়াগনোসিসটা করি না, আমরা পেশেন্টের পুরো অ্যাজ এ হোল ডায়াগনোসিস করি। এটাকে বলে ট্রিটমেন্ট অ্যাজ এ হোল। তো ওর কীভাবে চাল চলতি, কী খেতে ভালো লাগে, কখন ঘুমায়, কোন পাশে ঘুমালে ভালো লাগে, জল কতটুকু খায়, এই সিমটমগুলো আমাদের প্রত্যেকটা ড্রাগের মধ্যে থেকে থাকে। এবার যখন একটা একটা সিমটমের সঙ্গে একটা মিলে, এটা আমরা রেপার্টোরাইজেশন বলা হয়, ওই রেপার্টোরাইজেশনের মাধ্যমে যখন একটা সিমটমের সাথে একটা সিমটম মিলছে, আমরা তখন অনেকগুলো ড্রাগ থেকে একটা মুষ্টিম কয়েকটা ড্রাগে চলে আসি ওই পেশেন্টটাকে। যখন ওইগুলোর মধ্যে থেকে আরও যখন আমরা ডিপে ভাবি, একজ্যাক্ট মেডিসিনটা চলে আসে, যেটা হচ্ছে ওই রোগের চাবিকাঠি।
1: আচ্ছা,
0: এটা হচ্ছে মূল মন্ত্র।
1: এভাবে করে যখন সঠিক ওষুধটা প্রয়োগ হবে, তখন দেখা যাবে খুব কম সময়ের মধ্যে,
0: কম সময়ের মধ্যে। আমি একটা উদাহরণ বলি আপনাকে, আমার নিজের একটা এক্সপিরিয়েন্স। একটা পেশেন্ট মহিলা এসেছিলেন আমার কাছে, উনার লেফট থাইতে, আমরা নাম বলতে পারবো না সেই জন্য, কিন্তু এভিডেন্স আছে আমাদের রিসার্চ স্টাডিতে আছে, এটা এটা আমি দিয়েছি। তো আমাদের ওনার লেফট লেগে, লেফট থাইতে একটা হঠাৎ করে একটা কার্বাঙ্কেলের মতো হয়েছে। উনি খুব সম্ভবত ওটাকে সার্জারি এক দুবার করিয়েছেন, কিন্তু এটা কোনো আবার ফিরে ফিরে আসছে। আমার কাছে এসছেন, আমি ওষুধ দিয়েছি, আমি আমার মতো করে ওনাকে কেস টেকিং বলা হয়, যে এতগুলো কোশ্চেন জিজ্ঞাসা করলাম, এগুলোকে বলা হয় কেস টেকিং। তো আমি আমার মতো করে ওনার কেস স্টাডিটা নিয়ে, আমি ওনাকে বিভিন্ন রকম জিজ্ঞাসা করে আমি আমার মতো করে ওষুধ দিলাম। উনি একটা টাইম থাকে, 7 দিন পরে, 15 দিন বা 10 দিন পরে আমাদের একটু জানাবেন এসে। তো উনি জানাচ্ছেন, দেখা যাচ্ছে যে কোনোটা কিউর হচ্ছে, অনেকটা কিউর হচ্ছে না, বা অনেকটাই হয়ে গেছে, একটু রয়ে যাচ্ছে মনে হচ্ছে। তখন ভালো করে কেস টেকিং করার পর আমাদের মেন্টাল সিমটমের উপর কীভাবে কাজ করে, এটা আমি একটা উদাহরণ বলতে বলছি। তাকে আমি অনেক ধরনের প্রশ্ন করার পর সে বলল আমাকে, আমি বলছি যে আপনার কী আর আছে, এমন কী আর আছে? কারণ অনেক সময় আমরা এমন জিনিস ভাবি না যেটার জন্য এটা হতে পারে, কিন্তু বডি আর একরকম চলে। কারণ আমাদের হিউম্যান মাইন্ড ম্যাক্সিমামটাই হচ্ছে আনএক্সপ্লোর্ড, এখনও হিউম্যান মাইন্ড ব্রেন এখনও আনএক্সপ্লোর্ড কীভাবে হচ্ছে। তো সে বলল তার ছেলে একটা মেয়েকে অনেকদিন আগে ভালোবাসত, এবং তার বাড়ি থেকে তার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু ওরা একটু সেরকম ধনী নয়, মেয়ের বাড়িটা ধনী। ওরা যখন প্রস্তাব নিয়ে গেছিলো, তখন মেয়ের বাড়ির ওরা ওনাদের খুব খারাপভাবে অপমানিত করেছে। সেই যে ডেটটা বলেছিল মহিলা,

0: আমাদের মেডিসিন সিমটম মানে ডেটটার পর যে সিমটমটা বলেছে ওই টাইম থেকে ওনার যে কারবাঙ্কেলটা গ্রো করেছে তখন থেকে আস্তে আস্তে বাড়ছে, খুব সম্ভবত ওটা আমি কেস্টিং করে বার করেছি। ওটা আমাদের এক দুটা ড্রাগের মধ্যে স্পেসিফিক উই লাইনগুলো আছে, প্রয়োগ করার পর আমার কাছে এভিডেন্স আছে এই যে আমি কথাগুলো বলছি, প্রয়োগ করার পর একটা সময়ের পর দেখা যাচ্ছে যে আগে যেমন 70% কিওর হতো ওটা 90% কিওর হলো। তারপর যখন শক্তিকরণ যেটা বললাম 30 থেকে 200 1 এম, বা যখন পাওয়ারটা একটু বেড়ে গেল তখন সে পুরো নির্মূল হয়ে গেল, সে 2 মাসের মধ্যে পুরো নির্মূল। ঠিক 4 মাস পর আবার একটু যেমন আসছিল আরেকটা ডোজ দিয়ে দিলাম, সে এরপর থেকে 6 মাসে আসেনি। তখন আমি যখন ওকে আবার এখন অন্য রোগের জন্য করে, সে পেটে হয়তো মাঝে মাঝে টুকটাক সমস্যা কিন্তু সে ওই প্রবলেমের আসেনি, পেটের রোগে এখন অনেকটাই ভালো। তো কি আমি যখন ওনাকে কেস্টিকিং করলাম, করার পর ওনাকে আরও ডিবিটিএস জিজ্ঞাসা করলাম যে আপনার মধ্যে কি কিছু পরিবর্তন দেখেছেন, কোনো পরিবর্তন দেখেছেন? উনি তখন বললেন যে আমার এমন লেগেছিল যে আমি সেদিন স্বপ্ন দেখেছি, লাস্ট দিন যখন কিওরটা হচ্ছে, মানে সেদিন আগের দিন আর কি, মানে যেদিন আমার কাছে এসে তার 4-5 দিন আগে, তখন আমি হিসাব করে দেখলাম একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে দেখলাম সেই মেয়ের বাড়ির ওরা এসে আমাদের কাছে ক্ষমা চাইলো। উনি স্বপ্নের মধ্যে এটা দেখছে, কারণ আমাদের হোমিওপ্যাথি মেডিসিন ড্রিম নিয়েও কাজ করে। আপনি যদি অ্যালেন্সকি নোট বোরিক দেখেন ওটার মধ্যে ড্রিমও একটা সিমটম, যে কী স্বপ্ন দেখেন, আপনি আজকে ঘুমালে একরকম স্বপ্ন দেখবেন, আমি আরেকরকম দেখবো, কেন আমি ওই রকম স্বপ্নটা দেখছি, কেন উনি এরকম স্বপ্নটা দেখছে না, কেন আমি ওটা দেখছি না, কেন উনি ওটা দেখছে। তা আমাদের হিউম্যান মাইন্ড তো ওটা নিয়ে পুরোটাই কন্ট্রোল করছে
1: নিশ্চয়ই।
0: তো উনি দেখলেন যে মেয়ের বাড়ি ওরা ওনাদের এসে ক্ষমা চেয়েছে, তারপর দিন সকালে উনি খুব ভালোভাবে ফ্রেশভাবে ঘুমের থেকে উঠেছেন। তো উনার ওটা উনি তো জানেন এটার জন্য এটা হতে পারে। তো আমি যখন পাই টুপে আমি ওনাকে প্রায় 4 ঘন্টা কেস্টিং করে এগুলো ডিটেলসে বার করেছি। তো তখন আমরা যখন ম্যাচ করে যখন আমরা ইভালুয়েট করি, এগুলো তো আমরা কালেকশন করলাম সিমটম, এরপর যখন আমরা গ্রুপ অফ ডক্টর্স বসে ইভালুয়েট করি তখন এটা মিলে গেল যে মেডিসিনটা এসেছিলো সেই মেডিসিনটা দিয়ে একদম নির্মূল ওরা, এখন ওনার এখনও হয়নি এই সিমটম।
1: খুব দারুণ ব্যাপার সত্যি,
0: এরকম আরও অনেক উদাহরণ আছে নিজের হাতে করা। তো
1: আপনি সুগারের কথাও বলছিলেন, ব্লাড সুগারের কথা বলছিলেন, ব্লাড সুগারে ঠিক কীভাবে কাজ করে এই ওষুধটা?
0: ব্লাড সুগারের ক্ষেত্রে কী হয়, ব্লাড সুগারের ক্ষেত্রে আমাদের যে প্যাঙ্ক্রিয়াস আছে, প্যাঙ্ক্রিয়াসে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের মধ্যে এফেক্ট হয়েছে, ইনসুলিন যে ইয়েগুলো আছে এগুলো ঠিকভাবে সিক্রেট হয় না, যে কারণে কী হয় ব্লাড সুগার বাড়ে, এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এবার কী হয়, হোমিওপ্যাথি আমি এটা বলবো না যে হুট করে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সকে কিওর করে দিল, কিন্তু হোমিওপ্যাথি কী করে, ওনার ব্লাড সুগারটা, সবার তো আর সুগার হয় না, আপনি একটা জিনিস দেখবেন, ভেবে দেখবেন, সবাই জানবে এটা, একটা দিন শ্রমিক 80 বছর বয়সেও সে রোজ বিড়ি খায়, কথার কথা নেশা করে থাকে, সে বিড়ি খায়, টবাকো, তামাক জাতীয় জিনিস খায়। আরেকজন ধরুন সে সারা জীবন মিষ্টি খেয়ে এসছে, এখনও মিষ্টি খাচ্ছে, ওর তো সুগার হয়নি বা ওনার ক্যান্সার হয়নি আগের জন্য, কিন্তু কেউ একজন দেখবেন 30 বছরে গিয়ে ওর ক্যান্সার হয়ে গেল, কারোর একজন দেখবেন 40 বছরে সুগার ধরে নিল। তো হোয়াই দিস ডিফারেন্স, আমাদের হোমিওপ্যাথির মেইন ফান্ডাটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন, কেন ওনার এটা হলো, কেন ওনার হলো না। তার মানে যেমন কোভিডের সময় আমরা দেখেছি কারোর কারোর হাসপাতাল দরকার পড়েছে সেম এফেক্টটা, কেউ কেউ বাড়িতে চিকিৎসা সুস্থ হয়ে গেছে, কেউ কেউ একটু ওষুধ খেতে হয়েছে তারপরে সুস্থ হয়েছে, সবাই হচ্ছে ইন্ডিভিজুয়াল। সুগারের ক্ষেত্রে কী হয়, সে যে ডিজিজ প্রসেসগুলো আসে মেনলি 3টা সিমটম থাকে, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, বেশি খিদে পাবে, বেশি প্রস্রাব হবে মানে টয়লেট হবে, আর বেশি ইসে হবে আপনার তৃষ্ণা পাবে, জল পেপাসা পাবে,
1: গলা শুকিয়ে যাবে,
0: ওটা হচ্ছে বেসিক্স। ওটা ছাড়াও তিনজন পেশেন্ট এলো কিন্তু 3 রকম সিমটম দেখা যাবে, কেউ বলবে আমার ঘাম বেশি হয় তার সঙ্গে এটার সঙ্গে, কেউ বলবে আমার খিদে বেশি পাচ্ছে তো সঙ্গে কিন্তু একটু খেলে পেট ভরে আছে, কেউ বলবে আমার বেশি খেলে পেট ভরছে না। তো ওই যে ওই মেইন সিমটমগুলোর পার্শ্ববর্তী যে ব্রাঞ্চ যে সিমটমগুলো আছে ওইগুলোর সাথে আমাদের যে ড্রাগের সিমটমগুলো ম্যাচ খাচ্ছে ওটাকে কিওর করছে। তবে কন্ডিশনস অ্যাপ্লাই, বললাম জটিল রোগ, কন্ডিশনস অ্যাপ্লাই, তাকে মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে এবং সে ব্রাঞ্চগুলো যখন কেটে যাবে সে নর্মাল অবস্থায় চলে আসে। অনেক মানে সুগারের রোগী কিওর হয়েছে আমার নিজের কাছে হয়েছে, অনেক এমন এভিডেন্স আছে আমাদের কাছে, আর কিছু কিছু আছে যারা হয়তো সেরকম মানতে পারছে না, তারা ওষুধের মধ্যে আছে, যেমন কি যে কোনো প্যাথির ওষুধ খাচ্ছে আমাদের খাচ্ছে, খেয়ে ভালো আছে, আগে থেকে অনেকটা ভালো, এখন নির্মূলের দিকে যাচ্ছে। তো এটা ভালো একটা ভূমিকা নিয়ে থাকে হোমিওপ্যাথি।
1: আচ্ছা, একটু আগেই যেটা বলছিলেন যে কেউ হয়তো বা 40 বছরই সুগারে আক্রান্ত হচ্ছে, কেউ 80 বছরে হচ্ছে না, আবার কারোর ক্যান্সার হয়ে যাচ্ছে 30 বছরে, কেউ কারোর হচ্ছে না, এই ব্যাপারটা যদি
0: মানে সেটা হচ্ছে মানে ইন্ডিভিজুয়ালাইজেশন, মানে হচ্ছে আমি একটা ব্যক্তি, আপনি একটা ব্যক্তি, আমি আমার মা বাবার থেকে জন্ম, কারণ আমাদের হোমিওপ্যাথি তার একটা জিনিস আছে কি জানেন, আমরা কেস্টিকিং যখন করি আমরা পেশেন্টটার মার বাবা ওর হিস্ট্রি নেই, ওর ক্যান্সার আছে কিনা, টিউবারকুলোসিস ছিল কিনা, কারণ জেনেটিকভাবে তো সেটা আসছে, সুপ্ত অবস্থায় কোথাও না কোথাও আছে, নাহলে দেখতে একরকম কী করে হয়
1: সেটাই।
0: আমি আরেকজন যখন আসছে ওনার মা বাবা, বাবার মা বাবা, ওনার হিস্ট্রি একটা ব্যাপার।

0: তো কি হয়, কারোর ধরুন ওই জেনেটিক ব্যাপারটা আছে বা এনভায়রনমেন্টের সাথে রিয়াক্ট, প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকমভাবে রিয়াক্ট করছে এনভায়রনমেন্টের সাথে। তো একটা মানুষ যে ওই ব্যাপারটা ওর শরীরের মধ্যে ছিল কিছুটা এবং এনভায়রনমেন্টের সাথে শরীর রিয়াক্ট করছে, তাছাড়াও ওর বডি ও কীভাবে মিশছে মানুষের সাথে, ওর মানসিক কী চলছে, খুব টেনশন আছে কি না, কী চলছে ওর মানসিকতা, বা ও কি মানে এই যেরকম এক্সাম্পল বললাম একটা উদাহরণ, যে সে কি কোনোভাবে কি ইচ্ছে হয়ে রয়েছে কিনা, মানে সে কষ্ট পেয়ে রয়েছে কিনা, যেটা ভিতরে সুপ্ত একটা কষ্ট যেটা আমি আগে উদাহরণে বললাম, ওটা হলে সে একরকমভাবে রিয়াক্ট করবে, ওটা যদি না থেকে থাকে আরেকরকমভাবে রিয়াক্ট করবে, ওটা থেকে থাকলে সে হয়তো একটু আগে এফেক্ট হয়ে যাচ্ছে, না হলে একটু পরে এফেক্ট হচ্ছে, অনেকে হয়তো এফেক্ট হচ্ছেও না। তো ওই জায়গায় হোমিওপ্যাথি ডিটেলসে স্টাডি করে ডিটেলসে কেসটা নিয়ে ডিটেলসে রোগটা নির্মূল করতে এগিয়ে যায়।
1: আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে তাহলে আমরা নিশ্চয়ই বলবো যে আপনার শরীরে কি রয়েছে আপনি ঠিক জানেন না, তাই তামাক জাতীয় পদার্থ আপনার না নেওয়াই উচিত।
0: একদম,
1: হ্যাঁ, কারোর 80 বছর বয়সেও হলো না বলে আপনি ধরে নিলেন যে এটা খেলে হবে না,
0: না একদম না, একদম না। কারণ আমরা কি জানি, নর্মাল একটা হিউম্যান বিং, একটা মানুষ বা যে কোনো প্রাণী, আপনি দেখবেন আমাদের মধ্যে অনেকে ভাত খেতে খেতে জল খায়, বেশি তেলাক্ত জিনিস খায়, পশু পাখিদের খুব কম মানে দেখবেনই না আপনি এরকম করে, ওরা কিন্তু খুব মার্জিতভাবে ওরা মানে বসবাস করে এবং খাওয়া দাওয়া করে। তো ওরা যখন সেরকম মেনটেন করছে, আমাদের নর্মাল হিউম্যান বিং হিসেবে, মানুষ হিসেবে আমাদের ওই রকমটা মেনটেন করা উচিত, যেটা হচ্ছে মার্জিত খাওয়ার, যেটার মধ্যে বেশি তাম্বাকু জাতীয় অ্যাভয়েড করা, 2 নম্বর হচ্ছে মিষ্টি কম, নর্মাল মানে যতটুকু দরকার ততটুকু খাওয়া, বেশি না খাওয়া। তো ওইগুলো এমনিতেই আমাদের নর্মাল মেনটেন করতে লাগবে। এবার আমি যেটা বললাম সেটা রোগ হয়ে গেছে, সেই উদাহরণ দিতে গিয়ে ওটা আমি পুরোপুরি প্রেক্ষিতে টেনে আনলাম।
1: আচ্ছা, সময় খুব একটা নেই, শেষে যেটা বলবো, স্বাভাবিক জীবনযাত্রাটা কীরকম হওয়া উচিত যাতে আমাদের এই যে সাধারণ রোগগুলোর কথা বললেন, সুগার বলুন বা প্রেশার বলুন আর যাই বলুন, সেগুলো থেকে আমরা যাতে মুক্ত থাকতে পারি স্বাভাবিকভাবে?
0: সেই যেটা বললাম, আমাদের একটা হিউম্যান বিংয়ের একটা নর্মাল একটা রুটিন আছে, সকালে তাড়াতাড়ি ওঠা, যতটুকু পারার চেষ্টা করে সকালে উঠে একটু হালকা এক্সারসাইজ করা, ব্যায়াম করা, সকালে উঠে জল খাওয়া, তারপরে টাইম মেনটেন করে একটু দরকার হলে নিজের সাথে বসে একটু মেডিটেট করা, তারপরে যা যা ওষুধ প্রয়োজন প্রণালী আছে এগুলো মেনটেন করা, খাওয়া দাওয়া বেশিও না খাওয়া, কমও না খাওয়া, পেট খালি না রাখা, বেশি পেট ভরেও না খাওয়া, পরিমাণে কম বাড়িয়ে বেশি খাওয়া যদি খিদে পায়, বা যদি এমন বলছি না আমি খিদে রেখে খাবেন বা বেশি খেয়ে ফেলবেন, ব্যালেন্স ডায়েট যেটাকে বলে, সেটা বিভিন্ন ডায়েটিশিয়ানরা আছে, নিউট্রিশনিস্ট আছে, আপনারা নিয়ে নিতে পারেন সবাই। তাছাড়া স্নান করা রোজ টাইমলি, বেশি ঠান্ডা না বেশি গরম না, শীতোষ্ণ জলে স্নান করলে ভালো, এই সিজন ঠান্ডা সিজন আসছে এখন। তাছাড়া বেশি ক্যালোরিযুক্ত খাবার, যেমন কি রেড মিট এগুলো অ্যাভয়েড করলে ভালো, মিষ্টি জাতীয় জিনিস অ্যাভয়েড করলে ভালো, আর তাছাড়া ফ্রুটস খাওয়া উচিত। এবার এটাও কন্ডিশনস অ্যাপ্লাই, যে আপনার অন্য কোনো রোগ আছে কি না, ওই ফ্রুটটার প্রতি অ্যালার্জি আছে কিনা, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল হিউম্যান বিংয়ের ক্ষেত্রে যেটা আপনি জিজ্ঞাসা করলেন, ফ্রুটস খাওয়া উচিত, আর বেশি ফাইবার জাতীয় খাবার, যেটা হচ্ছে গিয়ে যেটা আপনাকে হজম করাবে বা আপনার স্টুলটাকে ক্লিয়ার রাখবে, সেরকম ফাইবার জাতীয় খাবার খেতে হবে, এবং সারাদিনে মিনিমাম 3 থেকে 3.5 লিটার জল খেতে লাগবে, জলটা পর্যাপ্ত পরিমাণে। এবার ডিপেন্ড করে যে আপনি কতটুকু ঘামছেন, এসি রুমে থাকলে হয়তো এতটা লাগবে না, মাঠে গেলে একটু বেশি লাগতে পারে, পর্যাপ্ত পরিমাণে জলটা খেতে লাগবে। আর ভাত খেতে খেতে জল খাওয়া চলবে না, হয় ভাত খাওয়ার আগে বা পরে একটু গ্যাপ দিয়ে জলটা খেতে লাগবে, নাহলে কী হয়, হজমে যে ইয়েটা রসটা বেরোয় আমাদের, যে অ্যাসিডটা বেরোয়, সেটা ডাইলিউট হয়ে যায়, হজমটা করায় না। তো এগুলো হচ্ছে বেসিক। তাছাড়াও নিয়ম যা আছে আমাদের, যেরকম থাকলে আমরা ভালো, আমরা সবাই জেনে থাকি, প্রয়োজনে আমরা নিউট্রিশনিস্টের সাথে কথা বলে কী ডায়েট আমরা পালন করব সেটা আমরা নিয়ে থাকতে পারি।
1: অনেক ধন্যবাদ ডক্টর রায়। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জটিল রোগে হোমিওপ্যাথি মানে আপনার যে সমস্ত রোগ রয়েছে যেগুলো অনেক দিন ধরে সারছে না, আপনি একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে অবশ্যই যেতে পারেন এবং সেক্ষেত্রে আপনার উপকার হবেই হবে, এটুকু এই অনুষ্ঠান থেকে যতটা বুঝলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ডক্টর রায়, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার, ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জটিল রোগে হোমিওপ্যাথি এ নিয়ে শুনছিলেন একটি আলোচনা, অংশগ্রহণ করলেন ডক্টর কৌশিক রায়।
2: আসরে এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে লোকগীতি। আজকে প্রথম গানখানি শুনবেন নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে।

সঞ্জা কাহাম আকাশবাণী আগরতলা তাবক চেংজাগো দিনী হরনি কক্রক পান্ডাও সিনী চেংদ্রবন খালায়ানো থুংনুক দিনী থুমুক লংমানী খসজাক থুংনুক সৈনাই

নাটক লাংমানিক খসা যাক, কথমা তাই বেতার নাট্যরূপ নন্দকুমার দেববর্মা, খরাং রেখা ত্রিপুরা রাজ্য কক্রক সাহিত্য সভানী লুকুর, নাটক লাংমানিক খসা যাক।

আশোক জরাতে খাবাইখা নাটক লংমানিক খসা যাক নাটক খরং রেনে রেকুখা শ্রাবন্তী বুধুলক্ষ্মী দেববর্মা শ্রাবন্তী বেশাই প্রফুল্ল দেববর্মা সাম্পারে নিবেশাই বিকাশ রায় দেববর্মা।

তাই সাম্পারে নিম খরাং রেখা ঝর্ণাতে বর্মা নাটক নি খরাং রমখা চিত্তরঞ্জন দেব বর্মা কথমা তাই কম থেং নাই তাই বেতার নাট্য রবি নাই নন্দকুমার দেব বর্মা।

আসুকজরা বিরলাল জমাটিয়ানি খরং রাজাব মঙ্কনা রাজাকা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখ্যা তিনি হরনি কক বরক পান্দা যতনানো হরকাহাম।

0: এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন

আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, নিজের এবং পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জিরো টলারেন্স নীতির প্রমাণ সার্জিক্যাল স্ট্রাইক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের সবরমতিতে 1,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। জাপানে এশিয়ান গেমসে ভারতের অ্যানসি সোজান এডাপ্পিলি মহিলাদের লং জাম্পে রুপো জিতেছেন। ভারত এ পর্যন্ত 4টি সোনা, 16টি রুপো ও 17টি ব্রোঞ্জ সহ মোট 37টি পদক জিতেছে। পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম

0: ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 296 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জিরো টলারেন্স নীতির প্রমাণ সার্জিক্যাল স্ট্রাইক। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতে সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। ভারতীয় সেনাবাহিনী 2016 সালের 28 এবং 29শে সেপ্টেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করে সাফল্য পায়। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে, এটাই ছিল তার উপযুক্ত জবাব।
1: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्रवाई की मांग होती थी। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस पॉलिसी लेकर चल रहा है।
0: প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা রয়েছে। যে কেউ তার মোবাইল থেকে নিজের ও পরিবারের বাকি সদস্যদের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা বাংলাসহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত মোবাইল থেকে 2 কোটি 60 লক্ষেরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন এবং স্বগণনা করেছেন।
1: জনগণনা হাম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হয়। मैंने 15 अगस्त को भी देशवासियों से आग्रह किया था कि इसके लिए अपना समय जरूर निकालें। जनगणना के लिए अपनी जानकारी स्वयं दर्ज करने की ये सुविधा बहुत आसान है। आप अपने मोबाइल से ही अपनी और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा
0: প্রধানমন্ত্রী পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার একটি উদ্যোগের কথা তার এই মাসের মন কি বাতের অনুষ্ঠানে তিনি তুলে ধরেন। এদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তারা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের তৈরি ম্যানগ্রোভ অরণ্য আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এর সাহায্যে তারা উপার্জন করছে উল্লেখ করে তিনি বলেন, গান্ধীজি পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিতেন। অনুষ্ঠানে তিনি আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক উদ্যোগের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আমলকির উপকারিতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, স্বনির্ভর গোষ্ঠীগুলি কিভাবে এই ফলের মাধ্যমে অর্থ উপার্জন করছেন।
1: প্রতাপগড় আর আমলে কা রিস্তা বহুত পুরানা হ্যায়, পিড়িয়ো সে पहचान यहाँ के किसानों और महिलाओं के लिए नए अवसर लेकर आ रही। वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट यानी ODOP के माध्यम से यहाँ आंवले से जुड़े स्थानीय उद्यमों को बढ़ावा मिला है और इसमें सेल्फ हेल्प ग्रुप से जुड़ी महिलाएं भी बड़ी भूमिका निभा रही। ODOP के तहत नए बाजारों तक पहुँच बढ़ने से उनकी आय में भी बढ़ोतरी हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার উন্নয়নে ট্যালেন্ট হান্ট অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে গ্রাম এবং মফস্বল পর্যন্ত খেলার নতুন প্রতিভাদের খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনের প্রসঙ্গ করেন। তিনি বলেন, বারবার মন্দিরে হামলা চালিয়ে যারা ভারতের ঐতিহ্য ধ্বংস করতে চেয়েছিল তাদের কোনো অস্তিত্ব আজ আর নেই, কিন্তু সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। নতুন দিল্লিতে একটি সংবাদ মাধ্যমের আয়োজিত স্থিতিশীলতা চায় কিন্তু তার নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়।
2: ভারত শান্তি চাহতা হ্যায় লেকিন ভারত আপনি সুরক্ষাকে সাথ কিসি ভি সুরত মে সমঝোতা নাহি লেগা। वहीं खत्म हो जाती है। जो देश टेररिज्म को अपनी नीति का साधन बनाते हैं, आतंकियों को पनाह और समर्थन देते हैं, उन्हें कड़ा संदेश देना होगा कि आतंकवाद किसी के लिए स्ट्रेटेजिक किसी भी सूरत में नहीं हो सकता है।
0: জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করার ক্ষেত্রে জাতীয় ঐক্যকে একটি প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে শ্রী সিং বলেন, দেশের নিরাপত্তা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব।

0: নয়, বরং তা প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায়মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের সবরমতিতে 1,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে যৌথভাবে তিনি সবরমতি স্টেশন থেকে দেশের প্রথম এলএনজি চালিত ট্রেনের যাত্রারও সূচনা করেন। এই ট্রেনটিতে ডিজেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উভয় জ্বালানি ব্যবহারের উপযোগী ব্যবস্থা রয়েছে। এতে 1,400 হর্স পাওয়ার ক্ষমতার দুটি ড্রাইভিং পাওয়ার কার যুক্ত করা হয়েছে, যা প্রচলিত ডিজেল ব্যবহারের পরিমাণ প্রায় 40% পর্যন্ত কমাতে সক্ষম। এ উপলক্ষে আয়োজিত জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে ভারতীয় রেলের অভূতপূর্ব পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বলেন যে রেলে বার্ষিক ডিজেল ব্যবহারের পরিমাণ 293 কোটি লিটার থেকে কমে 108 কোটি লিটারে নেমে এসেছে। তিনি আরও জোর দিয়ে বলেন যে 2010-11 সালে যেখানে বছরে মাত্র 75 কিলোমিটার রেলপথ বৈদ্যুতিকরণের আওতায় আসত, বর্তমানে তা বেড়ে বছরে প্রায় 7,188 কিলোমিটারে দাঁড়িয়েছে।
1: विद्युतीकरण 2010-11 में 75 किलोमीटर होता था और 23-24 में 7,188 किलोमीटर विद्युतीकरण, 75 से 7,000 किलोमीटर की छलांग। 99.6% रेलवे का विद्युतीकरण हो गया है, 0.3% जो बाकी है वो भी हम पूरा कर लेंगे।
0: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন ন্যানো মেডিসিন পরবর্তী প্রজন্মের সুনির্দিষ্ট চিকিৎসা এবং স্বাস্থ্যসেবার চালিকা শক্তি হয়ে উঠবে। আজ নতুন দিল্লিতে ওয়ার্ল্ড কংগ্রেস অন ন্যানো মেডিসিন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন যে জৈব প্রযুক্তি বিভাগ ন্যানো মেডিসিন সংক্রান্ত 210টি গবেষণা ও উন্নয়ন প্রকল্পে 174 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করছে। তিনি ন্যানো মেডিসিনকে চিকিৎসা ক্ষেত্রে অন্যতম বৈপ্লবিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন চিকিৎসার ভবিষ্যৎ ক্রমশ রোগীর জিনগত বৈশিষ্ট্য, জীবনধারা, খাদ্যাভ্যাস এবং পরিবেশগত বিষয়ের উপর ভিত্তি করে ব্যক্তিগত চিকিৎসার দিকে এগিয়ে যাবে, যেখানে ন্যানো প্রযুক্তি কোষের স্তরে সুনির্দিষ্ট চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তুর্কমেনিস্তানের স্বাধীনতার 35তম বার্ষিকী উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী রশিদ মেরেদেভ সরকার এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন ভারত ও তুর্কমেনিস্তানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে তিনি আগ্রহী। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে কিভু হ্রদে একটি নৌকো ডুবে যাওয়ায় 12 জন নিহত হয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে 50 জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকোটি গতরাতে দক্ষিণ কিভু প্রদেশের ঈদ জয়ী দ্বীপের কাছে ডুবে যায়। এখনও পর্যন্ত 15 জনকে উদ্ধার করা হয়েছে, উদ্ধার কাজ এখনও চলছে। জাপানে এশিয়ান গেমসে ভারতের এনসি সোজান এডাপিলি মহিলাদের লং জাম্পে রুপো জিতেছেন। জাতীয় রেকর্ডধারী এনসি 6 মিটার 53 সেন্টিমিটার সেরা লাভ দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। পুরুষদের হাই জাম্পে ভারতের সর্বেশ কুষারে 2 মিটার 25 সেন্টিমিটারের সেরা প্রচেষ্টায় রুপো পেয়েছেন। আজ স্কোয়াশে 2টো রুপো পেয়েছে। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং রুপো পেয়েছেন। মহিলাদের সিঙ্গলসে আনাহত সিং রুপো জিতেছেন। এশিয়ান গেমসে মহিলাদের 200 মিটার ইভেন্টে ভারতের হরিতা ভদ্র ব্রোঞ্জ পদক জিতেছেন। বর্তমানে পদক তালিকায় ভারত 12তম স্থানে রয়েছে। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 37, যার মধ্যে রয়েছে 4টি সোনা, 16টি রুপো ও 17টি ব্রোঞ্জ। পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আজ ভারতের সামনে জয়ের জন্য 296 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে ভারত 17 ওভারে 1 উইকেটে 114 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন নিজের এবং পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিথিকা দেববর্মা তিনি কক্তমা বুবাক রকুংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা নেশামুক্ত যুব অভিযান নাহারমুঙ্গ হা কতনি রাশাই রাশাই শিকলারক ফেকজাকায় মানি নাহার মানি ন কেবেঙ্গই নাংকুকমা সমায় ইয়াচাক লাইখা খানা এডিসি ভিলেজ কমিটিনি চংমারিনী বোট ইয়াচাগান ফুং দামসিনী সিমি শারিক দামব্রী জরা এশিয়ান গেমস ভারত হা কতর দেব কাইচার মেডেল মানখা তাবো কক্তমা শুক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা নেশামুক্ত যুব

0: অভিযান নাহারমুঙ্গ হা কতনি রাশায় রাশায় শিখলারক ফেকজাকাই মানে নাহারমানি ন কেবেঙ্গি নাংকুকমা সময় আচাকলাইকা তিনি আকাশবাণী মন কি বাত পান্ডাও মোচাং মোদি সাকা বড় কেফেক মানি নাকারি টংনানি সময় নাহারকাতে কুবুন রকন নাহাইরা টংনানি কবকমুং ইয়াচাখা
1: দেশ কে লাখো যুবাও নে নশে কে বিরুদ্ধ ড্রগস কে খিলাফ এক বহুত মহত্বপূর্ণ সংকল্প লিয়া হ্যায় যুবাও নে খুদ ভি নশে সে দূর রহনে কি প্রতিজ্ঞা লি হ্যায় আর ইস সন্দেশ কো দূসরো তক পৌঁছানে কি জিম্মেদারি ভি লি হ্যায় ইয়ে সব হো রাহা হ্যায় নশা মুক্ত যুবা অভিযান কে তহত ইয়ে অভিযান 100 সপ্তাহ তক চলেগা ইসমে মাই ভারত কে ভলান্টিয়ার শামিল হ্যায় NSS से जुड़े हमारे युवा भी इसका हिस्सा है स्कूल कॉलेज और विश्वविद्यालय भी साथ आए हैं और अनेक सामाजिक और आध्यात्मिक संस्थाएं भी इससे जुड़ी हैं
0: মন্ত্রী বক্রক শাখা পাকিস্তানের চপ্রগনায় রোগনি থায় ভারতনি শেঙ্কলা রুনি সার্জিক্যাল স্ট্রাইক হায়ুং খোলাও ভারতনি সন্ত্রাস বিরোধী রায় দেওয় কাইশা কতাল নাহারমুং নুকজাখা চলিতংমা লুকুলেখা মুঙ্গ মোচাং মোদি শাখা পুইলা বেরেম হাস্তেতে কেন্দ্রবাই নাইকল জাক আমচায় সামুগুতাং পাইজাখা অজরাও কাইথাম চিনই রেজাক নিশাইব গবাং নুখুংনি ককথম থুমজাখা তাবুক লাদাখ হিমাচল প্রদেশ জম্মুতে কাশ্মীরতে উত্তরাখণ্ডনি কিসাশ থাংতুগিয়া আমচাই রোগ সামুং খেলাই জাগাই দুঙ্গ হাস্তে ফাউন্ডেশন রেড্ডি নালু শাখা হা কতনি শিখলা হদানো কেফেক মানিনি একাকানি তাই শাকদু কাহামতো নিনানি গড়াকতে হজাকনি বিশিংতে বুসকাং পিড়ি সংসাইতে সাথে কেফেক একাকজাং ভারত নাংকুকমা কাইশা তাংবুতাং অলুয়া জিমুং তৈব গড়াক খেলাইনা বাকে বেবাক বেরেমনি লুকুরকন হজাক টংনা নাংনাই তিনি লুকব বনো মন্ত্রী বক্রকনি মন কি বাত পান্ডা পাই ব অকক শাখা ব শাখা মন কি বাত মন্ত্রী বক্রক হা কতনি জুদা জুদা হামক্রাই গনাং সামুবুতাং লুকুরকনি বুসকাঙ্গ রমৈতি সানানি বিশিংতিন কামি আমচেনি রাংথং গড়া খেলাইনি সামুং খেলাই টঙ্গ মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আমতলিনী বৈষ্ণবটিলা কমিউনিটি হল মন কি বাতনি ফিল সারা থামচিচার বেরেমনি পান্ডানো খেনাকা বসাকা হা কত সংসাইতি সাথানি হদানো সচানানিতে নাংকুকমা সামুংবুতাং রগ্নতেই মন্ত্রী বক্রগ্নি ওয়ানসুক মুঙ্ক তাল বুসকাং হিমথানি খা থাংসারিও খনা এডিসি ভিলেজ কমিটিনি চংমারিনি বটি আসাক জাগানে ফুং দামসেনি সিমি শারিক দামব্রী জরা হাস্তে চংমারি কমিশনের সচিব অনুরাগ সেন শাকলাইখা কাই ব্রিজি ব্রী ব্লক নৈশায় চুকুরা বাচি আচুক থায় বোট নাহার জাগানে তিনি কড়াক নাইমথাংনি বিশিংতেই কাই ব্রী চিব্রী ব্লক তাংনক নিশিমি খড়ক স্নি সাই থামরানি সাইব গবাং বোট নাহার নাই সেবুক্র কাই সাইসা চুকু চিবা বোট কেন্দ্র লাম রেলাইখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীর লুকু হামক্রানি সিমি হা কতর হামক্রানি সামুংবাই গদালই তাবুক জোড়া যায় যায় খে বারজা ইয়াচাগৈ লুকু হামক্রানি সামুঙ্গ বিশি নৈচি বা পুংসুকা সেবাতে কাহাম নাইকুল মুংনি ওয়ানসুক মুম্বাই কেন্দ্র হাপাং নৈশাই ব্রৈচি স্নে বিশিং বিশিঙ্গন হামসাচাক ভারত সেনাম তিসানা নাহারি চয়াউই সামুং তাঙ্গই টঙ্গ বিশিংনি হামক্রাইতে হদানি ফানতুবুমানি বিশিংতে ও শাকথারমুং বড় রোগনি লাংমা ও কাহামনি সেলাইমুং তবুকা তিনি ও আলাইদা চয়াউ সেবা সংকল্প অভিযান চিং নরগনি থানি মাইকপ প্ল্যাটফর্মনি বিশিংতে জিএসটি এবাকে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স এবার ওয়ান নেশন ওয়ান ট্যাক্সেশন ওয়ান সুকুং বুসকাঙ্গ তনিউন বিশি নৈশায় চিসনি ও চল অংমা তাংবুতাংনতেই তিনি বেরেমো খনালায়ন খনাদি আবনতেই কাইশা ককথুম
2: ফাক্তর গনাঙ্গি নৈশাই চিসনি বিশিও চেংজাখা মানে তাই রেখামুং অলনি সামুং হুমুং রক আবনি বাকি দাল বিদাল মানে খনৈ রকনি ইনডাইরেক্ট ট্যাক্স ন কারিব কাইসা সবাই জায়গা অল এবার ট্যাক্স কাহাম বেখ্রেবুঙ্গি বাসাখা জিএসটি নি বিশিংতে ও অল এবার ট্যাক্স নি সামুং হুমুং রক তেব কুবুই তাই কলাই খ্লাইনানি বাকি কাহাম ইয়াফরে নাহারকা বানিয়া খ্লাইনা রকনি বাকি তেব ও অল এবার ট্যাক্স নি রাইডা খাইজাক সামুং বুতাং রক তেব কলাই লামা অংখা তাই হাক্তরনি গ্রং গ্রং থাইরগ মানৈ রেখা নাইরকনি ব তেব কাহাম অংখা জিএসটি কাইসা অল সিমিয়া আবু ভারত হাক্তরনি হাতিরকন থানসা খ্লাইনানি কাইসা লামা কাহামনি নাহারমুং ডিজিটেলনি বিশিংতৈ কে ও অল এবার ট্যাক্সনি সামুং হুমুং রকন কাহামকে বাকমানি তাই কিফিলৈ নাহারমুংনি সামুং রক তেব কলাই তাই কবৈ অংনাই কাইসা বসং কাইসা অল নি ওয়ানসুমুংনি বিশিংতৈ রং পুইসানি থং তৈব গ্রাক অংনাই সিনি ভারত হাক্তনি রং থং ককথমা খতলনি সিমি আং কিশোর দেববর্মা আকাশবাণী আগরতলা
0: খনা এডিসি ভিলেজ কমিটিনি চংমারি নাহারজাকমা আমচায়ো হাপাংনি হাবানক দরবানক তৈ কুবুনি রংনক্রক দোয়ামুং টংগান হাস্তে হাপাংনি টংকসং প্রশাসন ব্যারেকনি বুকাকতৈ অকগ্ন শাকলাই মংরিখা এশিয়ান গেমস ভারত হা কতরো তৈব কালচার মেডেল মানখা বুড়িরকনি বুড়িরা মিটার খাচি মুঙ্গো ব্রোঞ্জ মানখা প্রাচী অনহত সিং তৈ অভয় সিং বুড়িবাই চেলারকনি স্কোয়াশ সিঙ্গেলস রুফাই মান

রক্ষা বুড়িরোগনি নৈরা মিটার খাচিমঙ্গ ব্রোঞ্জমানকা হরিতাভদ্র চেলারোগনি হাইজাম্প রুফাইমানকা সর্বেশ কুশারে পারুল চৌধুরী বুড়িরোগনি থামসাই মিটার স্টিপল চেজো ব্রোঞ্জ মানখা জ বেবাগৈ যতই কাইচার মানখা বুসকাং দামনি চিব্রিয় হাস্তেনি বেবাগ হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতে ওয়াউই মানুহনি সাকলাইখা নবার দুইবার নাইখুং খনা তুংমারি তঙ্গানে সাকাও থামচিবা ডিগ্রিতে খামাও নৈচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনি তিনি তুংমারি তঙ্গানি সাকাও থামচিবা দশমিক সা ডিগ্রিতে খামাও নৈচিদক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস কক্তমা তিনি বাগে অরণ্য পাইখা উল্নি কক্তমা আওয়াইঙ্গানে খনা ফুং দাম সিতামই সতী ব্রিচিও। Thank you.

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত যুব অভিযানে যুব সমাজ নেশা ও মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সংকল্প গ্রহণ করেছেন। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, যুব সমাজকে সচেতন প্রজন্ম হিসেবে গড়ে তুলতে নেশামুক্ত ভারত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে যোগ হল আরও 8টি পদক। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল সকাল 7টা থেকে শুরু হবে। ভোট গ্রহণ করা হবে বিকেল 4টা পর্যন্ত। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2950টি আসনে ভোট গ্রহণ করা হবে। আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7300 বেশি ভোটকর্মী 1095টি ভোট কেন্দ্রের উদ্দেশ্যে পৌঁছে গেছেন। ভোট গণনা হবে 5ই অক্টোবর। উল্লেখ্য, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছেন বিজেপির 81 জন, ত্রিপুরা মথার 1557 জন, সিপিআইএমের একজন এবং অন্যান্য একজন। ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যজুড়ে সিপিএফের 74টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশ এবং টিএসআরের প্রায় 8977 জন সদস্যকে নির্দিষ্ট এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার জন্য বিভিন্ন নিরাপত্তা সংস্থার 1500 বেশি ঊর্ধ্বতন আধিকারিককে তদারকির দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। আগামীকাল এডিসির ভিলেজ কমিটি নির্বাচন যে সমস্ত এলাকায় অনুষ্ঠিত হবে, সেখানে সমস্ত সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সম্প্রতি নেশামুক্ত যুব অভিযানের অধীনে সারা দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। আজ আকাশবাণীতে তার মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, তারা মাদক থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন।
1: नशे के विरुद्ध ड्रग्स के खिलाफ एक बहुत महत्वपूर्ण संकल्प लिया है। युवाओं ने खुद भी नशे से दूर रहने की प्रतिज्ञा ली है और इस संदेश को दूसरों तक पहुंचाने की जिम्मेदारी भी ली है। ये सब हो रहा है नशा मुक्त युवा अभियान के तहत। ये अभियान 100 सप्ताह तक चलेगा। इसमें माई भारत के वॉलंटियर शामिल है। NSS से जुड़े हमारे युवा भी इसका हिस्सा है। स्कूल, कॉलेज और विश्वविद्यालय भी साथ आए हैं और अनेक सामाजिक और आध्यात्मिक संस्थाएं भी इससे जुड़ी हैं।
0: প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সন্ত্রাসীদের আস্তানায় ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক বিশ্বের কাছে ভারতের সন্ত্রাস বিরোধী নীতির একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সন্ত্রাসী হামলার কারণে দেশ যে দীর্ঘদিনের যন্ত্রণা ভোগ করেছে, তার জবাবে এই সার্জিক্যাল স্ট্রাইক ছিল ভারতের চূড়ান্ত জবাব। চলমান জনগণনার প্রসঙ্গে শ্রী মোদী বলেন, এই প্রক্রিয়ার প্রথম পর্ব সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে প্রায় সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডের দুর্গম অঞ্চলগুলিতেও কাজ চলছে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, দেশের যুব সমাজকে নেশার কুপ্রভাব থেকে রক্ষা করা এবং একটি সুস্থ, শক্তিশালী ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নেশামুক্ত ভারত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই উদ্যোগকে আরও শক্তিশালী করার জন্য সকলকে সচেতন ও সক্রিয় হতে হবে। আজ লোকভবনে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষে তিনি বলেন, মন কি বাতে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন উন্নয়ন

0: উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছেন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আমতলীর বৈষ্ণবটিলা কমিউনিটি হলে মন কি বাতের 138তম পর্ব শোনেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্সেশন ভাবনাকে নিয়ে শুনুন এই প্রতিবেদন।
1: সারা দেশে 2017 সালে চালু হয় পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা। এর ফলে বিভিন্ন পরোক্ষ করের পরিবর্তে একটি অভিন্ন কর কাঠামো গড়ে ওঠে। জিএসটির মাধ্যমে কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের জন্য কর মেনে চলার প্রক্রিয়া সহজ হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বাধা কমেছে। জিএসটি শুধু একটি কর ব্যবস্থা নয়, একটি দেশের একক বাজার গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কর প্রদান ও রিটার্ন দাখিলের প্রক্রিয়াও হয়েছে আরও সহজ এবং স্বচ্ছ। এক দেশ এক কর, এই ভাবনার মাধ্যমে শক্তিশালী হচ্ছে ভারতের অর্থনৈতিক সংহতি। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: বিশ্ব পর্যটন দিবস আজ সারা বিশ্বেই পালন করা হচ্ছে। মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব এই বিশেষ দিনে তুলে ধরা হচ্ছে। এবছরের মূল ভাবনা পর্যটন পুনর্গঠনে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও 8টি পদক যোগ হল। মেয়েদের 400 মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতলেন প্রাচী, অনহাত সিং এবং অভয় সিং যথাক্রমে মেয়েদের ও ছেলেদের স্কোয়াশ সিঙ্গলসে রুপো জিতেছেন। মেয়েদের 200 মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন হরিতা ভদ্র, ছেলেদের হাইজাম্পে রুপো জিতেছেন সর্বেশ কুমার। পারুল চৌধুরী মেয়েদের 3000 মিটার স্টিপল চেজে ব্রোঞ্জ জিতেছেন। ছেলেদের ডেকাথালনে রুপো জিতেছেন তেজস্বিন শঙ্কর, মেয়েদের লং জাম্পে রুপো জিতেছেন এমসি সোজান। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 138তম মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রিলে কেন্দ্র থেকে।
1: প্রিয় দেশবাসী নমস্কার। সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে অর্থাৎ 2016 সালের 28 এবং 29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানেরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মৃত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত 1 দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে

যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13 সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরেই মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে, আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পর সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় একটা চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশেপাশে মানুষজনও রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চামিলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াত জিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15 আগস্ট দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকে আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দিসহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল ac.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন তখন আপনি তাকে সেই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2 কোটি 60 লক্ষেরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকরী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহলজির কথা। 1926 সালের 27 সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছেন।

উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুড়ম্ব মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান, তাঁর এই জীবন আমি খুব কাছে থেকে দেখেছি। শুধু তাই নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাইবোনদের মধ্যে অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমত্তদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গাজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেব। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন, যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও একই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা বা শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেব শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবেলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যে তিনি মোতেরা সূর্য মন্দির পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, এই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের উপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খলজি আবার এই স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষেরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এই কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণে বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম, অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতেরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতেরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতেরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতেরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মন পাপাড়াইয়ের এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অফ তামিল স্টাডিজের সঙ্গে

যুক্ত এর সেলভারা জুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পর উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর পেছনে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এরকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদের জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন, ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কার কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশেপাশে পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট বাজারগুলি সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করছেন, তারপর তার সঙ্গে আরও কিছু মানুষ যুক্ত হচ্ছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতা হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদের বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয়, আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে। যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামে আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হলো একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগকে বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র 6টি পিগমি হককে নিয়ে একটি সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকে উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হকের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালের এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করেছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাঁদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবজের কাজ করছে এবং এগুলি লাগিয়ে ওই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবরা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান

100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়াররা যুক্ত আছেন। এনএসএসে যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে রয়েছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছুদিনের মধ্যেই দেশজুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতে ও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাঁদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থম, স্লোগান, রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করেছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযান হেলথ চেকআপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাস পড়ে তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন, নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারতে ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পাঞ্জাবে এই কাজটি রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারতে প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তার প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটাফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র এবং সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠা যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতে আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাস আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, এই আমলকি আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকরা আমলকি চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে, আর এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকি ভিত্তিক স্থানীয় শিল্প উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100 ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমন একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। এর সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরাব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্দুবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে

আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং গ্রিন গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাঁদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলে নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট্ট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা খর ঘর মুনগা অভিযান শুরু হয়েছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মোরিঙ্গাকে নিজেদের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পচসমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মহারাষ্ট্র এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সঙ্গে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এই বছর বহু মানুষ একসাথে পোষণ বটিকাগুলির দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলময়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত এই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখন পোষণ ট্র্যাকারের সঙ্গে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যে এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের একইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সঙ্গে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবের সঙ্গে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি ও শুভ কাজের সূচনার প্রতীক। তার সাথে অগাধ শ্রদ্ধা ও ভারতে সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থউন থির খননজির কথাই ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা, সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তাঁর বয়স ছিল মাত্র 19 বছর, তখন তাঁর পিতা তাকে শ্রী গণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তাঁর মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য ও সংস্কৃতি অধ্যয়নের 4 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তাঁর প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যে অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। 2002 সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াংমাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে 10,000-এরও বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল 10টায় নিয়মিত গণেশের পুজো অর্চনা হয়। এছাড়াও গণপতির সঙ্গে যুক্ত বিশেষ তিথিগুলোতে অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করেছে।

0: প্রতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছয়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সঙ্গে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষরা অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে অত্যন্ত আনন্দ উদ্দীপনার সঙ্গে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
1: এতক্ষণ শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 138তম মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হয়েছে আকাশবাণী আগরতলা, FM জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রেলে কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 138তম মন কি বাত অনুষ্ঠানের কক্বরক রূপান্তর। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রিলে কেন্দ্র থেকে।
2: জরা মানফিকা আং হানি যত লুকরকনো লামসগো মানকে বাত চিং হানি লুকরকনি কাহাম সাক্তার মুংন থারিব হানি চুকমুংনি ককনো সালায়ু ভারতনি অবাহিনো কাইসা কতর লাই বুমানি চুকমুং তাই সালসানি ওলনো বিশিচি কানানি থাঙ্গই তঙ্গ আ চুকমুংকা সার্জিক্যাল স্ট্রাইক বিশিচি সকাং নৈচি চার তাই নৈচি চুকু সেপ্টেম্বর নৈসাই নৈচিদক বিশিও ভারতনি সেঙ্কারাগ্র পাকিস্তানী সামুং চিত্রা তাংনাই রংনি টং থাইও সার্জিক্যাল স্ট্রাইক খ্লাইমানি এলওসিনি আয়ং নারো থাঙ্গই চিনি খাকরাগ সেঙ্কারাগ্র জেতৈকে সামুং চিত্রানো কেবেঙ্গই ইয়াপিরি রমকা অব নুগুই হায়ুং মলাংসাখা সার্জিক্যাল স্ট্রাইক ফ্লাং ফ্লাংকে হায়ুংনি বসকাঙ্গ ভারতনি সামুং চিত্রানো কেবেংমানি নাহার মুংনো কাইসা কতাল ফুনুকমারি ফুনুকা সামুং চিত্রা তাংমানি বাকই ভারত কলক জরা রমই যে টং কেসেব টংমানি সার্জিক্যাল স্ট্রাইক আ টং কেসেবনো কেবেঙ্গই চিনি কারাক ফানো ফুনুকমানি থানাই বিসিচি ও বালাকুটনি এয়ার স্ট্রাইক নো খবই অপারেশন সিন্দুর জরা ভারত ওয়াইরে ওয়াই অবনো স্রাই সাকে ককমুং রেখা তুমুংন সামুং চিত্রা টাংনাইর ভারতন মকল রুখে হনকে আবুনি কারাক কিফিমুং মান্নাই কিচিংসং সামুং চিত্রানি হামলাবাই ভারত জরা কলক রমই শাক দুঃখ মানে টংমানি জরা কাইসা ভারত মার মার বুমা পেখাকমানি বেলায় কক লাইতে টংমানি সেপ্টেম্বরনি অ তালন সামাকে চিথাম সেপ্টেম্বর 2008 বিশ্ব দিল্লি ও সিরেল ব্লাস্ট অংমাবাই গবাংমা টঙ্ক সংবরক থাইবাইকা অবনি কিসা হাতিনি উলন মুম্বাইও 26/11 আশ কতর চপ্রমুং অংখা কিসিংসং সকাঙ্গবু সামুং চিত্রা তাংমানি উল পাকিস্তান ন কেবিং ইয়াপিরি সেনানি সাজাগু ফিয়া আয়াং বখাক আশুক মকল কাইজাক থাকিয়া জরা লাইনানি বাগৈ নাসিং জাগো তাবুক তিনিনি ভারত সামুং চিত্রানো কেবেঙ্গৈ জিরো টলারেন্স পলিসি তৈ হিমো তাইচিং অবনি অংখারিব নগুইমানো কিচিংসং অ বিশিনি 9/11 সামুং চিত্রা পাতিমুং বিশি নৈচিবা কাখা আমেরিকানি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যে মাজরা করি বড়রক শাকনি লাংমা কমাখা আরো নি বিশিঙ্গ যতনি কবাং বড় আমেরিকান কারে ভারতনি বরকসে বাঙ্গ আনি মুইতঙ্গ 2014 বিশ্ব PM ইংমানি উল আং জেফরু আমেরিকা থাঙ্কা আফ্রু নিউক আং আতঙ্কসং বড়রকন খুলমানি থাইয় সবৈখা তাই তিনি

নকশা নগারি বড় রকব আংকক সামানিকে ভারতনি লুকু লেখামং নসে হানি যত হাসতে তাই কেন্দ্র বাই নাইকল যাক হাসতে ও অবনী পুইলানি সামং পাইসুক যাক হাইন ওংখা কাই থামচি নৈ রাজাকনি গবাং নখুংনি সিনিমং নাহারজাকা ইশালো লাদাখ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর তাই উত্তরাখণ্ডনি থাং লাইসু থগিয়া আমসাই তাই কঠোর হাসুক আমসাই বো ও সামং ওই টঙ্গ আর নি কিসাসুক খা বাসা জাকনাই চুকমুং চিনি বুসকাঙ্গ সফাইকা উত্তরাখণ্ডনি লুকুলেখামুংনি চেংমা চুমিলি মানা কামিনি সিমি চেংজাকা মানানো হাক্তনি পুইলা কামি হই সাজাগো মান্না ও যতনি সকাং বিশি চারচি থামনি পূর্ণিমা রাওজিনি বিশিংতী অবনি চেংমং ওংখা উত্তর কাশি বাগুড়ি কামি ও হোমস্তে খুলুকনাই হরদেব সিং রানাজি ডিজিটেলনি বিশিংতী সাকবাইথাংন বিনিমং তিসাকা কিচিংসং লুকু লেখামং চিনি যতনি ন বসংনি পজা আং আগজ সাল চিবাও হানি লুকুরক্ন কয়মানি অবনি বাকে বাইথাংনি জরা জ্যাসাকে ফানো তিখলাইনানি বাকে লুকু লেখামংনি বাকে বাইথাং সিনেমং সাকবাইথাং তিসানানি ও সেব বেলাই কলাই নংনি মোবাইল বাইন নংতাই নিনি নুকুংনি সিনেমং তিসাওই মানো ও সেব হিন্দু নুখবুই কাইসি ডক ককবাই টঙ্গ কিচিংসং অবনি বাকে নং লুকু লেখামং পোর্টাল হাবনানি নাংনাই আ পোর্টাল ওংখা sc.census.gov.in অ পোর্টাল থাঙ্গি নংনি মোবাইল বাই লগ ইন খালাইদি নিনি থাইনো তিসাদি নিনি নুখুং বাই গদাল জাক সিমুংনি তিসাদি তাই অবনো সাবমিট খালাইদি আজ যত সামুংনি বাকে অং এখন যত সতী চিবানি সিমি সতী নিচি জরা নাব অর্বনি বাকে নং মূসা ডকুমেন্ট আপলোড খালাইনা নাঙ্গিয়া সিমুংন সাবমিট খালাইমানি উল নং কাইসা জুদা আইডি মানাই জেফ্র লুকু লেখানাই রগনি নগ ফায়ন আফ্র নং আইডি ন সাউই মানাই নং বাই রগজাকমানি সিমং তিসা জাকমানি উল অব লুকু লেখামুংনি বকাক অঙ্গি থাংসিনাই কিচিংসং তাবুকসুক জরা খরক নৈ রাজাক ডকচি রাসাইনি গবাং বরক লুকু লেখামং পোর্টালনি বিশিংতী মং তিসাকা বাইথাংন লেখাই পাইখা নিনি বাকৈ অব জরা কিসা নাওয়ানো ফিয়া হানি বাকিলে অব বেলাই নাঙ্কুমানিছি তামনি হেনবা নিনি সই সিনেমুং নিনি নুখুংনি সই সিনেমুং হাক্তনি সই মাংপিলি সনামথানি সুবামুং রনাই আনি খাপাংনি হাক্তনি লুকরক তিনি সেপ্টেম্বর সাল নৈচি সিনিনি ও সালমারি কাইসা জুদা তমুংনি বাকে আলাইদা অংখা তিনি অবতী বরক কতরনি ফিলসারা আসেমা সাল যে বরক হুকুমো হদা তৈ হানি বাকে বিনি লাংমা তংসাক ইয়াফালাংখা আংকক সাইতংমানিকে বিশ্ব হিন্দু পরিষদনি হায়ুং বেরেমনি সামুং তাংনাই কাজকো বরম গনাং অশোক সিনহাজিনি কক সেপ্টেম্বর সাল নৈচি সিনি ১৯২৬ বিসি আগ্রা ও আসাইখা অব হদ ও তঙ্গই সুরিকরা খাইকে টংলাংখা বরাম জন্মভূমি চবানো যে লামা ফুনুখা যে খা তরমা ফুনুকা তিনি অবনি অংখারি ন চং আয়োধ্যাও রাম মন্দির নগুই মানখা আং তো বেলাই ন কপাল কাহাম আং বিনি অ তমুং ন গানাও তঙ্গই সিমিন নুখা আসগিয়া তামুকে আং বাই অ সামুংনি বাকৈ গদালমানি জরাবো মানখা আং জেফ্রু রাম মন্দির রামনি প্রাণ প্রতিষ্ঠানি পান্ডাও মানজাগৈ তংফ্রো আফ্রব আং বনো বেলাই ন মৈতু মামাং মানি তংমানি অব উংনানি বো কক্ন কিচিংসং অশোক চিহ্নতৈ অবহাই কক গবাং মানো তঙ্গ ফিয়া আ কক্রক বিশি সালাইজাক থাইয়া রাম মন্দির চবানি লগি অব

সদানী খা ফেলাইমা তাই কান বাক্সা গরৈন কেবেঙ্গই কাইসা কতর চবা খেলাইখা ব কাইসা কতর খরুমপুই নুখুঙ্গ আসাইবাণী বিনি আসাই সংনি বিশুঙ্গ ব গবাং কুকন কতর আসুক থাইও তংাইর ব বাইথংব আইআইটি বিএসইউ নি গ্রেজুয়েট ফিয়া আসুক যত তংমা বিশুঙ্গব হদা তাই হুকুমনি বাকি বিনি লংমানো ইয়াফারকা অবনো বরক গতনি সিনেমং তিনি আং বিনি ফিলরা বিশি আসাইমা সলো রজাক রজাক বন হামজাকায় বখাক্তই খাবাই বরমই খুলমুং ইয়াফারো আনি বখাক্তৈব খাবাই খুলমুং ইয়াফারো আনি খাপাংনি হাকুনি লুকুরব অ বিশি চ্যাংমানি যং বাইথাং বরমনি কাইসা কতর তেন বিশংতৈ চ্যাংমানি আ তেরঙ্কা সোমনাথ সবিমান পর্ব দিনে সিমি বিশি সাইরা সকাং চিরা নৈচি দক ইংরেজি বিশি ও মহম্মদ গজনি পুইলা সোমনাথ মন্দিনো সবাইমানি ফিয়া জে বরক সোমনাথ নো সবাই ভারতনি সিনেমং নো হুনানি ফাইকা তাবুক বরকনি মংসা মুকুমু করৈ তাই সোমনাথ মন্দির কতর খে কতর তৈজলাং রুকুঙ্গ ভারত নো থেপেলাইয়ানি রোয়াইরৈ তঙ্গ অবনি বাগিনো যং কুং চুগুই অবিশ্ব সোমনাথ সাবিমান পর্বনো পালাইখা কিসিং সং অকক আং তিনি মন কি বাত তাঙই তেওসা সাইতংবা অবনিবু কাইসা জুদা কুকসা তঙ্গ চিরা নিশিদক ইংরাজি বিশ্ব জেফরু সোমনাথ গজনি বাই সবাই জাকা আ বিশ্ব গুজরাত মাদেরানি মং গনাং সূর্য মন্দির নব চপরপখা সবাইখা সামাকে মদেরা মন্দির সবাই জাকমানিবু বিশি সাসাই কাখা ফিয়া আ জরাও মতাইন তাং পাইমানি বিশিসা কাদ্রপসিকো চিরা নচি বা বিশিও অ মতাইনকনু তাংখা বোবা গরা বিম দে কিসিং সং নরক আ জরানি ককনু ওয়ানসুং নাইলা আসে কতর চপ্রপমুং ইংখা সোমনাথ হাই পুইতুনি খর্ন সবাই সুক্রুব খলাইকা তে কিসাসে থায়বু চপ্রপ মানি জেসা হদা এবা হাফংনি খা বাই মানো ফিয়া ববাগরা ভীম দে পুইলা বগজনি নো সিমি ক্যাবেঙ্গি বাতেলিয়া ফিয়া জরা কিসানি বিশিঙ্গন মদেরা ও হাইনো হাই সূর্য মন্দির তাংফিকা অবহাই খা রাকমানি বাগিনো সোমনাথ মন্দির মার মার সবাই জাকফানো সনামফির জাগৈ তংখা কিসিং সং মদেরানি সূর্য মন্দির সবাই জাকমানি ওলব চপ্র জাকমা থাকলিয়া ওল আলাউদ্দিন খিলজি তে ওয়েসা নাইথতক আ মতাইটংন সবাই ফিউকা ফিয়া কিচিং সং যং ভারতনি বড়রক সাল মতাইনো খুলমানি পুইতো তাই মন্দির ন নুগুই সিমি খুলমিয়া যং সাল খুলমানি বিনি কাইসা ককমাং অংখা নকজাকমানো খাকরাক মানো সৈমা তাই থাকলাইয়াকি খা বাসা জাকমানি অবনি বাকি মদেরা তাবুক সাল মতাইনি বাকি সিমি সিনি জাগিয়া ফিয়া গুজরাটনি আ কামি হাকতনি পুইলা সালচং কামি এবার সোলার ভিলেজ চং ফেরাং কামি অংখা মদেরা তাবুক যত বখাক্তই সালনি পহর বাই চনাসাও তাই অববাই হাকতনি বসকাঙ্গ সাস্টেইনেবিলিটি নি কাইসা ফনুকমারি ফনুকা মদেরা ও বেড়াই খিরিনি বাকি কিসাসে খাস হতনজাকায় তাই সেবু চেঙ্গিরাজাকা জানুয়ারি ও মকর সংক্রান্তি ওল আরো কতর খে মদেরা মশামুং পান্দাবো সংসার জাগো আবনি বিশিংতুই ভারতী হুকুমতাই শ্রীচিতিনি মশামুং নি ওয়ানামা সিংসাবো নগুইমানো আংনায়ও নরক যতন ওয়াসা মদেরাও থাংদি তাই ভারতনি আ সংসাজা হাবানো বো নাইদি কিচিং সং লাই থাংজাক জরাবাই

বুঝ না নাং নাই অবহন বুকাল ফর লোকাল তাং বুতাং নো চাসেরুই তিসাও বাইথং সুকজাক ভারত সনামথানি বো খা বাসারুও বসকাংনি তেরগ বুকাল ফর লোকালনি কম থায়ু রকনো বো পক্ষে চুকলাক আনি খাপংনি হাক্তুনি লুকরক সেপ্টেম্বর তাল অপুষ্টিনু কেবেঙ্গই সবনি বাগৈ ইয়াফারজাক পুষ্টিনি অতালো জুদা জুদা দিখুলনি লুকু তাই মথারক বলাইজাংনাই সামুং বাই গদাল লাইও অপুষ্টিনু কেবেঙ্গই চবাও চবা খেলাইনা বাগৈ তাকলাই বিশি গবাংমা বলাইজাংনাই ইয়াপির রমজাকা ছত্রিশগড় হারগর মুঙ্গা ঘর ঘর মুঙ্গা অ তাংবুতাং চেংখা অ আউমুং তাংবুতাংনি বিসিংটি লুকুরকনু সারবুমুং চামুঙ্গ সেসনানো তন্নানি বাকি খা বাচার জাখা গুজরাটবো মাসি বাই সনামজাক চামুংনি বাতাইমুং বাঙ্গি চেংজাখা আ বাতাইমুংনি বিসিংটি পুষ্টি গনাং আমসাইনি চামুংনো রাং কিসাবাইনো মানথগুই তংখা তাবুসুক জরা নই রাসাই নিসাই কবাং লুকরক অ বাতাইমুঙ্গ মানজাকা মহারাষ্ট্রবো অবহাইনো বলাইজাকনাই সামুং খ্লাইজাকা আরো ফরংনাই অঙ্গনওয়ারি ওয়ার্কার বোমাবুফা অ শিচারমুং সামুং বাই গদালখা মিজোরাম তাকলাই বিশ্ব পুষ্টি বাগান নাইকানি বাকি লুকরক কথালাই সামুং খালাইকাতে আউমুং চেংখা অব মিজো হুয়ানি তালুমার ইয়ানা শির সিটি বাই গদালজাক বিনি ককমাংখা সাকথারি সেবা খেলাইমুং তাই যত জরাও বৈনু চোবানা বাকি সকাঙ্গি টংনানি অমহাই চাইতুমুং বেলাইন বলাইজাকাই আঙ্গনারি সেন্টার বাই গদালজাক যত লোকরকনো তৈ আনি কুংচুকু আঙ্গনওয়ারি সেন্টার তাবুক পুষণ ট্রেকা ডিজিটেল বাই গদালজাক অংয়া হাম্পানো চুকু রোজাক সেব মানাই রকন রেজিস্ট্রেশন খাইজাকা অববাই চাই সাকদেরিয়া বরী তাই দু চারি উই টংনাই বোমা রকনি সাক হামকারাইনি নাইকনি খাইথানি বেলাই হামকারাই অঙ্গই টংগো অবহাইকেনো অপুষ্টিনো কেবিংই চবা খাই বসকাঙ্গ তলাঙ্গই থাকনা নাই চিনি দফানো জেটি কে ফানো অপুষ্টি নিয়াকনি ফিয়ক সুকনা নাই কিসিং সং যতন অতালো বাই খুলমলাই গণেশ মতাই তেরপালাইখা হাক্তর গনাঙ্গই গণপতি বাপ্পানো খাবাই খুলমবাইখা তাই লামসকা অতের গথার বেবা হাফারনো তংথতক খলাইতিসাকা কিসিং সং কেমমুং কাতিরনাই মতাই গণেশ এল এম সিমুং তাই সামুং কাহামনি মারি মতাই গণেশ নো খুলম লাইমানি ভারত হাউসিমিয়া সানা থাঙ্গে থাইল্যান্ডও টংনাই মচাং পেন্টুন থিরকানজুনি ককনুনো ওয়ানসুগুইনাইডি আরো মতাই গণেশ নো মতাই রোজাগো ফারা ফিকানেট মঙ্গই তেই বিনি উমর জেফুরু চিচুকো আফুরু বুফাবনো মতাই শ্রী গণেশনি মাংপিলি ইয়াফারমানি আরো নি সিমিনো মতাইনো পৈতো তৈমানি সিসাউফায়ো ব মতাই শ্রী গণেশ বাই গদালজাক শ্রী সিটিনি সরংনা বাকি বরৈচি বিশি লাইরেখা ব বারো তাই নেপালনো খবুই এশিয়ানি গবাংমা হাক্তরগো বেড়াইখা মহারাষ্ট্র বাই বিনি আলাইদা গদালজাক তঙ্গো অষ্ট বিনায়কনি শ্রী সিটিনি ককনো সাইমামানি ইয়াকলো গবাংমা জরা ব আরো ফাইকা বিনি সাইতংমা বাইনো থাইল্যান্ড অষ্ট বিনায়কনি লোকো খাফুমুং মানৈ ফাইকা 2002 বিশ্ব ব উত্তর থাইল্যান্ডনি চিয়াং মায়ো গণেশ হিমেল মিউজিয়াম সংসাকা তাবুক আরো চি সাইনি গবাং মতাই গণেশনি মূর্তি তঙ্গো জে লুকরক ভারত ফাই মান্যা বরকনি বাকি মিউজিয়াম অষ্ট বিনায়ক মূর্তিবো তনজাকা আরো ককটিশাল ব্রুমনো ফুং দামচি জরাও গণেশনু মতাই বারকজাগো মতাই গণেশ বাই গদালজাক নাংকুকমানি জরাওবো রায়দা তৈ মতাই রাজাগো অব ফুনুগো বাহাইকে ভারতনি পুইতু রবাই তাই শ্রী সিটিনি হুকুমো কবুন হাক্তরবো

0: ᱠᱚ ᱠᱷᱟᱯᱷᱩᱨᱢᱩᱝ ᱢᱟᱱᱤᱛᱚᱝ ᱟᱝ ᱫᱤᱭᱟᱭᱚ ᱜᱚᱱᱚᱯᱚᱛᱤ ᱵᱟᱯᱟᱱᱤ ᱨᱩᱣᱟᱭ ᱡᱚᱛᱚ ᱡᱚᱨᱟᱣ ᱡᱚᱛᱚ ᱱᱤᱥᱟᱜᱚ ᱯᱷᱤᱱᱡᱟᱜᱟᱭ ᱛᱚᱝᱴᱷᱩᱱ ᱠᱤᱥᱤᱝ ᱥᱚᱝ ᱢᱟᱱᱠᱮ ᱵᱟᱛᱱᱤ ᱡᱚᱛᱚ ᱮᱯᱤᱥᱩᱫᱚ ᱱᱚ ᱮᱯᱤᱥᱩᱫᱱᱤ ᱭᱟᱜᱚᱞᱟ ᱟᱝ ᱱᱚᱨᱚᱠᱱᱤ ᱡᱩᱫᱟ ᱡᱩᱫᱟ ᱠᱚᱠᱞᱟᱵ ᱱᱚ ᱛᱩᱭ ᱱᱚᱨᱚᱠᱱᱤ ᱠᱚᱠᱛᱩᱱ ᱢᱟᱱᱚ ᱱᱚᱨ ᱚᱵᱚᱦᱟᱭᱠᱷᱮ ᱱᱚ ᱠᱷᱟᱵᱟ ᱥᱟᱡᱟᱝᱱᱟᱭ ᱠᱚᱠᱛᱩᱢᱟᱨᱚᱠᱱᱩ ᱨᱚᱦᱚᱨᱤ ᱛᱚᱝᱫᱤ ᱡᱮᱯᱷᱨᱩ ᱱᱚᱨᱚᱠ ᱱᱚᱨᱚᱠᱱᱤ ᱜᱟᱱᱟᱭ ᱜᱤᱱᱤ ᱤᱝᱜᱟᱹᱭ ᱛᱚᱝᱢᱟᱱᱤ ᱚᱢᱦᱟᱭ ᱪᱟᱭᱛᱩᱢᱩᱝᱱᱚ ᱵᱚᱞᱟᱭᱟᱱ ᱟᱯᱷᱚᱨᱚ ᱵᱚᱨᱚᱠᱱᱤ ᱠᱷᱟ ᱛᱟᱭᱵ ᱛᱷᱟᱝᱥᱮ ᱯᱷᱟᱭᱟᱱ ᱦᱟᱠᱛᱚᱨᱱᱤ ᱡᱩᱫᱟ ᱡᱩᱫᱟ ᱛᱷᱟᱭᱚ ᱛᱚᱝᱱᱟᱭ ᱞᱩᱠᱚᱨᱚᱵᱩ ᱢᱟᱱᱠᱮ ᱵᱟᱫᱱᱤ ᱵᱤᱥᱤᱝᱛᱮ ᱵᱚᱨᱚᱠᱱᱤ ᱠᱚᱠᱷᱱᱚ ᱥᱟᱭᱢᱟᱱᱟᱭ ᱠᱷᱟᱵᱟᱥᱟᱣᱟᱱ ᱱᱚᱨᱚᱠᱱᱤ ᱥᱩᱵᱟᱥᱩ ᱵᱟᱭ ᱟᱥᱟᱢᱩᱝ ᱛᱮᱭᱵ ᱥᱟᱠᱟᱝᱜᱟᱭ ᱛᱷᱟᱝᱜᱟᱱ ᱵᱟᱥᱠᱟᱝᱱᱤ ᱛᱮᱨᱚᱜ ᱱᱩᱠᱩᱝᱱᱤ ᱵᱚᱨᱚᱠ ᱛᱟᱭ ᱠᱤᱥᱤᱝ ᱥᱚᱝ ᱵᱟᱭ ᱦᱚᱦᱚᱢ ᱫᱟᱫᱚᱢ ᱠᱷᱮᱱᱚ ᱛᱮᱨ ᱯᱟᱞᱟᱭ ᱫᱤ ᱟᱝ ᱛᱮᱣᱮᱥᱟ ᱱᱚᱨᱚᱠ ᱡᱚᱛᱚᱱᱚ ᱟᱹᱱᱤ ᱠᱷᱟᱵᱟᱭ ᱦᱟᱢᱵᱟᱭ ᱭᱟᱯᱷᱟᱨᱚ ᱵᱮᱞᱟᱭ ᱵᱮᱞᱟᱭ ᱦᱟᱢᱵᱟᱭ ᱠᱷᱩᱞᱩᱢᱠᱟ
1: এতক্ষণ শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 138তম মন কি বাত অনুষ্ঠানের ককবরক রূপান্তর। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হয়েছে আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বেলুনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রিলে কেন্দ্র থেকে।

এতক্ষণ যন্ত্রসঙ্গীতের আসরে শুনছিলেন দোতারা বাদন। আজকে শিল্পী ছিলেন বিনয় সরকার। আকাশবাণী আগরতলা, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজকের প্রথম গানখানি শুনবেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

গানখানি শুনলেন আশা ভোসলের কণ্ঠে, এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, পরের গানখানি শুনবেন সাগর সেনের কণ্ঠে।

আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: रविवासरीय अखिल भारतीय संगीत सभा में आप सुन रहे थे एस सुप्रदीप का बांसुरी वादन। आपके साथ संगत कर रहे थे वायलिन पर जी वेंकटेश जोशेर, मृदंगम पर केवी रविशंकर शर्मा और मोरसिंग पर लिखित केएम। यह कार्यक्रम आकाशवाणी बेंगलुरु का योगदान था, जिसे आकाशवाणी दिल्ली के स्टूडियो से आपके लिए प्रस्तुत किया गया।
1: इंदि रविवासरीय अखिल भारतीय संगीत सभा, यू आर लिसनिंग टू फ्लूट रिसाइटल बाय यस सुप्रदीप। ही वाज एकॉम्पनीड ऑन वायलिन बाय जी वेंकटेश जोशियर, मृदंगम बाय केवी रविशंकर शर्मा एंड ऑन मोरसिंग लिखित केएम। This program is a contribution of Akashvani Bengaluru, brought to you from the studios of Akashvani Delhi.
2: Namaskar, Akashvani Samachar ke saath main Ashutosh Mishra.
3: Akashvani Agartala. এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 শুভাশ্রিত অনুষ্ঠানে শুনবেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ। ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে সকাল 6:15। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুন্নি খোরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 7:45 অভিজ্ঞাপন যুববাণী সকাল 8:40। সকাল 9:10 দেশবন্ধনা অনুষ্ঠানে শুনবেন ক্যালকাটা ইয়ুথ কয়ারের শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক গান। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 10:00। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নগুল। বেলা 12:30 ককবরক অনুষ্ঠান খেরেংবার। বেলা 12:55 চাষের কথা, আগামীকালের প্রসঙ্গ ফসল সংরক্ষণ। দুপুর 1:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী স্বাগত দে। নজরুল গীতি শুনবেন দুপুর 1:50 শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত। বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চাকমা গান শুনবেন বিকেল 5:45 শিল্পী কল্যাণজয় চাকমা। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে স্বনির্ভরতার জন্য প্রাণী পালন, এই প্রসঙ্গে ডক্টর শিপা দাসের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 সংবাদ বিচিত্রা। রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান। আধুনিক গান শুনবেন রাত 8:30 শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। ক্রীড়া প্রসঙ্গ রাত 9:30। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী সুমন চট্টোপাধ্যায়। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং 26.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%

শতাংশ এবং সর্বনিম্ন 45%। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর 5:52 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:03 হয়ে 25 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।